আকাশবাণী বিলোনিয়া, শুভ সকাল, নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা। আজ শনিবার, পয়লা শ্রাবণ 1433 বঙ্গাব্দ এবং 18 জুলাই 2026 খ্রিস্টাব্দ।

শুরু হলো আমাদের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিওতে এখন সময় সকাল 6:03 হয়ে 35 সেকেন্ড।

0: আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন সুরাঞ্জলি ভক্তিগীতির অনুষ্ঠান, নিবেদনে পাপড়ি গঙ্গোপাধ্যায়। দুঃখিত, এখন শুনবেন অমৃতবাণী। অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনবেন শ্রী শ্রী মা শারদামণির বাণী থেকে পাঠ।
1: ভগবানকে ছাড়া জীবন এক দুঃসহ বিড়ম্বনা, ভগবানকে নিয়ে সব পরম আনন্দের। ভগবানের অঙ্কে শরণ নিলে সব বিপত্তির মীমাংসা হয়ে যায়, সে অঙ্ক সাদরে আশ্রয় দিতে সদা উন্মুক্ত। ভগবানের দিকে ফিরে দাঁড়াও, তোমার সকল দুঃখ মিলিয়ে যাবে। ভগবানের কাছে ঐকান্তিক আত্মোৎসর্গেরই মধ্যে রয়েছে আমাদের যত মানসিক কষ্টের প্রতিকার। শান্তভাবে হৃষ্ট থাকা, ভগবানের নিকট কৃতজ্ঞতা নিবেদনের এর চেয়ে শ্রেষ্ঠ উপায় আর নাই। ভগবান যা দেন সর্বদা সানন্দে তাই গ্রহণ করো। বিঘ্নের উপর হাসির সেই ফল, মেঘের উপর সূর্যকিরণের যে ফল, তারা কেটে যায়। আত্মজয়ের মতো আর জয় নাই, সকল স্থায়ী সুখের প্রতিষ্ঠা সেখানে। নিজের সুখের জন্য ব্যস্ত হওয়া অসুখী হওয়ার অব্যর্থ উপায়। সুখ জীবনের লক্ষ্য নয়, সাধারণ জীবনের লক্ষ্য আপন কর্তব্য সম্পাদন, আর অধ্যাত্ম জীবনের লক্ষ্য ভগবানের উপলব্ধি। সুখ যদি অক্ষুণ্ণ ও অনাবিল রাখতে চাও, তবে দেখো তার উপর কুচিন্তা বাহিনীর দৃষ্টি না পড়ে। মন থেকে মিথ্যাকে যতখানি জোরে ঝেড়ে ফেলে থাকি, শরীর থেকে রোগকেও ঠিক ততখানি জোরে ঝেড়ে ফেলতে হয়। আমাদের সমস্ত জীবন যেন হয় ভগবানের উদ্দেশ্যে নিবেদিত একখানি প্রার্থনা। ভগবত প্রসাদেরই উপর নির্ভর করে থাকা, সকল অবস্থায় সাহায্যের জন্য তাঁকেই আহ্বান করা আমাদের অভ্যাস করতে হবে। তবেই ভগবত প্রসাদ অসাধ্য সব সাধন করবে। বিশ্বে অসম্ভবের সম্ভব হওয়ার আর শেষ নাই। আমাদের ক্ষুদ্র অহংয়ের সীমা যত অতিক্রম করে চলি, তত দেখি অসম্ভব সব সম্ভব হয়ে চলেছে। সর্বদা অশুভ শক্তিদের চিন্তা করা, তাদের ভয় অতি বিপজ্জনক দুর্বলতা। পেশির মতো একাগ্রতা ও ইচ্ছা শক্তিকেও বাড়ানো যায়, নিয়মিত চর্চা ও অভ্যাসের ফলেই তাদের ক্রমবৃদ্ধি। অহরাত্র অদৃশ্য ভগবান রয়েছেন কাছে কাছে, স্তব্ধ হয়ে অন্তর্মুখী হলেই তাঁকে দেখা যায়। আমাদের জিহ্বার কি লেখনির অগ্রে কোনো অসত্যকে, তা যত ক্ষুদ্র হোক না কেন, যদি ফুটে উঠতে দিই, তবে কোন আশায় আমরা সত্যের সিদ্ধ বাহক হতে চাই? সত্যের সিদ্ধ সেবক অতি সামান্য মাত্রার অসঙ্গতি, অতি ভাষণ বা বিকৃতি হতে বিরত হবে। আন্তরিকতারই মধ্যে নিহিত বিজয়ের নিশ্চয়তা। যেখানে আন্তরিকতা, কি মধুর নির্মলতাই না সেখানে! দৈবী দুয়ারের চাবি হল আন্তরিকতা। প্রত্যেককেই সুযোগ দেওয়া হয়, সকলেই পায় তাঁর সহায়, কিন্তু প্রত্যেকেরই লাভের পরিমাণ তার আন্তরিকতা অনুসারে। আন্তরিক ডাক ঠিক গিয়ে পৌঁছায়, উত্তর তার আসে ঠিক। সব নির্ভর করে মনোভাবের উপর আর আন্তরিক নিষ্ঠার উপর। পূর্ণ আন্তরিকতার পরম শত্রু হল পক্ষপাতিত্ব, মনে প্রাণে বা দেহের হোক, আর পূর্ব পরিকল্পিত ধারণা। এই সব বাধা অতিক্রম করে যেতে হবে।
0: অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনলেন শ্রী শ্রী মা শারদামণির বাণী থেকে পাঠ। আকাশবাণী বেরোনিয়া, এবারে সুরাঞ্জলি ভক্তিগীতির অনুষ্ঠান, নিবেদনে পাপড়ি গঙ্গোপাধ্যায়।

এতক্ষণ পরিবেশিত হল সুরাঞ্জলি ভক্তিগীত অনুষ্ঠান। নিবেদন করলেন পাপড়ি গঙ্গোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ং নিয়ে খরাং।

Jotono no funkaham tei lamsogo tinini hayungni khorang pandawo tini chashal talyung talni shalni chisni salmari chibrira thamchiba tibrabishi julai talni shalchichar salmari nishai nichidok ingreji bishi nira thamchidok point breimitar shashai nira dokchichuku kilohertz eba sharasha point dok megahertz o panda am tei fm nibukhati bakshake awai khai jagai tongo হায়ংনি খরং পান্ডাও চং পুইলান কক কাহাম খালাই চি পান্ডান চেংলাইন তিনি কক কাহাম নাহার জাখা নেলসন ম্যান্ডেলানি রং সরংমু অংখা কাইসা ফানগান কুবুক মানই জেমানী বাই নায়ুনি ফিলজাকমানী সামুগ থেপাই মানো জেসাফা নো খাইনানী সকাং বেবাক নো জেসাফ্রুফা নো খাইমানগ্লাখিনি খাখলায়ও তুমুমকে ব শাক শাকনি খাখলাইতানি সাকথারকাই বিনি বস্কাঙ্গ জেসুখানো কেবেং মুং ফাইতো ব আ কেবেং মুংন বারি মান্নাইন খরকসা বরক জেফ্রু বিনি হাতে বড় রকনি বাকে সৈ সৈকে খাইতাই সামুং রক খাইমান এবার খাইমান্নাই হিনকে নিফ্রো বিনি ফলাব খাকচাংমা মান্নাই নং তুমুংনি হামিয়াচায়া নাইনাই বরক বাই টং কচাং টংনানি হিনকে অবহাই বরক বাই বাংরা বাই বাংরা থেপাওই সামুং খাইনানি নাংনাই হিনকে নো নিনি হামিয়াচায়া নাইনাই বরক নিনি

0: অবনো কাসুনা হঙ্গান কে তাম খাই নাই নমাই সুশি ডক্টর দি যে সুশি আবো কতালিয়া তাই সেকচুয়াল খাইপুর রগো নটেকশন ইউজ মা খাই দে বাকসে বাকসে সঙ্গু বু বহাইকে সলর আবনো বইবা কাহামকে সাইমানসু গিয়া যেন অমহাই এইচ আই ভি গান বরক বৈতম হেনচি খাইগানকেবো নিয়া নবাই মাইখাই থানসা মাইজাফনও সলয়া বাই হাগ্রপন খাই জেসপন খাই আবাইকে সলয়া তুম আং যে সামানি যে আনপ্রটেকশন অমহাইকে তুম কংসে ও এইচ আই ভি হাইকে এইডস মানজাগু আনবগী তুমি সাগ্র খামিয়া হাঙ্গে জঙ্গসা এস আই টি টেস্ট খাইজাগি আদি গাছকা যাইনখরাং পান্ড সাক খামাই গো এইডস বেমারে দুই ককটাই থানে খালা
1: আও সাক খামক্রানিয়াগুলো যাবো খালায়ানো দাং বিটি মশকাইমানতি দিনী দাং বিটিও কিসা খালায়ানো মশক গথাং গবং কুক ভিটামিন সি তৈ ক্যালসিয়াম রক মানথগ মশক গথাং জাকাহিনকে বুকুক রগ কসারক ইয়া যিনি সালব্রুমনি মুই সংথানী তে স্যালাদ সামথানী রগবো মশো নাঙ্গ মশনো কারই চিনি চামুসে ইয়া আপনি বাকিন মশো গাইখাহিনকে নগ চামাবারা হাতি রগব ফালই রং পয়সা আজি মানো ফাইদিকে ববহাই ঠাই রগবা মশো কাহামুকুক আবরকন কিসা শিলাইয়ান নবার সাতুং নাংথানী তৈ তৈ কচাথাইয়া ঠাই রগন মশো হামকুগ তৈ বেবাক তালন মশো কাই মানো এবার হামো যাব্রা স্রাই স্রাই খালাই ওয়াইব্রি ওয়াইবা আলবাই তৈ চকাম সৌই মশো বসা মা কাইথাই ফাংবসা কাইমানি বতাং বাই বতাং জালমানি দকচিনি সিমি স্নিচি সেন্টিমিটার তৈ ফাং বাই ফাং জালমানি হিনকে থামচিনি সিমি ব্রিজি সেন্টিমিটার ইংনানি নাংনাই ফাংবসা সারিগ কাইখা হিনকে ন হামকগ তৈ কাইমানি সালনি সালথাম ফুং সারি খালাই দৈমা লুনাই মশো কাইমা হাও হেক্টর থগৈ মুসকি চি টন ইউরিয়া সের নেইরা বাচি টিএসপি সের নেইরা এমওপি সের সারা বাচি মারিনাই মশোয়া ফাং গরান নুখাহিনকে দৈ মারিনাই তৈ তৈ অংখর নানি লামা মাতনিনাই জাব্রা ববরা নুকজাখা হিনকে আবনো স্রাই স্রাই মাখলাইতাই তৈ সারিফ্রু হিনকে ইয়াফাঙ্কি তিনগৈ হানো খুরসাওই মারিনাই যেন তৈ কেসা খেলমানারকথাই মশোবু বার বারমা নুকজাকা হিনকে তৈ গবাংখে মারিনাই তামুনি হিনমালে ও বক্রী জরি কালায়ানি বাকি বুবার বারমানি সালচিবানি সিমি সালনিচি সালনি বিশিঙ্গন মশো বথাই থাইনানি চেঙ্গ বথাইরা খাহিনকে খাগিসিনানি নাঙ্গ হাইকেসে তৈব বুবানি বথাই থাইমানি নুকজাগ হাইকে যেন দাং বিটিও মশো খাইমানতি কক থাইসা থাইনি খালাইকা
0: হাও হাঙ্কে তিন সালো কিসা পাটিমানু যেন সাইমালায়ানো তাও হাইনু খরাং পান্দ তৃণ সালনো নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে হানি পালাইজাগো সাউথ আফ্রিকাও ব তিনি আসাইমানি সাল 1918 বিশিও ব তিনি আসাইমানি সাল আপনার কারি বাহিনী তামিল নাড়ু ডে হানি পালায় তিন সালক বরক 1967 নিসিমিন অম মাদ্রাস স্টেট মানি বাকি তামিলনাড়ু উঙ্গো মাদ্রাস আপনি বাকি তিন সালক পালাইলায় আপনি কারিব ইন্টারন্যাশনাল চিজ ডে অমুক 1966 বিশ্বনি সিমি অম চেঙ্গজাগো আপনি কারিব হইন 1925 বিশিও অ্যাডল্ফ হিটলার পুইলা অটো বায়োগ্রাফিক্যাল ম্যানিফেস্টো কারিমানে মেন কাপ ফুনে যায় 1969 বিশিও আপনি কারিব হইন ফুটবল ওয়ার ফুনে ইঙ্গো আবঙ্কা হান্ড্রেস বাই ইয়াই সেলবেডর আবঙ্কা সালব্রীর মহি চেমানী বিশ কাকমা বড় রোগ দুঃখমাখা তৈ সাগ চিন বড় রোগ অব দুঃখমাগ নুখা হিনকে তিন সালো পাটিম সংখ্যা সাইমালেখা তাও যেন কক্টম থাকলায় কক্টমানো দো ওমেন্স পলিটেকনিক্স হাপানীয় ভর্তি গান বাকিনে সাজাক অবংখা ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি

0: ব্যৱহাৰ লগি চিনি হাস্তে অব সেন্সাস 2027 পৈলা বেরামনি সামং চেঙ্গি রিজাখা তাবুকনি জোরানি বরগলে খামং বেবাক ন ডিজিটাল প্রসেস বাই ইংনাই হিনি শাকলাই জাখা পৈলা বেরামনি সামং নগলে খামং চেঙ্গি রিজাখা মিয়া এবা জুলাই 17 নিসিমি তাই অব তংনাই জুলাই 31 জোড়া আপনো কারেরি নগো নগো থাঙ্গাই বরক লেখামুনি সামং চেঙ্গাই 1 অগাস্ট নিসিমি 30 অগাস্ট জোড়া অব শাকলাই জাখা কক থাকতেই হুমু দাগি থাকি বাকতেই এস সিআরটি নি বাকতেই একাডেমিক সেশন 2026-28 বিশেক নাইনি এলিমেন্টারি এডুকেশন ডিপ্লোমা এবা ডিএলএড প্রি সার্ভিস কোর্স এডমিশন বাকি কক মঙ্কাশ শাকলাই জাখা বেবাগে বুকচা আচুক থাই তঙ্গ এস টি 164 তাই এস সি রকনি বাকি 90 এডমিশন লংজাকাই সেন্ট্রালাইজ ফেস টু ফেস কাউন্সিলিং নি বিশিংতেই জুলাই 20-2026 টাংসালো এস সি আর টি অভয়নগর আগরতলানি অডিটোরিয়াম হল এস টি রকনি বাকি রেজিস্ট্রেশন নি জরাংখা ফুংনি দামচুকু তামুই সতী থামচি নিশিমি ফুংনি দামচিসা তামা জোড়া এস সি রকনি বাকি রেজিস্ট্রেশন নি জোড়া দীপর দামচি নেই তামফ্রু নিশিমি দামসা তামই সতী থামচি জোড়া ক্যান্ডিডেটস রকন মার্কশিট মাধ্যমিক এডমিট কার্ড ডকুমেন্ট ভেরিফিকেশন নি একনোলেজমেন্ট রিসিপ্ট কপি পিআরটিসি তেই এস টি এস সি সার্টিফিকেট নি অরিজিনাল তুই ফাইনানি বাকি সাজাখা মেরিট লিস্ট ক্যান্ডিডেটস রকনি অনলাইনতেই কলেজ নি চাজাকমাতেই খাতিজাক রায়দাতেই আচুক থাই বাকজাক নাই তেই বো সিনানি বাকি www.scrtonline.tripura.gov.in ও ওয়েবসাইট নাই মানো
1: তিনি সালো স্টেট লেভেল বন মহোৎসব নিবাগী তেলিয়ামুড়া টাউন হলো চেঙ্গিরে জাকনাই ওর ফাইমান জাকনাই তিনি বলং মন্ত্রী হনিমেশ দেব বর্মা নারই অক্রাঙ্গি মানজাকনাই কল্যাণী সাহারাই চিফ উইপ টিএলএ তেই মানজাকনাই আরও নারই এঙ্গি বিনিকে দাস চৌধুরী এমএলএ সত্যেন্দ্র চন্দ্র দাস আর খয় ডিস্ট্রিক্টনি জিলা পরিষদনি আদং তেই ভাই মানজাকনাই রূপক সরকার চেয়ারম্যান তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিল তেই মানজাকনাই দীপক দেব চেয়ারম্যান তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতি নারাই অকরাঙ্গি মানজাকনাই রজত পন্ড আইএস ডিএম কালেক্টর খয় ডিস্ট্রিক্টনি তেই বগটি জগেশ্বর রেড্ডি আইপিএস খাই তৃণ সালো অমুক খাই জাগনাই তেলিয়ামুড়া টাউন হলো স্টেট লেভেল নি বন মহোৎসব পান্ডা তিনি চেঙ্গির জাগনাই

0: आओ चिंता बुक खाना लेने आई शेबो को बोल क्लांग मनी को पीएम श्री स्कूल जहोन जेएनबी गुमोती त्रिपुरा वो वाकिन इंटरव्यू नहीं बखाते ही कांटेक्ट वाला खरक्षा टीजीटी बंगाली सब्जेक्टो खरक्षा बोल क्लांग जग नहीं रंगमारी उनके अन्याहिन मनी नो 50% मार्क्स लोगी वो बिशिब्रे इंटेग्रेटेड डिग्री कोर्स बीएड नो खोई एबा 50% मानजाक नोती बंगाली ऑनर्स बैचलर डिग्री ते 50% मान मानी लोगी बीएड डिग्री एबा बांग्ला वो 55% ती पीजी ते 50% नंबर ती बीएड डिग्री अपनी लोगी सीटेट पेपर टू पास खाई जाक नानी नांगनाई उम्र हंके 1st July 2026 नो रगई बांसुका हिनमानी नो बाची एवं 50 इयर्स उन्नानी नांगनाय मानमारी ताल थे गई 40,625 रां रिजाकनाय कुबुनी शेफ हिनके कोर्स हो मागनां कैंपस हो मागनां तोंगनानी ते चामुंग्रोकनी शेफ रिजाकनाय कैंपस हो मा तोंगनाय हिनी नो साकले जाखा वाकिन इंटरव्यू नी जोरा ते थाइंखा 23rd July 2026 স্রাংশালো এবা থার্স দেবো জোরা ফুংনি দামচি দামফ্রু নিশিমি দিপর দামনি দাম্মা জোরা থাই হিনকে পিএম শ্রী স্কুল জেএনভি গুমতি ত্রিপুরা
1: আও ত্রিপুরা আধার সর্বাজার অপারেটর নিবাগী লাংজাগি তঙ্গো নিশাই নিশিডক ইংরেজি বিশিনি সিএসসি ই গভর্নমেন্ট সার্ভিস ইন্ডিয়া লিমিটেড আধার সর্বাজার হাকে অপারেটর চিনি সালঠাং ত্রিপুরা ও আধার সেবা কেন্দ্র এএসকে ও বছর কেসান বগে বিশি কেসান বগে অব চুক্তি খাই যাক নাই পাইথাক সালংখা জুলাই তেলনি সাল নিচি সাল রংমারি তং নাই কুচুক মাধ্যমিক পাস হাইকে বা মাধ্যমিক তে বছর কাজানি আইটিআই হাইকে বা মাধ্যমিক তে বছর কাজানি পলিটেকনিক ডিপ্লোমা নিনি উমর অং নাই টিচার তেব গবং হে চাও ইডি ইডিআই নি রেকগনাইজ খাইগে খাইজাক আদার অপারেটার সর্ভে সার্টিফিকেট আবো নাই বেসিক কম্পিউটার নিংনাই তে ইমান মারিংখা হাস্টে সরকার যে সেমি স্কিল সামুং খাইজনী যে রাংগ্রেমানী অমাইকেন রাংগ্রেজাকাই নরকটে বো সাইমানো সঙ্গে অনলাইন থাঙিনাই আপলোড খাইমন http://csc.gov.in আর বহাইন লগ ইন খাইনাই মানাই
0: আনি ইয়া ফাও তঙ্গ টেকিসা অবংখা কিরিট বিক্রম ইনস্টিটিউশন সিবিএসসি বাই গোসিজাক বিদ্যাজ্যোতি স্কুল উদয়পুর গুমটি ডিস্ট্রিক্ট ত্রিপুরানি বখাক্তেই ইয়োগা টিচারনি বাকই চুকজাক বড় রকনি থানি কয়লাই সানজাখা রংমারিংকে গোসিজাক ইউনিভার্সিটিনি ইয়োগানতে ব্যাচেলর ডিগ্রি এবার ডিপ্লোমা খাইজাক অংনানি নাংনাই ফিয়া কসামকুক ফরংনাই রকনো গবাং তে আলাই দেখে নাইজাকনাই হিনি সাজাখা উমর হিংকে রায়দান রগই লাংজাকনাই মানমারি বিদ্যাজ্যোতিনি গাইডলাইন রেগজাকনাই কয়লাই রেনানি পাইথাক সালংখা ও জুলাই তালনি সারনিচি সালমারি জোড়া মুচুংনাই রকনো বেবাক ডকুমেন্টস ন খবই বরকনি কয়লাই হেড অফ ইনস্টিটিউট নিথানি ইয়াফানানি বাকে সাজাখা গরঙ্গই মাননাই ভাইস প্রিন্সিপাল বাই ভাইস প্রিন্সিপালনি ককডোক নাম্বারংখা 8837205097 ককডোক নাম্বার তেসা সাজাক ফির 8837205097 খানাবাইখা সেবক বরক লাংমানি কক
1: আও তাবো কিসা নবাটিগুলি কক জন সাইমালায় না তিন সালো কংমা থায় ফিরাঙ্গি ওয়াতি অয়মানো তিনি তুমফ্লামারি দো সাকাও 33 ডিগ্রি সেলসিয়াস তে তলাও দো 26 ডিগ্রি সেলসিয়াস মিয়াও দমনি 30 বুকসা 2 ডিগ্রি সেলসিয়াস সাকাও তে তলাও 26 ফুটা 2 ডিগ্রি সেলসিয়াস তিনি ফুঙ্গ সেউমারি দো সুকুচি ডক পার্সেন্ট সাকাও তে তলাও দো ডকসিচিনি পার্সেন্ট তিনি ফুংনি দাম্বাতামি সঠিক 30 নজর ওয়াতি ফেকা চিচুকু ফুটা দক মিলিমিটার ওয়াতি কবং ফাইমান হুনি সাজাগ নাই খোয়াই ওয়েস্ট ডিস্ট্রিক্ট সিপাই জেলা গুমটি তে সাউথ ডিস্ট্রিক্ট কবাঙ্কে ওয়াতি ওয়াইমান হুনি সাকলাই যাগো
0: আও চং আসিক জরাতি খানলাইকা তিনিনি নবার তিবারনি কক তিনিনি অ পান্দানো সংচাকা তে কম থিংকা আং সীমা
1: আং প্রসান
0: ফাইদি চং থাংনানি সকাং রচাপ মুংথাই জাখানালায়না তিনিনি রচাপ মুঙ্গ খরাং রিবানা অরুণা দেববর্মা

এতক্ষণ পরিবেশিত হল আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কাকবরকে তথ্য ব্যক্তি অনুষ্ঠান হায়ং নিয়ে খরাং আকাশবাণী বিলোনিয়া।

যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বাঁশি বাদন। শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বেলুনিয়া কেন্দ্র থেকে পরিবেশিত অনুষ্ঠান। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই অর্থাৎ সকাল 7টায় পরিবেশিত হবে তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে। 7:45 গীতালি অনুষ্ঠানে প্রচারিত হবে রবীন্দ্রসঙ্গীত, আজকের শিল্পী পূর্বা দাম। 8:15 শুনতে পাবেন একই শিল্পীর গাওয়া বাংলা ছায়াছবির গান অনুষ্ঠান ছায়াগীতি। 8:30 পদ্মাপুর অনুষ্ঠানে নিবেদিত হবে মনসামঙ্গলের গান, আজকের বিষয় হরকরির রূপ বর্ণন গ্রন্থনা আরম্ভ এর পর্ব প্রথম। পরিবেশনা থাকবেন প্রীতম শীল শর্মা এবং ওনার সহশিল্পীরা। 9:05 থেকে শুনতে পাবেন গানে গানে অনুষ্ঠানে আপনাদেরই পছন্দের বিভিন্ন হিন্দি ছায়াছবির গান, চলবে সকাল 10টা পর্যন্ত। দেশবন্দনা, এতে নিবেদিত হবে বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশাত্মবোধক গান সকাল 10:05। 10:30 ভজন, শুনতে পাবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এরপর 11:05 FM পর্যন্ত পরিবেশিত কর্পোরেট অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। দুপুর 1:30 সংবাদের পর আবারও আপনারা শুনবেন সেই FM পর্যন্ত পরিবেশিত কর্পোরেট অনুষ্ঠান। 2:15 থাকছে অসীমান্তিক, সীমান্ত এলাকায় বসবাসরত নাগরিকদের সাথে সাক্ষাৎকার ভিত্তিক আজকের এই অনুষ্ঠানে শুনতে পাবেন সারাসীমা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অনিল সরকার, ওনার সাক্ষাৎকার। দুপুর 2:30 থাকবে মহিলাদের জন্য আমাদের নিয়মিত পরিবেশনা আমি নারী, এতে প্রথমে শুনতে পাবেন আমার কথা। আজকের কথায় বলবেন মৌসুমি সাহা, শিক্ষক হোলি স্পিরিট বিদ্যালয় বিলোনিয়া। এবং তার পরপরই থাকবে শনিবারের দুপুরের 8টা এই অনুষ্ঠানটি সরাসরি প্রোগ্রাম। বিকেল 3:05 থাকছে বিবিধ ভারতীর পরিবেশিত অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। চলে যাচ্ছে আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠানে। বিকেল 5:10 শুনতে পাবেন একই সুরকারের সুরারূপে পুরনো দিনের বিভিন্ন হিন্দি ছায়াছবির গান অবকাশ রঞ্জনী এই অনুষ্ঠানে। লোকসঙ্গীত পরিবেশিত হবে 5:45, শুনতে পাবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আমাদের আরেকটি নিয়মিত পরিবেশনা ককবরক অনুষ্ঠান যথারীতি প্রচারিত হবে সন্ধ্যে 6টায়। 6:30 কৃষক বন্ধুর জন্য আমাদের নির্ধারিত অনুষ্ঠান কিষাণ বাণী। তারপর রাত 7:05 পদ্মাপুর অনুষ্ঠানে থাকছে মনসামঙ্গলের গান, এবারের বিষয় অরুণ করুণের জন্মবৃত্তান্ত এর দ্বিতীয় পর্ব। পরিবেশনায় থাকবেন প্রীতম শীল শর্মা এবং ওনার সহশিল্পীরা। রাত 8:05 থাকবে মনের মতো গান, এই অনুষ্ঠানে আপনারা শুনবেন আপনাদের পছন্দের বিভিন্ন হিন্দি এবং বাংলা ছায়াছবি গান। 9টায় রয়েছে যুববন্ধুদের জন্য আমাদের নির্ধারিত পরিবেশনা যুববাণী। রাত 9:30 সরগম যন্ত্রসঙ্গীতের এই আসরে শুনতে পাবেন বেহালা বাদন, শিল্পী ভিচি চোক, রাগ সুতসারঙ্গ। রাত 10টায় থাকছে প্রবীণ নাগরিকদের জন্য আমাদের পরিবেশনা হারানো দিনের গান। এছাড়াও নির্ধারিত সময়ে আকাশবাণীর দিল্লি, কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত বিভিন্ন সংবাদগুলো আপনাদেরকে আমরা রিলে করে শোনাব। জানিয়ে রাখলাম আজকের
পরবর্তী সময়ের অনুষ্ঠান সূচি। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজ সকাল অনুষ্ঠানটি। শ্রোতা বন্ধুরা, আজ পয়লা শ্রাবণ, 1433 বঙ্গাব্দ এবং 18 জুলাই 2026 খ্রিস্টাব্দ শনিবার। আমরা প্রথমে চলে যাব ইতিহাসের পাতায় এবং দেখে নেব আজকের দিনটিকে। ব্রিটেন ও ডেনমার্কের মধ্যে 25 বছর ব্যাপী যুদ্ধের সূচনা হয় 1871 সালের এই দিনে। 1290 সাল, ইংল্যান্ডের রাজা প্রথম এডওয়ার্ড ইংল্যান্ড থেকে সমস্ত ইহুদি, যার সংখ্যা প্রায় 16,000, বহিষ্কারের আদেশ জারি করেন। ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্সেল ছায়াপথের আকৃতি ছায়াপথের প্রকৃতি আবিষ্কার করতে সক্ষম হন 1783 সালের আজকের দিনে। সালের এই দিনেই ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়। ব্রাজিলের সম্রাট দ্বিতীয় পেড্রোর রাজ্যাভিষেক হয় 1841 সালের আজকের দিনে। সাল 1854, স্যার চার্লস উডের বিখ্যাত ডেসপাচ প্রকাশিত হয়। কলকাতা ও অন্যান্য পৌরসভার রাস্তাঘাট তৈরির রক্ষার খরচ নির্বাহের জন্য নীতি নির্ধারক আইন চালু হয় 1871 সালের আজকের দিনে। 1872, যুক্তরাজ্যের ব্যালট আইন 1872 গোপন ব্যালটের মাধ্যমে সংসদীয় এবং স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রয়োজনীয়তা প্রবর্তন করা হয়। ভারতের স্বাধীনতা আইন ইংল্যান্ডের রাজার অনুমতি লাভ করে 1947 সালের আজকের দিনে। 1966, মহাকাশযান জেমিনি 10 উৎক্ষেপণ করা হয়। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারাতে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 1968 সালের আজকের দিনে। 1976, গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ইতিহাসে রোমানিয়ার জিমনাস্ট নাদিয়া কুমিনিজ প্রথমবারের মতো পারফেক্ট 10 স্কোর করেন। 21তম অলিম্পিকের উদ্বোধন হয় 1976 সালের আজকের দিনে। সাল 1977, ভিয়েতনাম জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এবার দেখে নেব জন্ম। রবার্ট হুক, ইংরেজ বিজ্ঞানীর জন্ম 1635 সালের আজকের দিনে। তার মৃত্যু হয়েছিল 1703 সালে। জ রোবের আর্গ, সুইজারল্যান্ডীয় গণিতবিদ, এর জন্ম 1768 সালের আজকের দিনে আর মৃত্যু 1822। শরৎচন্দ্র দাস, তিব্বতি ভাষা ও সংস্কৃতি বিষয়ের ভারতীয় পণ্ডিত, এর জন্ম 1849 সালে আর মৃত্যু 1917 সালে। হেনড্রিক অন্টুন লোরেন্স, ডাচ পদার্থবিজ্ঞানী এবং শিক্ষাবিদ এবং নোবেল পুরস্কার বিজয়ী, এর জন্ম 1853 সালে আর মৃত্যু 1928 সালে। ব্রিটিশ ভারতে প্রথম দুইজন মহিলা স্নাতক ও ভারতের তথা দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের, এর জন্ম 1861 সালে, মৃত্যু
1923 সালে। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী এবং অনুশীলন সমিতির সদস্য জীবনতারা হালদার এর জন্ম 1893 সালের আজকের দিনে, মৃত্যু 1989 সালে। মার্কিন নির্বাক ও সবাক চলচ্চিত্র অভিনেতা রিচার্ড ডিক্স এর জন্ম 1893 সালের আজকের দিনে, মৃত্যু 1949। ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সমাজকর্মী মেজর সত্যগুপ্তের জন্ম 1902 সালে, মৃত্যু 1966। বিষ্ণু দে, কবি, লেখক ও চলচ্চিত্র সমালোচক এর জন্ম 1909 সালে আর মৃত্যু 1982 সালে। জনি হব, আমেরিকার বেসবল খেলোয়াড় এর জন্ম 1916 সালের আজকের দিনে। দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা ও রাষ্ট্রপতি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নেলসন ম্যান্ডেলার জন্ম 1918 সালের আজকের দিনে আর মৃত্যু 2013 সালে। মার্কিন দার্শনিক থমাস স্যামুয়েল কুন এর জন্ম 1922 সালে, মৃত্যু 1996 সালে। ইংরেজ ক্রিকেটার, ক্রীড়া প্রশাসক এবং বিদ্যালয়ের শিক্ষক হোবার্ট ডগার্ট এর জন্ম 1925 সালের আজকের দিনে, মৃত্যু 2018 সালে। পাকিস্তানি গজল গায়ক ও বলিউডের নেপথ্য কণ্ঠশিল্পী মেহেদি হাসান এর জন্ম 1927 সালে, মৃত্যু 2022 সালে। রুশ কবি ইয়েভগেনি ইয়েভটুশেঙ্কো এর জন্ম 1933 সালে। পোলিশ মার্কিন রসায়নবিদ এবং শিক্ষাবিদ নোবেল পুরস্কার বিজয়ী রোয়াল্ড হোপম্যান এর জন্ম 1937 সালে। বাংলা তথা বলিউডের বিখ্যাত সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়ের জন্ম 1943 সালের আজকের দিনে। প্রিয়াঙ্কা চোপড়া, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রীর জন্ম 1982 সালে। ভূমি পেন্ডেকর, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রীর জন্ম 1989 সালের আজকের দিনে। স্মৃতি মান্ধানা, ভারতীয় প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটারের জন্ম 1996 সালের আজকের দিনে। এবারে মৃত্যু। মোহাম্মদ বিন কাসিম, উমাইয়াদের সিন্ধু বিজয়ী সেনাপতি, এর মৃত্যু হয় 715 সালে। ইংরেজ ঔপন্যাসিক জেন অস্টেন এর মৃত্যু হয় 1817 সালে। মেক্সিকান আইনজীবী এবং রাজনীতিবিদ, মেক্সিকোর 26তম রাষ্ট্রপতি বেনেটো জুয়ারেজ এর মৃত্যু হয় 1872 সালে। প্রথম ভারতীয় বিমান চালক এবং প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে যুদ্ধ করে মৃত্যুবরণ করেন ইন্দ্রলাল রায় 1918 সালে। কর্নেল হেমেন্স, বেলজিয়ান ফিজিওলজিস্ট এবং শিক্ষাবিদ নোবেল পুরস্কার বিজয়ী, এর মৃত্যু হয় 1968 সালের আজকের দিনে। রেবেকা শেফার, আমেরিকান মডেল এবং অভিনেত্রীর, মৃত্যু হয় 1989 সালের আজকের দিনে।
দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদ এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ইয়ুন পোষণ এর মৃত্যু হয় 1990 সালে। আমেরিকার ভূতত্ত্ববিদ ইউজিন মার্শাল শুমেকার এর মৃত্যু হয় 1997 সালের আজকের দিনে। ভারতীয় কণ্ঠশিল্পী মোবারক বেগম এর মৃত্যু হয় 2016 সালের আজকের দিনে। ভারতের প্রখ্যাত গজল শিল্পী ভূপেন্দর সিং এর মৃত্যু হয় 2022 সালের আজকের দিনে। তিনি জন্মেছিলেন 1940 সালে। শ্রোতা বন্ধুরা শুনলেন ইতিহাসের পাতায় আজকের দিন থেকে। এবারে একটি বিজ্ঞপ্তি। সুদী নাগরিকবৃন্দ, এত দ্বারা এলাকার সকল জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভারতের জনগণনা 2027 এর কার্যক্রম উপলক্ষে সারা রাজ্যের সাথে আমাদের জেলাতেও গৃহতালিকা ও গৃহগণনা 1 আগস্ট থেকে 30 আগস্ট 2026 পর্যন্ত চলবে। স্বগণনা গতকাল 17 জুলাই থেকে শুরু হয়ে চলবে 31 জুলাই 2026 তারিখের মধ্যে তা সম্পন্ন করতে হবে। দেশ ও রাজ্যের উন্নয়নের স্বার্থে সকলকে এই কার্যক্রমে অংশগ্রহণ করে সঠিক তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। গৃহতালিকা ও গৃহগণনা কার্যক্রম চলাকালীন নিযুক্ত কর্মীগণ আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের পরিবার, আবাসন ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। যারা অনলাইনের মাধ্যমে স্বগণনা বা সেলফ এনুমারেশন করতে ইচ্ছুক, তারা ভারত সরকারের নির্দিষ্ট জনগণনা পোর্টালে গিয়ে 17 জুলাই থেকে 31 জুলাই 2026 তারিখের মধ্যে স্বগণনা সম্পন্ন করতে পারবেন। জনগণনায় প্রদত্ত সকল তথ্য আইনগতভাবে সম্পূর্ণ গোপনীয় রাখা হবে এবং শুধুমাত্র সরকারি পরিসংখ্যানগত কাজে ব্যবহার করা হবে। অতএব সকল নাগরিককে জনগণনা 2027 কার্যক্রম সফল করার উদ্দেশ্যে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদান্তে প্রধান জনগণনা আধিকারিক, জেলা শাসক ও সমাহর্তা, দক্ষিণ ত্রিপুরা, জনগণনা পরিচালনায় ভারত সরকার।

লোকরগ্নে বাগৈ শাকলাইমু খাপাংনি লোকসং যত লোকরগ্নে বাগৈন শাকলা জগৈ তঙ্গ ভারত হাক্তনি লোক থিকিমু ২০২৭ নি সামং বোতাংন রোগৈ নকনি মং বোতাং তাই নখ থিকিমু বসকাংনি শালমারি পয়লা আগস্টনি সিমি শালমারি ৩০ আগস্ট ২০২৬ জোড়া তংনাই বাইথাং থিকিমু বসকাংনি শালমারি ১৭ জুলাই নি সিমি শালমারি ৩১ জুলাই ২০২৬ নি বিশিঙ্গ পাইরনানি নাংনাই হাক্ত অর্তে হাস্তেনি হামক্রেনি বাগৈ যতনন শাখাও খোরসাজাক সামং বোতাঙ্গ মানজাগৈ সয় ককথুম রুনানি বাগৈ খাবাই কবক জাগ নগ্নি সামং বোতাং তাই নগ থেকে মুং সামং বোতাংনি জরাও অসামং বাই কুরুংজাক থিকি নাইরক নরগ্নি নগ ব্রুম ব্রুম থাঙ্গৈ নরগ্নি মুং তংথাইনি গরুং তাই কুবুন নাংওয়ানি ককথুম থুমনাই অনলাইনে বিশিং তুই বাইথাং থিকিমুং এবা সেলফ এনোমারেশন খাইনানি মুসংনাইরক ভারত হাপাংনি স্রামজাক ছয় বরক থিকিমুং পোর্টালা থাঙ্গৈ বসকাংনি শালমারি ১৭ জুলাইনি সিমি শালমারি ৩১ জুলাই ২০২৬ নি বিশিঙ্গ বাইথাং থিকিমুং সানমারগ্ন সপুঙ্গুই রুই মান্নাই বরক থিকিমুং মানমানি যত ককথুম কেরাং রুগৈ হুজাক তংনাই তাই অব হাপাংনি থিকিমুংনি সামুঙ্গ সিমি ফুরাংজাকনাই পাইথগ যত লোকরগ্নন বরক থিকিমুং ২০২৭ সামুং বুতাংন কাহাম খ্লাই পাইরনানে বাগৈ সাকথানাও কৈমুং নারক জাগ আওয়াই খ্লাইফাং ডিএমটাই কালেক্টর সাউথ ত্রিপুরা বরক থিকিমুং নাইকলনাই ভারত হাপাং শুনলেন বিজ্ঞপ্তি ইবরিন রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় জয়তী চক্রবর্তী।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন জয়তী চক্রবর্তীর কণ্ঠে। আপনারা শুনছেন অনুষ্ঠান আজ সকালে। বন্ধুরা, এখন দেখে নেব সরকারের কিছু প্রকল্প সম্পর্কে। সরকার দেশের জনগণের জন্য জনমুখী কিছু প্রকল্প সবসময় চালু রাখেন, যার সুবিধা যাতে জনগণ গ্রহণ করতে পারেন। যেমন আয়ুষ্মান ভারত যোজনা, যা স্বাস্থ্য বিমার ক্ষেত্রে, প্রধানমন্ত্রী আবাস যোজনা সবার জন্য ঘর, পিএম কিষাণ কৃষক সম্মান নিধি কৃষকদের জন্য, এবং প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, ঋণ সহায়তা, স্বচ্ছ ভারত মিশন, বেটি বাঁচাও বেটি পড়াও এবং প্রধানমন্ত্রী জনধন যোজনা। এগুলি দেশের সামাজিক ও আর্থিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য মন্ত্রকগুলির মধ্যে গিয়ে অবশ্যই এর সুবিধা গ্রহণ করুন এবং নিজের জীবনকে উন্নত করুন। বন্ধুরা, এর সঙ্গে শেষ করছি অনুষ্ঠান আজ সকালে। কাল সকাল প্রত্যাশা নিয়ে সবাই ভালো থাকবেন। নমস্কার। আকাশবাণী বিলোনিয়া, এবারে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে স্থানীয় বাংলা সংবাদ ও কক্সবাজার সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

0: খবর পাচ্ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলন্ধরে গতকাল 5,470 কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। হরিয়ানার জিন্দ স্টেশন থেকে সোনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন যাত্রারও সূচনা করেন তিনি। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন রূপে আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাজ্যে এসেছেন। শিলিগুড়ি ও কলকাতায় তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে পুলকারের ট্রেনের ধাক্কায় নিহত পরিবার পিছু রেল মন্ত্রকের পক্ষ থেকে 10 লক্ষ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আগামীকাল এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। ইসরায়েলের বিমান হানায় গাজায় গতকাল কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 22। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স প্রয়াত। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলির লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থা জোরদার করা, যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। চণ্ডীগড় থেকে জলন্ধর পৌঁছানোর পরেই শ্রী মোদী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নতুন সাজে সজ্জিত রেল স্টেশনের উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেন তিনি। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জলন্ধর ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সন্ত রবিদাস এক্সপ্রেস ট্রেনের যাত্রারও সূচনা করেন তিনি। এটি প্রথম সরাসরি ট্রেন পরিষেবা যা ভারতের দুটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র অমৃতসর এবং বারাণসীকে সংযুক্ত করবে। নাঙ্গাল ড্যাম তালওয়াড়া মুকেরিয়ান নতুন রেল প্রকল্পের অংশ হিসেবে দৌলতপুর চক কর্তলি নতুন রেললাইনের উদ্বোধন এবং পার্তলি আম্বালা ট্রেন পরিষেবার সূচনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী দিল্লি অমৃতসর কাটরা চাললেনে গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে সহ একাধিক জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও তিনি 6 লেনে গ্রিনফিল্ড সাউদার্ন লুধিয়ানা বাইপাস নির্মাণের এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। চণ্ডীগড় থেকে জলন্ধর পৌঁছানোর পরেই শ্রী মোদী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নতুন সাজে সজ্জিত রেল স্টেশনের উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেন তিনি। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জলন্ধর ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সন্ত রবিদাস এক্সপ্রেস ট্রেনের যাত্রারও সূচনা করেন তিনি। এটি প্রথম সরাসরি ট্রেন পরিষেবা যা ভারতের দুটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র অমৃতসর এবং বারাণসীকে সংযুক্ত করবে। নাঙ্গাল ড্যাম তালওয়াড়া মুকেরিয়ান নতুন রেল প্রকল্পের অংশ হিসেবে দৌলতপুর চক কর্তলি নতুন রেললাইনের উদ্বোধন এবং পার্তলি আম্বালা ট্রেন পরিষেবার সূচনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী দিল্লি অমৃতসর কাটরা চাললেনে গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে সহ একাধিক জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও তিনি 6 লেনে গ্রিনফিল্ড সাউদার্ন লুধিয়ানা বাইপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জলন্ধরের এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের এনডিএ সরকার ভারতের প্রতিটি নাগরিকের জীবনযাত্রাকে সহজতর করে তোলা এবং অগ্রগতির নতুন সুযোগ প্রদানের বিষয়টি সর্বোচ্চ অধিকার দেয়। দরিদ্র বা মধ্যবিত্ত যে কোনো পরিবারই যেন সর্বোত্তম সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
1: केंद्र की भाजपा सरकार की भी प्राथमिकता है भारत के हर नागरिक की सेवा, भारत के हर नागरिक का जीवन आसान बनाना और उसे आगे बढ़ने के लिए नए नए अवसर उपलब्ध कराना। और इसलिए हम नागरिक देवो भव इस मंत्र पर चल रहे हैं। गरीब हो, मिडिल क्लास हो, ऐसे हर परिवार को बेस्ट से बेस्ट सुविधा मिले, ये हमारा प्रयास है।

0: समय जब भी हाइड्रोजन ट्रेन का जिक्र आएगा तो जिंद का, सोनीपत का, हरियाणा का नाम भी आएगा। मैं पूरे देश को भारतीय रेल की आधुनिकता से जुड़े इस बड़े कदम के लिए बहुत बहुत बधाई देता हूं।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে গত রাতে বাগডোগরা পৌঁছেছেন। আজ উত্তরবঙ্গের দুটি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি, যোগ দেবেন প্রহরী সম্মেলনে। দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে তার। বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলেও খবর। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত থাকবেন। বৈঠক সেরে আজ সন্ধ্যায় কলকাতায় আসবেন শ্রী শাহ। আলিপুরে সৌজন্য অতিথি বাসে পৌঁছে সেখানে রাত্রিবাস করবেন। এরপর সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্লান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ আজ যৌথভাবে পুনাতে তিনটি জাতীয় মহাসড়ক প্রকল্পের শিলান্যাস করবেন। তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে খারাদি জংশন থেকে সিরুর বাইপাস পর্যন্ত 6 লেনের 53 কিলোমিটারের সড়ক, হাদাপসর থেকে জাবাতের মধ্যে 30.05 কিলোমিটার এবং তালেগাঁও চাকান শিকরাপুর পর্যন্ত 54 কিলোমিটারের সড়ক। এই সড়ক প্রকল্প রূপায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি ভ্রমণের সময় এই যানজট কমবে, পাশাপাশি পুনা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হবে। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পুলকা দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। গতকাল ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়, আহত অন্য 2 জনের হাসপাতালে মৃত্যু হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে নিহতদের নিকট আত্মীয়দের 10 লক্ষ টাকা ও গুরুতর আহতদের 2.5 লক্ষ এবং স্বল্প আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
2: আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। তো একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গেছে, ইটস এ ভেরি পেইন। আমাদের
1: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামীকাল এক সর্বদল বৈঠক ডেকেছে। এই বৈঠকে সরকার সংসদের উভয় কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী সোমবার 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে এবং আগামী মাসে 13 তারিখ পর্যন্ত চলবে। এবারের অধিবেশন সরকারের পক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে বলে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মাসের 19 থেকে 25 তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ মেসোডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানান, সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপতিদের আমন্ত্রণে এই সফর। তিনি বলেন, মলদোভা ও নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রপতি এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। এই সফরের মধ্য ও পূর্ব ইউরোপের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রতিফলন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব এর ফলে আরও দৃঢ় হবে বলে সিবি জর্জ মত প্রকাশ করেন। গাজায় গতকাল ইসরায়েলের বিমান হানায় কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 22 জন। নুসিরাত শরণার্থী শিবির সংলগ্ন আওদা হাসপাতাল হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে, তবে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স গতকাল 89 বছর বয়সে প্রয়াত হয়েছেন। ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডার এবং সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার হিসেবে ব্যাপকভাবে সমাদৃত সোবার্স বাঁহাতি অর্থোডক্স ও রিস্পিনে দুই ধরনের বোলিংয়েই পারদর্শী ছিলেন তিনি। সেই সঙ্গে ফিল্ডার

ক্লোজিং ক্যাচার হিসেবেও ছিলেন অসাধারণ। 1954 থেকে 1974 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে 93টি টেস্ট খেলেছেন সোবার্স। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলন্ধরে গতকাল 5,470 কোটি টাকা বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাজ্যে এসেছেন, শিলিগুড়ি ও কলকাতায় তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কুলমিশ্র। রাজ্যের জাতীয় সড়ক NH08, NH208 ও NH108 বির বেহাল অবস্থা এবং বর্ষাকালে জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি অবিলম্বে NHIDCL এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ত্রিপুরায় পাঠিয়ে সড়কগুলিকে চলাচলযোগ্য রাখার ব্যবস্থা গ্রহণ এবং নির্মাণ ও মেরামত কাজের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার অনুরোধ জানিয়েছেন। রাজ্যে জনগণনা 2027 শুরু হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল লোকভবনে জনগণনা 2027 কর্মসূচিতে অংশ নিয়ে ত্রিপুরায় স্বগণনা পর্বের সূচনা করেন। রাজ্যের প্রথম নাগরিক হিসেবে স্বগণনা সম্পন্ন করেন রাজ্যপাল শ্রী নাল্লু। প্রথম পর্যায়ের স্বগণনা পর্ব চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। নাগরিকগণ এই সময়ের মধ্যে ঘরে বসেই sc.census.gov.in পোর্টালের মাধ্যমে নিজেদের ও পরিবারের তথ্য জমা দিতে পারবেন। দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনায় মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েব ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই ও তদারকি করা হবে। 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত জনগণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও যাচাই করবেন। রাজ্য স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, সহজলভ্য ও জনকল্যাণমুখী করে তোলার লক্ষ্যে আগরতলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সিভিল হাসপাতালে চালু করা হয়েছে সান্ধ্য ওপিডি পরিষেবা। গতকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা হাসপাতাল পরিদর্শন করে সান্ধ্য ওপিডির সার্বিক ব্যবস্থাপনা ও পরিষেবা ব্যবস্থা পর্যালোচনা করেন। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্যায়ে গতকাল বগাফা ব্লকের লক্ষ্মীছড়ার লুখু দ্বাদশ স্কুলে এক বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন। স্বাস্থ্য শিবিরে মোট 290 জন রোগী স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস ও সৃজনশীল লেখার আগ্রহ বাড়াতে গোমতী জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে গতকাল উদয়পুরের রাজর্ষী হলে জেলাভিত্তিক রিডিং অ্যান্ড রাইটিং ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে বক্তারা এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভাষা দক্ষতা, পাঠাভ্যাস ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত প্রকাশ করেন। বাল্যবিবাহ ও কিশোরীকালীন গর্ভাবস্থা রোধে গতকাল সিপাহীজলা জেলা শাসক কার্যালয়ে মিশন সংকল্পের অধীনে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও সমাজকল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় পুরোহিত, মৌলবী, ধর্মীয় নেতা, ডেকোরেটর, ক্যাটারার সহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন। অতিরিক্ত জেলা শাসক সুভাষ দত্ত জানান, 2027 সালের মধ্যে জেলাকে বাল্যবিবাহমুক্ত করতে মিশন সংকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। গোমতী জেলার কাকরাবন ব্লকে TDF প্রকল্পের আওতায় 200 সুবিধাভোগীর মধ্যে গতকাল শুকরছানা ও ছাগলছানা বিতরণ করা হয়। নাবার্ড ত্রিপুরা ও বাগমা একটি প্রডিউসার কোম্পানি লিমিটেডের উদ্যোগে আয়োজিত কর্মসূচির আগে পশুপালন বিষয়ক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। কর্মসূচি উদ্বোধন করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার। জেনিত এবং চিত্রাঙ্গনের যৌথ উদ্যোগে তৃতীয় জাতীয় সমবেত শিল্পকলা প্রদর্শনী সোল অন ক্যানভাস গতকাল শেষ হয়েছে। গত 14 জুলাই থেকে 4 দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয়েছিল আগরতলা ললিতকলা একাডেমির আর্ট গ্যালারিতে। 50 জন চিত্রশিল্পী শিল্পকর্ম এই প্রদর্শনীতে তুলে ধরা হয়। এই প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রখ্যাত চিত্রশিল্পীরা অংশগ্রহণ করেন। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স গতকাল 89 বছর বয়সে প্রয়াত হয়েছেন। এই কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তাঁর ছেলে ড্যানিয়েল।

ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতরাতের খেলায় ত্রিবেণী সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিবেণী সংঘ 2-1 গোলে শরৎ সংঘকে হারিয়ে দেয়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে। 4 জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা সহ সারা রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 19.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা, ককতমা পড়িব বিপূর্ণাদে বর্মা। মন্ত্রীবক্ষক নরেন্দ্র মোদী মিয়া হরিয়ানানি জিন রেলওয়ে স্টেশনে সিমি হাকত নি পুইলা হাইড্রোজেন ট্রেন চেঙ্গে রেখা জিন সুনিপত দ্রুত চেংচাকমা ও ট্রেন টংখরগদাল চাক তে কাহামকুক তাং সেপনি ফুনুক মারি হাকত নি তাং সেপ বাইস নামজাক কাইচি কুসনি ও ট্রেন খরক নই সাই দক রাশক থাংলাই সুখলাইনাই রকনো তুই মানো হাইড্রোজেন ফুয়েল সেল তাং সেপ বাই চলিনাই ও ট্রেন নি কার্বন অংখরিয়া তুই নি ফাপ সিমি কাশানাই নাইমথাং নি বাকিব কাহামকুক বেরেমনি সেপ ও ট্রেন ও তনে জাখা হাস্তেও মিয়া নিশিমি লুকু লেখামুং নই সাই নই চিসিনি চেংজাখা পুইলা বেরেমো মিয়া নিশিমি চেংজাখা বাইথাং বেরেমনি লেখামুং আব তঙ্গানো জুলাই সাল থামচি সাজরা লুকুরক ও জরাব নগ আচুগুইন এসি ডট সেন্সাস ডট গভ ডট ইন পোর্টাল তৈ বাইথাংনি তৈ নুখুংনি ককথুম ইয়াফার মানানো হা কতরো পুইলা ডিজিটেল লুকু লেখামুঙ্গ মোবাইল এপ্লিকেশন তৈ ওয়েব বেরেমনি বিশিংতৈ ককথুম থুমুং নাইচের মুং খাইজাগানো হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু লোকভবন লুকু লেখামুং নই সাই নই চি সিনি তাংবু তাঙ্গ মানজাগৈ ত্রিপুরানি পুইলা বরকঙ্গৈ বাইথাং লেখামুংনি বেরেমো মিয়া চেঙ্গৈ রেখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহাব মিয়া আগরতলানি হাপাংনি টংথাইনগ বাইথাংনি লেখামুংনি বিশিংতৈ লুকু লেখামুং নই সাই নই চি সিনি বিশিনি তাংবু তাঙ্গ মানজাখা ব বাইথাং ন অনলাইন বাইথাংনি ককথুম রেখা ব সাকা লুকু লেখামুং কাইসা মারিসিমিয়া আব জুদা জুদা হামক্রাইনি সামুংনি কক ওয়ামুং মুখথাং খাইনানি লাম হাস্তেনি বসং লাহার এনএইচ জিরো এইট এনএইচ টু জিরো এইট তৈ এনএইচ ওয়ান জিরো এইট বি হামিয়া তংহালগ ক্লাইজাক তৈ ওয়াতৈমলনি জরাব লুকুরক থাংলাই সু খাইনাও জঙ্গজাল ক্লাইমানি ককন খুরজাবই মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা কেন্দ্রনি লাহার রকালাম তৈ লাহার কতর মন্ত্রী নীতিন গড়কারীন ককতুনব্লাই রহরকা মন্ত্রীয়করা দায়িত্বন এনএইচ আইডিসিএল নি কুচুক আচুক থাইনি অফিসার রকন ত্রিপুরাও রহরৈ লাহার রকন থাংলাই সুচুকজাক খাইনানি ইয়াপ্রি নাহার নানো খবৈ স্নামফির সামং দশারনা নতুই ককলাম সালাইনানি কয়মুং নারেখা হাস্তেনি সাখাম সেপনতেইব কতাল লাইতে সাতেই লুকু হামক্রাই রেকজা খাইতি সানা নাহারই আগরতলা ও ডক্টর শ্যামা প্রসাদ চৌধুরী সিভিল সাখাম নগ্ন নগ চেংজাখা সাইরিকনি ওপিডি সেপ মিয়া সানজাব মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাখাম নগ বেড়াইনাইকা তেই ওপিডি সেব রকনতুই ককলাম সালাইকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ও তালনি নৈচিদক শালমারি ককতি শালনি ফুং দামচি সাব আকাশবাণী মন কি বাত পান্ডাব হাকতর তাই বুই হাকতরনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অব অঙ্গানো মন কি বাতনি ফিল সারা থামচিদক বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরকন বরকনি ওয়ানসকমা খাকামা ককন মন কি বাত রহরনা কবখা মাই গভ ওপেন ফোরম এবার নমো এপস লুকুরক ওয়ানসকমুং রকন রহরই মানবায়ানো গুমতি হাঙ্গর কাকরাবন ব্লক টিডিএফ তাংবতাংনি বিশিং খরক নৈরা হাই সেপমান্নাই রকন ওয়াকসাতে পুনবসা বাগজাখা নাবার ত্রিপুরাতে বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডনি চেতন বাই সংসাজাক সামুংবতাংনি সেকাং মালমাতা রুমানতৈ ফ্রংমুং শিবির সংসাজাখা আবনো চেঙ্গিরিখা এমএলএ জিতেন্দ্র মজুমদার পান্ডা বিপিসিএল নি দাগিফাং সুদীপ মজুমদার নখবৈতে কুবনিরক মানজাখা উমর কাশুগিয়া কাইমাতে উমর কাশুগিয়া জরা শাকদেরিয়া অংমা কাশুনাও মিয়া সিপাহী জলা হাঙ্কর নাইকল ফাং হাবানগ মিশন সংকল্পনি বিশিং হজাকমুং পান্ডা কাইসা সংসাজাখা হাঙ্কর নাইকল ফাংতে হদা হামক্রাই নাইখুংনি কথাজাক চেতন বাই সংসাজাক হজাকমুং পান্ডা জুদা জুদা বেরেমনি লুকু আদংরক মানজাখা ইয়াকবারা হাঙ্কর নাইকল ফাং সুভাষ দত্ত সাকা নৈ সাই নৈ চিসনি বিশিনি বিশিঙ্গ হাঙ্কর ন উমর কাশুগিয়া কাইমা ইয়াকাগ্রনাও মিশন সংকল্পনি চেতন নাহার

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে, ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণীর বেলুনিয়া কেন্দ্র থেকে। আমাদের ঘরেতে এখন সময় সকাল 7:48 হয়ে 15 সেকেন্ড। এখন গীতালি অনুষ্ঠানে প্রচারিত হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। আসলে আজকে শিল্পী পূর্বা দাম।

শুনলেন গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, শিল্পী ছিলেন পূর্বাদাম, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত।

শুনছেন শ্রীকান্ত আচার্য এবং সাধনা সরগমের দ্বৈত কণ্ঠে। মানুষের মন এমনি চঞ্চল থাকে, তা যদি এরকম ঋণীজনী বর্ষণ হয় তাহলে তো কোনো কথাই নেই। শুনব অদ্বিতীয় ছবির গান। গানটি লিখেছেন মুকুল দত্ত এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, আর শিল্পী শ্রীকান্ত আচার্য এবং সাধনা সরগম।

শুনছেন ছায়াগীত অনুষ্ঠান ফুলমালা। কি না কাজে লাগে, যার যখন যেমন সেভাবে কাজে লাগায়, এবং এ কাজে লাগানোর মধ্যে মাহাত্ম্য লুকিয়ে থাকে। শুনব বিলম্বিত লয়ের ছবির গান। গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার নচিকেতা ঘোষ, আর শুনছেন শ্রীকান্ত আচার্য এবং সাধনা সরগমের কণ্ঠে।

এতক্ষণ পরিবেশিত হল ছয়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান। আজ শুনলেন শ্রীকান্ত আচার্য এবং সাধনা সরগমের দ্বৈতকণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া।

0: আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। বিষয় হরগৌরীর রূপ বর্ণনা, গ্রন্থ আরম্ভ। আজ শুনবেন প্রথম পর্ব, পরিবেশনায় প্রীতমশীল শর্মা এবং সহশিল্পী বৃন্দ।
1: উদীয়মান নাট্য সংস্থা জয়কাতপুর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা নাটক ও যাত্রা শিল্পের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। উদীয়মান নাট্য সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্মানের সাথে তাদের শিল্প প্রদর্শন করে চলেছে। আপনারা যদি এই শিল্প সংস্থার দ্বারা নাটক যাত্রা প্রদর্শন করাতে চান তাহলে যোগাযোগ করুন সংস্থার কর্ণধার শিবপালের সাথে। যোগাযোগের জন্য ফোন করবেন 9862837817 এই নম্বরে। আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন কেনাকাটা করতে? একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটার সুযোগ তো রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তির বাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।

0: চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
1: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল, শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স অ্যান্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রিজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রিজ, আলমারি, ইনভার্টার ইত্যাদিতে রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরুচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বাড়ি তো এই হিন্দু কালচার এবং যোগা একাডে, কি ভাবছেন? আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসে, চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দোল কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানেই থাকছে সুরে ভারতীয় অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পর্ব। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ।

0: স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আন্তে হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা।
1: সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিসে। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।
2: শুনলেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসামঙ্গলের গান, শুনলেন হরগৌরীর রূপ বর্ণনা, গ্রন্থ আরম্ভ। আজ শুনলেন এর প্রথম পর্ব, পরিবেশন করলেন প্রীতমশীল শর্মা এবং সহশিল্পী বৃন্দ। পদ্মাপুরাণ অনুষ্ঠানটি আবারও শুনতে পাবেন আজ সন্ধে 7:05। বিষয় অরুণ গরুরের জন্ম বৃত্তান্ত। পরিবেশনায় প্রীতমশীল শর্মা এবং সহশিল্পী বৃন্দ। শুনবেন পদ্মপুরাণের দ্বিতীয় পর্ব, সময় 7:05। আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

আকাশবাণী বিলোনিয়া, এই অনুষ্ঠান আপনারা শুনছেন 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের ঘড়িতে এখন সময় সকাল 9:05 হয়ে 40 সেকেন্ড। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু করছি আপনাদেরই পছন্দের বিভিন্ন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। আসলে আজকের প্রথম গানটি আমরা নিয়েছি বরসাত কি এক রাত, এই ছায়াছবি থেকে। দ্বৈত গানটি গেয়েছেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর।

কুমার শানুর কণ্ঠে শুনলেন কহো না প্যার হে, এই ছায়াছবির গান। শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন গানে গানে অনুষ্ঠানে আপনাদের এই পছন্দের বিভিন্ন হিন্দি ছায়াছবি গান। এখনকার ছবি কলেজ গার্ল, দ্বৈত কণ্ঠে গেয়েছেন যিশু দাস এবং চন্দ্রাণী মুখোপাধ্যায়।

এখনকার গানটি আমরা নিয়েছি ছায়াছবি না তুম জানো না হাম। দ্বৈত গানটি গেয়েছেন উদিত নারায়ণ এবং পামেলা জৈন।

গানে গানে অনুষ্ঠান থেকে আপনারা শুনছেন আপনাদের এই পছন্দের বিভিন্ন হিন্দি ছায়াছবির গান। এবার ছবি দিল লাগি, একসাথে গেয়েছেন মহেন্দ্র কাপুর, শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিং, মোহিনী ব্রহ্মভাট এবং সহশিল্পীরা। শুনতে থাকুন দিল লাগি ছায়াছবি থেকে এই গানখানি।

ਮੈਂ ਗਿਆ ਕਾਕਾ ਜੀ ਤੁਸੀਂ ਇੰਡੀਆ ਦੀ ਹੋਪ।

গানে গানে অনুষ্ঠানে এবারের ছবি দিল হি দিল মে। দ্বৈত কণ্ঠে গেছেন উদিত নারায়ণ এবং কবিতা কৃষ্ণমূর্তি।

শ্রোতা বন্ধুরা, আমরা গানের অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি। শোনাব সবশেষ গান, ছায়াছবি দাবাং। শিল্পীরা হচ্ছেন মমতা শর্মা এবং ঐশ্বরিয়া।

দাবাং ছায়াছবির এই গানটির সাথেই আজকের মতো শেষ হচ্ছে আপনাদের এই পছন্দের বিভিন্ন হিন্দি ছায়াছবির গান অনুষ্ঠান গানে গানে আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

শুনলেন দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন ভজন। প্রথম গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: kai kiri khang ga kai apro kai bo da sapang situn nei ang atine khorka o bolongon a thui khang ki nai
1: aw
0: aw ma tong mo ki nai ja probu kai dei nei jong kham kai bo phang phang sa o bo ka sawoi a mo sei no bo apro dum sai ki sawoi be da go be rei ang go go su go kai ye bin ya mo sei no bo kai don khang hin da bu phang on আম মুসে কগজ বুথার জাং ন গে বব আর গানাও ন খাই মরে গই বেদে গো খা আসু সং খাপ আসু গই রম বৈ গা আসু সং খাং তাই ন খামজা কটর খাপ গাই খামজা কটর গে বথনা মুসং খাই হিতা আই থনা মুসং খাই ব আং অ বুফাং বলাই ন খাকরাই জং মা সাও গান থনা মুসং মা হামবা ন মে বা বুফাং বলাই ন সামনে খাকরাই হিতা গাই খাকা হিতা গাই খাং মাং খামা থা মুগুরি খাই থাকু গাই দম আংটা ওরম মুগুরি থাকাই তো আং বাই থানা কেপলা আনে মসৈ নব বলংনি মানে রফানো সকলাই সাবই চাইছো আনে থাকা গা আপ্রুকাই মুগুরি খা কাপন সানা কতর হরদি বড় খান থা মতন খাইব কাপন আই থা মতন খাইগা ন আবু ফাংবলাই সবনা খা কিনা গাই আবু ফাংবলাই খামাং খামাং খামাং মুগুরি সারা কাপন গাই দংবো কাপন দংখা হাই তাই আইসু গ্রাও হাই নোনা মতন খাইব কাপন দিনে থা মতন মাতো যাওরা যাওরাছে বলে গাই অলকাই আইসু গ্রাও খাই থা মতন খা হাই মাই আবু ফাংবলাই ন মা খাংাই মহাদেব আইসু গ্রাও হাই ফাই তবে চাকাই মা জরাও হাই বব বেল বলাই খাক মা জরাও হাই মহাদেব আসু মানে ফুড়িও বেল বলাই কলাই খাইটা ফুড়ি
1: ফ্রাই
0: কলাই খা হাই আপ্রু গাই মহাদেব হাই আসুক বছর উসুকো আঙ্গ বেল জাফাঙ্গ তবে চাকাইবে টপ খাই খাই সংখ্যা মানে মতই খাই ওয়াইসাফা না আনে ফুড়িও বেল বলাই কলাই ফাইয়া তিনি টাঙাই কলাই ফাইগা দে বলে মনেছো নামনি বাকে নবুখান সাকা অসাই মা
1: দোকানে
0: সাকা বন আছি গাড়ি প্রভু
1: আমি খাই জানি বোকালাই ফিগুনে ফিগুনে
0: আইসুকরানি জরা হাই বেলাই সোনা মুসং সুগা হাঙ্কা অবনক খাজে টংকা খাকা হাঙ্কা মুগরি রক্তরাই থাঙ্গে আনে মুগরি সরাকা হাঙ্কা কাই আঙ্গাবনি বাগেছে খাগে মা দঙ্গ প্রভু আমি যে ইন দয়া কন হাঙ্কাই অংকর সিরে অবু খাঙ্গে আপনা ফোন আই ফাইগা হিন্তা অংকর কাপ নিন মুসলিম বকারি দিয়ে মহাদেব থাকা বনো বলে মনে নো সারা জীবন আসুক বছর নং চারে ফোন তুমি নং শিকার খাই সে চাই ফাই হাই নং আসুক বছর বইনি জীবন নাহার মানি কাইসারি জীবন নাহারে হতা খাই মানি অবত নিনি বেলাই পাপ প্রভু আং বাহাইকে মুখ দং নাই আনে অ পাপ নিশঙ্কা পুনব মহাদেব নং অ পাপ ন মুখ দং আংকাই নং আশীর্বাদ কাইসারি হওয়া না নং আন ককে নতং দি আপ্রকাই ব মহাদেব আপ্রকাই নং যে পাপ খাই ফাইমানে নং কাইসানে জীবন নাহার নাহার ফাইমানে হতা খাই ফাইমানে অ পাপ জিনিস সালসাবাই নং যত মুখ দং থাকছে তুন এসাগ পাপ বিপরীত কাইসাম পাপ পাপ আংছে নং দিনে সিম দিনে নিসিমে নং শিকার বসা খাই যদি মশাই মশক নিনি টক বন্ধ অঙ্গ ফাল্গুন মাস আব ফাল্গুন মাস চিন্তা ব আমি মানে
2: জরা
0: ফাল্গুন মাস হংগাকাই প্রতি ফাল্গুন মাস হংগাকাই নানো মানে দি পুনিসিমে মাই যায় সাপং মাই যায় হপং মাই যায় খাই হপং মাই যায় সাপং মাই যায় হপং থা খাই বেল বেদে কায়ী আর বস গপগই নুলুম দে আর মানে
2: থাকা
0: আপ্রবো মানে তিনিমে নিনে পাপ মুক্ত নিনে পাপ যতন সুসাদ্রাখা নং আনং জে ননা আশীর্বাদী হমানে অবনং সিনাই নং সানানি মিসানানি নিনি ওখানে আবো মিলি নাই ওখানে নং আমি খাই সঙ্গে নি খাই হকাপ খাই খাই থাকা হামলা প্রভু ই সঙ্গে খাই খাই বন বিল মুসি মাথাকে খাই খাই খাই আপন তিনি খাই ইংসা কোসা বটালি আপন তসা তক নিনি যে কোনো জীব গুণাং মানে নব জীব না হালি আহিতা আমি খাই টংখা পন খাই টংখা হাই নাই নি জানানি বেউ সাং খাইহিতা আমি খাই আপানো টাঙ্গি তৈ ফানো ফলেকা খাই ফানো রং পয়সার ফাইগাতা বিনি আমি এং খাইহিতা গাবাই ন অল পতি ফাগুন মাস ফাইকা হাই শিবরাতে হি মানে লাইয়া দিবা শিবচত্র দোষী হিনে যেন মানে লাই শিবরাতে হিনে এই অবন অবন বিনি মহাদেব বন রি সমানি আশীর্বাদী হরে বন ফরেন সমানি অবন ব মানে ওই জঙ্গি বিনে পাপ মুক্ত হই তাকু কিং তিনি বরং মই বর শিবরাতি নে চতুর্থ ঠিক নে ফাল্গুন মাস কে মানে লাইও
2: আও আও দ
0: পাপ মুক্ত না নে
2: আও
0: গা ব ফুনি মাই চাই আথাং মাস সাপুং মাই বহং মাই তরে এটা হবু বহং মাই তরে চেন ফুঙ্গে বিনি চাহিনি সাবাই মহাদেব কক সাবাই বন ফাই মাই চাই
2: দেলা
0: বহাই নাই নুয়াখাই নিমি সাবং মাই চাইয়া হবং মাই যা থা বত হবং থা বোলে হবং থা খাই ক সামনান জরাও সারি সামজা কতন জরা ফিল্টার বেল বেদে কাই বুস বগৈ বেল বেদে বেল বলাই খাগলাই নি আদিবা
2: আও আও দা ক বেলাই না হাবাই
0: জরা ওয়াইসা খাগলাই বেল বলাই
2: এই
0: জরা ওয়াইসা খাগলাই বেল বলাই শিবরাতি সময় র
2: দা
0: ক ফুঙাই হাঙ্গাই শাল কাখা হাঙ্গাই ও বুস রং ন ওই গ রুমবই আ কই প্রসাদ রসালাই পাইছাতা
2: আও আও দা ক হামবাই বেলাই ন
0: মন ইয়গই ফাইমা হাই ন গ যেমন মহাদেব আই পসে পাই ফাইমা হাই ন শাল
2: আওয়াজ সরতেই যাই সাইমান লাইখা কেরাং কথমা বসা

0: 라고 비니 마이 나와 그라이 비카 이렇게 번호 브리마마사 마이 피르나히 파이프로 아버 타이와 부티나 마네 이리카 이렇게 따 뭔가 번호 아수나 타이와 부타이 나이 토통우 또 토부터고 테일로로 바하이 봉과 타이와 부타이 아수나 코토 자 번호 자이리 카타 인사이리 카인카 또보 토그작 쇼 카포 아부 타이바 보라나 아로 안 말단 노크라 이리 위 디앙 아보 타이샤 와로 크라 이리 카이카 니보 완쇼 카포 비니 비사이 카이카타 사무탕위 또 사리 인카바 비사이 카쇼 카이카 아프로 크스나카 비니 앙 아 마일랑고 땀 붙이 방사 세만이야 보면 필요 룩 바이고 아수로 붙이 붙고 더 아수 필요 룩 붙어 오거나 안 사이디카 아 붙이노 안 누가노 카비자나 리나 낭시나이 안 송구 세만이야 세노 자남 송만이 안 마이르시오 필이 안 위상타 이 사카포
1: 아 붙이노 사카다
0: 네 붙이노 사카 네 이케 약혼 붙이 보 부히니 부히 그탈스나 좀 제바 아장 Jadi buat saya kalau itu sak jadi asak kosong ba. Ini dah kungkut tu bolong bolong naik tu boleh, anak anak kaki nak cari siwan tu. Nih bolong kita langsung kapu. Hantar masuk kapu. Abu bolong aje tu, medan bolong hatu ruhin maya abu tuh mak kotoma rawa burtan ini rawa burto, ini naik tu lagi kapu.
1: Thai baby Thai ni.
0: อ่าวอ่าวนี่เลยนะฮะดีอาบอตุยบิชิงว่าเสยไทยตรงทะเลมานะฮะดาบอนงตุยบิชิงว่าน้องฮาบุยอานอพอลิซาร์ไทยสิดิเนชากะปุบุเฮยอืมเออาตุยมาบิชิงว่าน้องบุไซบออ้าบุไทยเดเนตุยมาบิชิงว่าน้องฮาบุยทางวิปกรณ์วินัยมานะฮาซิงรุมาสังซากุเตปะลงไทยรุมาสังซากุงวิตรงทะปุบุไซเจอืมเกบุเฮวานะคะอาบานไทยบาอามาดมันจานะชิดุเนยังจะตังปกรณ์วิตรงทะวอรอมาสมาลียามาสมาลียา আরো বেজাল নাঙ্গুই কিছা দুংজাল নাঙ্গুই থাঙ্কা তা আসো বলং কুথুমাও সেন্তরে আসাই রিখেবা ইখে ওয়া নাখা বুসাইব আ ওয়া বুরো বড় জরাই মাছা বহুই ব খরক থামকে কাউই থাঙ্কাঙ্কে বলগুই থাঙ্কু আবু ওয়া বুর ইখে তাম খাইসনা বহুই নতেলাংকে বু বুসানা কারি কলাংনা নাংনা এই বুসান তলাং সেবো বুহিন কারি কলাং না নাং কনে কাই মা কোয়া বনি ওয়া বুর হ্যাঁ কেতাম কাই কামেদান দেফানং সিথং খানে বুহিন না আং আসে কে হানজা উই নাই তমাবা আসে রাই না না কলাং উই থাং সি নাই নে থাই বা বু পাং তোলা ও ন কলাই কলাং উই থাং কাপো
1: চরাই নো
0: ই চরাই নো
1: আও
0: কেতাম কা বরফ তো বনি মা ফাসং তো নগো থাকবে খাঁচে বা বনি থাকবে মানে ওলকে কাবই সংজা খাঁচা চাইব আ জরাব কে মূষা কত মাকে ফাইকাকো ই আবো বাতা মা আর

मिट्ठू मिया मिर्ची खाएगा। आ, आ, आ, आ, आ, आ, आ, आ, बहुत

এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম ওয়ানের সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, একটি কঠোর পদক্ষেপের বার্তা। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই ত্রিদেশীয় সফরে আগামীকাল রওনা হবেন। টোকিওয় জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু। আসি বিস্তারিত খবরে। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম ওয়ান সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ করা হয়েছে। মহাকাশযানটি হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট এরোস্পেস তৈরি করেছে। উল্লেখ্য, ভারতের মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাইয়ের স্মরণে বিক্রম ওয়ান উৎক্ষেপণ করা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যে ফোনে অভিনন্দন জানান। এই মিশনকে ভারতের মহাকাশ অভিযানের এক ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করে তিনি বলেন, চার পর্যায়ের এই রকেট দেশের তরুণ দের মধ্যে মেধা ও উদ্ভাবনী শক্তির প্রতিফলন।
1: সবচেয়ে পেহলে তো আপকো বহুত বহুত বধাই। দু কাম কিয়ে হ্যায়, এক তো আসমান মে নয়ে পৌধে গাড় দিয়ে হ্যায়, আর দূসরা জমিন মে ভি উস রুটস কো আপনে মজবুতি দি হ্যায়, জো দেশ কে নওজওয়ানো কো আগে আনে কি প্রেরণা দেগি।
0: কেন্দ্রীয় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং স্কাইরুট মহাকাশ সংস্থাকে ভারতের প্রথম বেসরকারি অরবিটার বিক্রম ওয়ানের সফল উৎক্ষেপণের শুভেচ্ছা জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, এই উৎক্ষেপণ ভারতের মহাকাশ গবেষণার সাফল্য ও মহাকাশ অর্থনীতির উল্লেখযোগ্য প্রতিফলন। তিনি আরো বলেন, এর ফলে আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় ভারতের অবস্থান আরো দৃঢ় হল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, একটি কঠোর পদক্ষেপের বার্তা। নতুন দিল্লিতে আজ বাহিনীর প্রথম সম্মেলনে শ্রী সিং বলেন, ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদীদের দরজায় পৌঁছবে তা নয়, তাদের আস্তানার ভেতরে ঢুকে আঘাত হানবে। উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার মধ্যে রয়েছে আকাশতীর, আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ব্রহ্মসের মতো অস্ত্র, এই সমস্ত অভিযানে ব্যবহার করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন।
2: आतंकवाद के खिलाफ भी हमारी गवर्नमेंट ने पूरी दुनिया के सामने अपने बदले हुए नजरिए को स्पष्ट किया है। आतंकवाद के विरुद्ध जीरो टॉलरेंस हमारे लिए केवल एक स्टेटमेंट नहीं है, बल्कि लाइन ऑफ एक्शन है। आतंकवाद के खिलाफ हम दरवाजे पर नहीं बल्कि घर में घुसकर मारेंगे। ऑपरेशन सिंदूर के दौरान सारी दुनिया ने यह देख भी लिया, हमारी सेनाओं का पराक्रम तो हमेशा ही अद्भुत रहा है।
0: প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, গত ১২ বছর ধরে নরেন্দ্র মোদী সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার ভিত্তিতে শক্তিশালী করার সমস্ত রকম পদক্ষেপ করেছে। দেশে প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড উচ্চতায় পৌঁছে হয়েছে ১,৭৮,০০০ কোটি টাকায়, যা ২০১৪ সালে ছিল প্রায় ৪০,০০০ কোটি টাকার কাছাকাছি। সরকার এবছর প্রতিরক্ষা উৎপাদন ২,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে। রাজ্য সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। এর আগে জুমাগাছে বিএসএফ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। প্রহরী সম্মেলনে অংশ নিয়ে বিএসএফের একাধিক পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন তিনি। কথা বলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে। এরপর রাজ্যে নতুন ফৌজদারি আইনের বাস্তবায়ন এবং জন্মমৃত্যুর নথিভুক্তকরণ নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। বৈঠক শেষে কলকাতায় আসবেন শ্রী শাহ। সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে

0: ঘটনাস্থল থেকে সুতলি বোমা সরঞ্জাম উদ্ধার করেছে। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা দপ্তর সে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির গুণগত মান ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যস্তরের মূল্যায়ন ও অ্যাক্রিডিটেশন সেল গঠন করেছে। জাতীয় মূল্যায়ন ও অ্যাক্রিডিটেশন কাউন্সিলের আদলেই এই সেলটি তৈরি করা হয়েছে। প্রথমে 341টি সরকারি ও বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়াকে সহজ করে তুলতে চলতি মাসের 21 থেকে 23 তারিখ পর্যন্ত এক প্রশিক্ষণ কর্মশালায় 100-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গওয়ান থানার পুলিশ ভুট্টার বস্তার ভেতরে লুকিয়ে রাখা 2000 কেজির বেশি গাঁজা বাজেয়াপ্ত করেছে। অভিযানে আন্তঃরাজ্য মাদক চোরাচালান চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পুলিশ প্রায় 4,25,00,000 টাকা মূল্যের সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে। এই মাদক প্রয়াগরাজে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই ত্রিদেশীয় সফরে আগামীকাল রওনা হবেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিভি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, এ মাসের 25 তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই 3 দেশের রাষ্ট্রপতিদের আমন্ত্রণেই রাষ্ট্রপতি মুর্মুর এই সফর। এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি মলদোভা প্রজাতন্ত্র এবং উত্তর ম্যাসেডোনিয়া সরকারি সফরে যাচ্ছেন। 3 দশক পর কোনো ভারতীয় রাষ্ট্রপতি রোমানিয়া সফর করবেন বলে জানান তিনি।
1: These state visits are being undertaken at the invitation of the presidents of Republic of Moldova, Republic of North Macedonia and Romania. The three-nation visit is of considerable historic significance as it marks the first ever bilateral visits by an Indian president to the Republic of Moldova and the Republic of North Macedonia. The visit to Romania will be the first state visit by an Indian president in over 3 decades.
0: সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। সোমবার থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। সমাজকর্মী সোনা মোয়াংচুককে আজ প্রয়োজনীয় চিকিৎসার কারণে দিল্লির একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দিল্লি পুলিশের উপনগরপাল সচিন শর্মা জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে সোনা মোয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়াতেই এই পদক্ষেপ। এদিকে হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর চারু বাম্মা জানিয়েছেন, তাঁকে নিরন্তর পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হচ্ছে। তাঁর সম্পূর্ণ জ্ঞান রয়েছে এবং তার অবস্থা আপাতত স্থিতিশীল বলেও ডক্টর বাম্বা জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মানবাধিকার এজেন্সি পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের সাম্প্রতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদীদের মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে রাষ্ট্রসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক সংযত আচরণ করার পাশাপাশি পাকিস্তান কর্তৃপক্ষকে মানবাধিকার নিশ্চিত করার আর্জি জানিয়েছেন। চলতি মাসের শেষে আঞ্চলিক নির্বাচনের আগে যে হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। টার্ক উত্তেজনা প্রশমনে ওই অঞ্চলে শান্তি বজায় রাখার আবেদন জানান। টোকিওয়ে জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু। বিশ্বের 4 নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় চীনের ইউফেইকে হারিয়ে তিনি ফাইনালে ওঠেন। সিন্ধু প্রথম সেট 21-19 জিতে নেওয়ার পর দ্বিতীয় সেটে 15-10 এগিয়ে থাকার সময় তাঁর চীনা প্রতিদ্বন্দ্বী সেট ছেড়ে দেন। 31 বছর বয়সী সিন্ধু 2026 শুরু করেছিলেন বিশ্বের 18 নম্বর খেলোয়াড় হিসেবে, এখন তিনি উঠে এসেছেন 9 নম্বরে। আগামীকাল ফাইনালে সিন্ধু জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। ফিফা ফুটবল বিশ্বকাপে মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে ইউরোপের 2 দল ফ্রান্স ও ইংল্যান্ড। খেলা শুরু হবে রাত 2:30। এদিকে আগামীকাল নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও স্পেন। খেলা শুরু রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম 1-এর সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছেন। টোকিওয়ে জাপান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু। খবর পড়া এখনকার মতো শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
2: শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত FM উজ্জয়ন্তীর কক্বরক অনুষ্ঠান।

আউ তাবং নেও পালিয়া জরাও হনিব সং সাইমনো হাস্তেও মিয়ানি সিমি লুকুরা খামুং নই সাই নেসিসিনি চেংজাখা পুইলা বেরেম মিয়ানি সিমি চেংজাখা বাই থাংলে খামুং বেরেম আবো টঙ্গানো জুলাই সাল থামজি সাজরা আউ নরক স্রাই স্রাই কেন খানাকা হাস্তেও মিয়ানি সিনি 2027 নি লুকলে খামুং হায়াকেবা নই সাই নেসিসিনি চেংজাখা মিয়ানি সিমি পুইলা বেরেম আবো বাইথাং নেখামুয়ানি বেরেম আবো টঙ্গানো জুলাই সাল থামজি সাজরা হায়াকেবা 31 জুলাই জরা আবো টংনাই আবো সাকবাইথাং লেখামানি আবুংখা সেলফ ইনুমারেশন নং আবো নং সাক সাক ন নেনি ইন্ডিয়ান ইস চেঞ্জেস অফ ইন্ডিয়া 2027 নি ওয়েবসাইটও থাঙ্গি লগ ইন মা খাইনাই আবুনিয়াগুলো নং নিনি সেলফ ইনুমারেশন জায়গা নং ক্লিক খাই নং নিনি সাক সাক নি লেখামং ন নিনি বুবং ন নং আ জায়গাও দিশাওই মানাই আও কবাম বরং নসং কামি আমসে তং নাই রকম গত সং জত ন সাইমিয়া সং বসলে মোবাইল লক স্মার্টফোন তাবং নি আবরক রং বাইবা আবন বাগে ন সং জত ন সাইমিয়া হাইফে ন খরক সাতে খরক সা সং লাই সালাই হাইকি ন সং সি নি বুমুং ন তি সালাই নাই আবো তি সানা নি বাগে নং অফিসিয়াল ওয়েবসাইট তো থাঙ্গা নি নাংনাই সেনসাস অফ ইন্ডিয়া 2027 অফ হাইহিনি ছুই নং গুগল থাঙ্গি সার্চ খাইকেন ফাইনাই আবুনিয়াগুলো সেলফ ইনুমারেশন হিনি ছুইজাক আ জায়গাও থাঙ্গি নং আরো ক্লিক মা খাইনাই মা সিনাই তাই আবুনিয়াগুলো হঙ্গে নং তাইব গবাং মা নাংকুক মানি নিনি বসকাঙ্গো দাদাক সিদাকে সব পাইরিনাই

আমার খালে হংকে তি সাই হংকে দ্রম দিন বুম আর জাগি ফান থানমানো তাঙ্গি হেনমালে তাবো গবং মানো অনলাইন যতনো অঙ্গি থানমানি বাকি আহাইন উলো থাঙ্গি ও লামাত দংখা আপুর থাঙ্গি খাপুর মুই সাইরিয়ানো আফাই হনি মাঙ্গলাক আমন বাকি মিয়ানি সিমিন সেংজাকা সিনি লুকু লেখামুং নৈসাই নৈসিনি লেখামুং তাই পুইলা বেরেমনি মিয়ানি সিমি সেংজাকমানি বাই থাংলে খামুং বেরেন আবো তঙ্গানো জুলাই সাল থামসি সাজরা তাই নেন জেফুর আরো লগ ইন খালাই তাই সেলফ ইনিউমারেশন সৈমানি ইয়াগুলো স্টেপ বাই স্টেপ নিনি বসকাঙ্গো বেবং সকপাইনাই তাই নিঙারো থাঙ্গি নিনি বুমুং রক তাই নিনি মোবাইল নাম্বার তাই ওটিপি রক তাই নিনি তংমানি তংথাই জায়গা নি লোকেশন রক নেন তাই নিনি পিনকু তাই নিনি রংমানি সীমানি রক নেন বেবাং ন আজাগাও তি সাবই ফিল আপকে মারানাই

bun bakun yo phat phat ke seng jotno janye jak sak thana ni nango tai sak ni bumung no seng sak no tisanan nango seng ozora wo sini zora rama ni bisingo sini bumung no tisawi nyar ki hanke phia ba ulo tai sa no kono ko phaye tai sar ni ni bumung no he ka ba ni ni number no ni ni le khamani no thum pai phuru ke nang rohor ma yang ke nang ozora wo karja ki phano thangai mano Jutino am hayengai karjaki thangkake kebang masini lokule khamung nei sai nei si sinini je le khamung abo srai srai je borok tongi tongmani abo je onkhori phaimani abo bai borok tongmani abo kichapano miliklak tai abo juda juda ang tongnai romdi borok tongmani kebang ma phiaba onkhori phaimani ke kisesa e ap hayengai miliangai thanai tai nini bumung a le khama jagawo কাকলাক তাই নিনি নখুঙি বরক ব কাকলাক আউ সিং সাইমান আবো খ্লাইনানি বাগৈ নিনি হাউসুল হেকে নিনি রেশন কার্ড নাম্বার আবরক আবরক ব বেপাক ন নাঙ্গানে

শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্ন সংবাদ।

0: আকাশবাণী বিলোনিয়া, শুরু হচ্ছে সীমান্ত এলাকা সংক্রান্ত অনুষ্ঠান অসীমান্তিক। অসীমান্তিক অনুষ্ঠানে আজ সাক্ষাৎকার দিয়েছেন বিলোনিয়া সারাসীমা গ্রাম পঞ্চায়েত থেকে অনিল সরকার।
1: অসীমান্তিক এই অনুষ্ঠানে আমি রয়েছি সারাসীমা গ্রাম পঞ্চায়েতে, এবং এখানে আমি এমন একজনের সঙ্গে কথা বলতে যাচ্ছি যিনি প্রবীণ নাগরিক, কিন্তু প্রবীণ হলেও উনি এখনও ক্ষেত কৃষির কাজ করে চলেছেন যেভাবে আগে কম বয়সে উনি করতেন। সেই কাটাদের তখন তো কাটাদা ছিল না, কিন্তু সেখানে গিয়েও উনি কৃষিকাজ করতেন, চাষবাস করতেন, এবং বর্তমানে যে জায়গাতে কাটাতার রয়েছে সেই কাটাতার ক্রস করে এখনও উনি সেখানে গিয়ে চাষবাস করেছেন বা করে চলেছেন। তো আসুন ওনার সাথে আমরা কথা বলি যে কাটাতার হওয়ার আগে ওনারা কীরকমভাবে এলাকায় ওনারা বসবাস করতেন বা কৃষিকাজ করতেন, এবং কাটাতার হওয়ার পর বর্তমানে ওনারা কীরকম আছেন বা চলছেন, এ নিয়েই কথা বলা যাক। আপনার নামটা বলুন।
2: অনিল সরকার।
1: অনিল সরকার, আচ্ছা। আপনার বয়স?
2: বয়স 75।
1: 75 বছর বয়স, দীর্ঘ সময় আপনি পেরিয়ে এসেছেন জীবনের। তো জন্মসূত্রে তো এখানকার বাসিন্দা না?
2: হ্যাঁ,
1: মানে এটাই আপনার আদিবাড়ি?
2: আদিবাড়ি।
1: সেই ছোটবেলার হামাগুড়ি দেওয়া থেকে শুরু করে সবকিছুই আপনার এই বাড়িতে, এবং যখন কাটাতার ছিল না, মানে মাত্র 10-12 বছর আগেই তো কাটাতার হয়েছে, এর আগে সারা জীবনটাই তো আপনার কেটেছে মুক্ত, ভারত বাংলাদেশের সীমানায় কোনো বাধা কোনো প্রতিবন্ধকতা ছিল না। তো সেই ছোটবেলার দিনগুলি বা যখন আর একটু পরিণত বয়স হয়েছে তখন আপনারা কীরকমভাবে দিন কাটতেন বলুন।
2: এই তো দিন কাটাতাম, চাষবাস করতাম, যাইতাম, আইতাম, ও রাজলি চুরি এগুলি পড়া দিতাম। এতেই তো মানে ডিউটি করানো লাগত, চোর ডাকায় তরাদন লাগত, এই চাষবাসে কোনোরকম সময় কাটাইতাম। এই সীমান্ত হইবার পরে আমরা একটু ছোট থেকে নিরাপত্তা, গরু চুরি হইত, ছাগল চুরি হইত, এগুলি আগে, এখন ধরনের নিরাপত্তায় আছে কিছু। বর্ডারে যাই, চাষ টাস করি, কার্ড দিছে বন্ধুরা, এই কার্ডে যাই আসি, চাষবাসও করি, এই নিরাপত্তা এই পর্যন্ত।
1: আচ্ছা, কাটাতে তো হয়েছে মাত্র ধরুন বছর দশেক হবে বা 15 বছর হবে, তো এর আগে অর্থাৎ আপনি প্রায় দীর্ঘ 50 বছর যাবত কিন্তু আপনি কাটাতারের আগেও এই এলাকাকে আপনি দেখেছেন এবং ঘুরে বেরিয়েছেন, তো সেই 40 বছর আগের স্মৃতি তখন কিরকম ছিল?
2: তখনই তো যাওয়া আসা এরকম কোনো অসুবিধা নাই, সব কিছু তো গেট নেই, কিচ্ছু নেই।
1: মানে ওই পারে বাংলাদেশের কোন আত্মীয়র বাড়িতে বা কারোর বাড়িতে কি আপনারা যেতে পারতেন বিনা দ্বিধায়?
2: তখন তো আসা যাওয়া এমন হইত না, সব কলা যাইতো আইতো, এটা
1: প্রকাশ্যে যেতে পারতেন? বিডিআর বা বিএসএফ এর কোনো বাধা ছিল না?
2: না না, বিএসএফ থাকতো বিলোনিয়া ক্যাম্প।
1: আচ্ছা,
2: আর এনে আছে আন্দাতর, কোনো ক্যাম্প নাই।
1: আচ্ছা, বিরাট এলাকা ফাঁকি, মাঝখানে ফাঁকি।
2: তখন এটা আর
1: বিডিআর,
2: বিডিআর তো ডিউটি, এরা তো ডিউটি করতেই না, আরামসে মানুষ যাইতো আইতো, আর বিডিআর এত চেক দিত না।
1: আচ্ছা, সম্ভব না একটা আমজাতনগর আর একটা বিলোনিয়া, তো এর ফাঁক দিয়ে আপনারা মনের খুশি মতো যখন খুশি
2: তখন মুসলিম আই চুরি ডাকাতি এগুলির জন্য ডিউটি করানো লাগত। এই তো
1: রাতের বেলা, দিনের বেলা তো সেরকম কিছু,
2: দিনের বেলা তো আর কি এরা আগে ওই মুসলমানরা পোলা বাহিনী মাছ ডুবে লেগে গিয়ে কানল লেগে যায়, এইগুলি তো
1: মাছ নিয়ে আসত,
2: মাছ টাছ নিয়ে আইতো, এরা যাইতো আইতো।
1: আচ্ছা,
2: বিএসএফ তো এদিকে তুমি ডিউটি করতে যেতে এদিকে শেষ, এইভাবে আসলে মানে কোন রকম।
1: আচ্ছা,
2: সবাই উলি মিলি চলতাম।
1: আচ্ছা, তো এখন কি কাটাতার হওয়াতে এখন তো আর সেটা হয় না?
2: হয় না।
1: হ্যাঁ, তো কোথাও কি মনে হচ্ছে এখন যে কাটাতার হওয়াতে হয়তো বা আমাদের যে

0: এপার বাংলা ওপার বাংলার যে একটা আন্তরিকতা, হৃদয়ের টান, যত কিছুই কার্তার হোক না কেন, সেটা কি মানে আমাদের পক্ষে অসুবিধা হয়েছে কি মনে করেন?
1: না না, এরকম কোনো অসুবিধা নেই। জায়গা জমি নিয়ে একটু মানুষের লস আর কি, যাইতে যাইতে অনেক ধরনের জায়গা জমিটা কৃষিটাকে চাষবাস করতে কষ্ট হয়, এই না এনে কোনো অসুবিধা নেই।
0: তো তখনকার দিনে আপনি বলছেন যে প্রচুর পরিমাণে চুরি ডাকাতি হতো, হ্যাঁ, বিভিন্ন বাড়ি থেকে গরু বাছুর, গরু, এমনকি বিভিন্ন জিনিসপত্র নিয়ে চলে যেত, এমনকি বহু বাড়িতে আক্রমণও হয়েছে আমি শুনতে পেয়েছি। তো আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা রয়েছে বা আপনি দেখেছেন আপনার এলাকাতে?
1: একটু হিন্দি যে মন্দার বাড়ি, ওই এটা দুলুর মধ্যে ওইসব বাড়ি ওগুলি ডাকা দিয়েছে, আমরা বাড়ি চুরি গরু ডরু চুরি হয়েছে।
0: আপনার বাড়িতেও হয়েছে? আচ্ছা, কতজন আসতো তখন?
1: রাতের ব্যাপার কোনো
0: মানে সেটা দেখা হয়নি,
1: দেখাই হয়নি।
0: গরু চুরি করে নিয়ে গেছিল? আচ্ছা, কয়টা গরু নিয়েছিল?
1: একটা গরু নিয়েছিল, তিনটা ছাগল হয়ে গেছিল।
0: তিনটা ছাগল নিয়ে গেছিল? আচ্ছা, তো তারপর থেকে রাতে পাহারার ব্যবস্থা শুরু হয়েছিল?
1: শুরু হয়ে।
0: তো যখন পাহারা দিতেন আপনারা, তো তখন ভয় লাগতো না?
1: না, আমরা তো একজন না, আমরা তিন চারজন।
0: তিন চারজন হলেও ডাকাত দল তো হয়তো আরো ভারীও হতে পারতো,
1: না
0: তাদের সাথে অন্য কোনো অস্ত্র শস্ত্র থাকতে পারতো?
1: থাকলেও ধর না, আমরা হয়তো লাঠিতে একটু ফৌজিরা একটু সাহায্য করতো।
0: আচ্ছা,
1: হয়তো দেখতো এক ঘন্টা পর দু ঘন্টা পর এরা থানার থেকে আসি দেখতো, এরা গুড়ি গাড়ি যেত, আমরা একটু মনোবল থাকতো এই আর কি।
0: তো এখন কিরকম আছেন কাটাতার হওয়ার পর?
1: এখন ভালো আছি, চুরি ডাকাত থেকে একটু মুক্তি আছে,
0: মানে একেবারেই বন্ধ হয়ে গেছে, কোথাও হয় না? না
1: না না, কো এই এলাকাত কোনোদিন চুরি হচ্ছে তো শুনিনি।
0: আচ্ছা, তো কাটাতার হওয়ার পর এখন তাহলে মোটামুটি আপনারা ভালোই শান্তিতে, এখন আর পাহারা দিতে হয় না?
1: না, পাহারা দিতে হয় না, শান্তিতে আছে।
0: আচ্ছা, তো এই যে পরিবর্তনটা কাটাতার হওয়া, তাহলে আপনি বলছেন যে খুব ভালো হয়েছে এটা আপনাদের জন্য, এলাকাবাসীর জন্য?
1: এলাকাবাসীর জন্যও ভালো হয়েছে।
0: আচ্ছা,
1: ভালো হয়েছে, চুরি ডাকাতিটা নাই, আরামসে একটু থাকুন যায়।
0: আচ্ছা, কাটাতার ওইদিকে তো আপনার নিজস্ব জমি রয়েছে, তো আপনি কি যেতে পারেন? বিএসএফ এর থেকে পক্ষ থেকে কোনো কোনো বাধা সৃষ্টি হয় নাকি অবাধে গিয়ে সেখানে চাষবাস করতে পারেন?
1: না, তারা কাজ দিছে, এই কার্ড অনুযায়ী সকালে যামু, দুপুরে আসবো, দুপুরে যামু, বিকেল চারটার সময় আসবো।
0: আচ্ছা,
1: ওই সুযোগটা তারা দিছে, তারা চিন্তিত থাকে এখানে ডিউটি করে,
0: তাহলে যাওয়া আসার ক্ষেত্রে কোনো বাধা হয় না, নিশ্চিন্তে যেতে পারেন, আবার আসতেও পারেন,
1: তারা কাজ লাগে।
0: আচ্ছা, যদি কোনো কারণে চারটার মধ্যে না আসা হয় তখন কি হয়?
1: তখন কোভিড লাগবে, বেজাল, তুমি কি কিচ্ছে কেনা যায়।
0: আচ্ছা,
1: আর তুমি তো হিন্দি একটা সীমানা আছে, সীমানাটা ভালো জান নাই, আইন নাই, তুমি গেছো খেতে গ্যাস করতে, খেতে গ্যাস করে চলে গেছো, এই তো জান।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে সীমান্ত এলাকা, এটাতে এলাকায় গত বছর ভালো পরিমাণে একটা মানে আরো গত বছর আগের বছর একটা বন্যা হয়েছিল, সেই বন্যাতে অনেক জায়গাতে আমরা শুনতে পেয়েছি যে কাটাতারে নাকি ভাঙন ধরেছে, নষ্ট হয়ে গেছে। এই কাছাকাছির মধ্যে নিশ্চয়ই এরকম ঘটনা রয়েছে?
1: এই কাছাকাছির মধ্যে তো এর মানে রাস্তাটা ডুবে চলে গেছে, অন্য অন্য জায়গা কি হিসেবে তো আমি জানি না।
0: কাটাতার সুরক্ষিত আছে? আচ্ছা, তো এখন তাহলে চুরি ডাকাতি কি একেবারেই হয় না, না কিছুটা পরিমাণে হয়?
1: না, ওদিকের লোকরা এর চুরি বুড়ি এর হয় না।
0: আচ্ছা, একেবারেই হয় না, তার মানে আপনি বলছেন যে কাটাতার হওয়াতে আপনারা পুরোপুরি সুরক্ষিত? আচ্ছা, তো এলাকাতে তো রাস্তাঘাট নিয়ে আপনি কি বলবেন?
1: রাস্তাঘাট কি, রাস্তাঘাট তো কোনদি হয়েছে কোনদি হয় নাই, এই আর রাস্তাঘাটের সুবিধা অসুবিধা
0: মানে চলাচলে তো কোনো অসুবিধা হয় না?
1: না, চলার কোনো অসুবিধা হয় না।
0: আচ্ছা, মোটামুটি ভাবে আসা যাওয়া করতে পারেন, কোন রোড লাইটও রয়েছে?
1: হ্যাঁ, রোড লাইটও আছে।
0: আচ্ছা,
1: সব দিক দিয়ে একটু অসুবিধা হয় না,
0: রাতের বেলা তো কোনো অসুবিধা হয় না? আচ্ছা,
1: কারেন্টে গেলেও একটু অসুবিধা হয় আর কি।
0: হ্যাঁ, আর কি। আচ্ছা আচ্ছা, আর পানীয় জল?
1: পানীয় জল তো সাপ্লাই আইতে আছে, আর সবাই বাড়িতে মোটর দিয়ে আরে বা কল বয় জল নেই, এগুলি আর কোন রকম।
0: আর শিক্ষা ব্যবস্থা কিরকম রয়েছে আপনাদের?
1: ওদিকে শিক্ষা ব্যবস্থা তো খারাপ,
0: মানে কাছাকাছি তো আপনার 12 স্কুল রয়েছে, উচ্চতর মাধ্যমিক আছে,
1: প্রাইমারি স্কুল আছে, তারপরে ইডেন স্কুল আছে, ইংলিশ মিডিয়ামে আছে,
0: কাজে পড়াশোনার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হওয়ার কথা না?
1: না, রাস্তাঘাট আছে, গাড়ি ঘোড়া।
0: আচ্ছা আচ্ছা। আর পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাও ভালোই উন্নত রয়েছে, কারণ কাছাকাছির মধ্যে রয়েছে বিলোনিয়া মহকুমা হাসপাতাল, যেটা ফার্স্ট রেফারেল ইউনিট, তো হঠাৎ করে কোনো অসুবিধা হলে মাত্র 2 কিলোমিটার দূরত্ব, চট করে বিলোনিয়া হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়, তাই তো? আচ্ছা। সীমান্ত বিষয়ে তো কোনো পরিষেবার দরকার নেই না?
1: না না, সীমান্ত।
0: আর ভারতীয় জওয়ানরা যে পাহারা দিচ্ছে সীমান্তে, বিএসএফরা, ওনাদের পাহারাদারের ক্ষেত্রে কোনো খামতি রয়েছে নাকি আপনারা খুশি সীমান্ত প্রহরার ক্ষেত্রে?
1: না না, এরা 24 ঘন্টা ডিউটি করতে আছে,
0: খুব সতর্কতা বা নিয়মানুবর্তিতার সাথে ওনারা ডিসিপ্লিন আকারে ডিউটি করছে।
1: আমাদের এদিকে
0: কোনো ত্রুটি নেই,
1: ত্রুটি নেই, ডিউটি ত্রুটি নেই।
0: আচ্ছা আচ্ছা।
1: এই পর্যন্ত মানে কোন ত্রুটি হয়নি, আর টুকটাক
0: এগুলি থাকবেই। বা হঠাৎ করে যদি কোনো সমস্যাতে আপনারা পড়েন, হ্যাঁ, এলাকাতে হোক বা যে কোনো সমস্যা হোক,
1: তখন দাখিলে আসে,
0: তখন যদি আপনারা নিকটবর্তী যে পঞ্চায়েত রয়েছে বা জনপ্রতিনিধি যারা রয়েছেন ওনাদের কাছে যদি সেই অভিযোগটা জানান বা বিষয়টা তুলে ধরেন, তাহলে ওনারা কি আসেন সেটার সমাধান তো করে দেন?
1: হ্যাঁ আসে। হ্যাঁ, এটা কোনো অসুবিধা নিয়ে পঞ্চায়েত তরফ থেকে বা মেম্বার প্রধান দেয়া ওরা এটা মীমাংসা করে,
0: এটা মীমাংসা করে দেন, মানে কোনো অসুবিধা হয় না?
1: না।
0: আচ্ছা, এমন কোনো কি রেখেছেন যেটা আজকে দাবি করেছেন কিন্তু এখনো পূরণ হয়নি?
1: দাবি করে পূরণ হোক এটা তো আছে, পার্টিকে তো ঘুরে থাকবে, কে ঘরের দাবি করে, কে চাকরির দাবি করে, এটা সরকারের পূরণ করতে হচ্ছে সময় লাগে, এরপরও মানুষের দাবি পূরণ নেওয়া।
0: তো এই যে জীবনের শেষ দিকে এসে আপনার, আমাদের যারা অনুষ্ঠান শুনছেন অসীমান্তিক সীমান্ত এলাকায় বসবাসকারী হিসেবে, আপনার বক্তব্য কি?
1: আমার বক্তব্য আর কি, মানে শান্তিপ্রদে আছি, চলছি, খাইতেছি, পড়তেছি, তারা 24 ঘন্টা ডিউটি করতে আছে, আমরা তো এখন শান্তি থাকবার কথা।
0: আচ্ছা, মানে আমরা সবাই যাতে সব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, হ্যাঁ, জাতি ধর্ম এসব ভুলে গিয়ে সবাই যাতে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি, সেটাই হচ্ছে আপনার মনের ইচ্ছে একজন প্রবীণ নাগরিক এবং সীমান্ত এলাকাবাসী হয়ে, কি তাই তো?
1: তাই তাই তাই, মানে আমরা সবাই মিলিমিশি চলি, কোন রকম সময় কাটা যায়।
0: সেটাই তো, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে এই অসীমান্তিক অনুষ্ঠানে, অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারলাম, আবার কথা হবে পরবর্তী অনুষ্ঠানে, ভালো থাকবেন।
1: ঠিক আছে,
0: ধন্যবাদ আপনাকে।
2: শুনলেন সীমান্ত এলাকা সংক্রান্ত অনুষ্ঠান অসীমান্তিক। এই অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন বেলুনিয়া সারাসীমা গ্রাম পঞ্চায়েত থেকে অনিল সরকার। অনুষ্ঠানটির সাক্ষাৎকার নিয়েছেন বিক্রম চক্রবর্তী। এখন একটি গণবিজ্ঞপ্তি। সুধী নাগরিকবৃন্দ, এতদ্বারা এলাকার সকল জনগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে ভারতের জনগণনা 2027-এর কার্যক্রম উপলক্ষে সারা রাজ্যের সাথে আমাদের জেলাতেও গৃহতালিকা ও গৃহগণনা 1 আগস্ট থেকে 30 আগস্ট 2026 পর্যন্ত চলিবে। স্বগণনা 17 জুলাই থেকে 31 জুলাই 2026 তারিখের মধ্যে সম্পন্ন করিতে হইবে। দেশ ও রাজ্যের উন্নয়নের স্বার্থে সকলকে উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করিয়া সঠিক তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে। গৃহতালিকা ও গৃহগণনা কার্যক্রম চলাকালীন নিযুক্ত গণনাকারীগণ আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের পরিবার, আবাসন ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করিবেন। যাহারা অনলাইনের মাধ্যমে স্বগণনা বা সেলফ এনুমারেশন করিতে ইচ্ছুক, তাহারা ভারত সরকারের নির্দিষ্ট জনগণনা পোর্টালে গিয়ে 17 জুলাই থেকে 31 জুলাই 2026 তারিখের মধ্যে স্বগণনা সম্পন্ন করিতে পারিবেন। জনগণনায় প্রদত্ত সকল তথ্য আইনগতভাবে সম্পূর্ণ গোপনীয় রাখা হইবে এবং শুধুমাত্র সরকারি পরিসংখ্যানগত কাজে ব্যবহার করা হইবে। অতএব সকল নাগরিককে জনগণনা 2027 কার্যক্রম সফল করিবার উদ্দেশ্যে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাইতেছে। ধন্যবাদান্তে প্রধান জনগণনা আধিকারিক, জেলা শাসক ও সমাহর্তা, দক্ষিণ ত্রিপুরা, জনগণনা পরিচালনালয়, ভারত সরকার। আকাশবাণী বিলোনিয়া। এখন আমি নারী অনুষ্ঠানে আমার কথা। এই পর্বে কথা বলবেন বিলোনিয়া হোলি স্পিরিট স্কুলের শিক্ষিকা মৌসুমি সাহা।
3: নমস্কার, আমি মৌসুমি সাহা। বাই প্রফেশন আমি একজন স্কুল টিচার। প্রথমত বিলোনিয়া আকাশবাণীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে আমার কথা অনুষ্ঠানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। ছোটবেলায় আমি গ্রামের স্কুলে পড়াশোনা করি, তারপরে হোস্টেলে আমার ছাত্র জীবন কাটে। তারপর শুরু হয় আমার জীবনের সংঘর্ষ, নিজের পড়াশোনা থেকে আরও অনেক কিছুর জন্য। অনবরত পরিশ্রম আমাকে শারীরিক ও মানসিক অসুস্থ করে তোলে। দেরিতে খাবার খাওয়া, গভীর রাত জেগে থাকা, অতিরিক্ত বাইরের খাবার খাওয়া, যেন এটাই আমার ভীষণ খুব প্রিয় ছিল এবং এটি আমার লাইফস্টাইল ছিল বলা যেতে পারে। তাতে করে বিভিন্ন রোগে আক্রান্ত হতে হয়েছিল আমাকে, কিন্তু নিজেকে সুস্থ করতে আমি আমার এই লাইফস্টাইল পরিবর্তন করি। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত ঘুমানোর আগ পর্যন্ত আমার একটা রুটিন তৈরি করি এবং এই রুটিন মেনে চলার পর আমি বিভিন্ন শারীরিক সমস্যা থেকে মুক্তি পেয়েছি। যেমন আমার ফ্যাটি লিভার ছিল, ফাঙ্গাস ইনফেকশন ছিল এবং আমার চোখের পাওয়ার মানে 2009 থেকে সেম ছিল, কিন্তু আমার চোখের পাওয়ারের ইম্প্রুভ হয়েছে, অনেক ভালো উন্নতি হয়েছে। সুতরাং এত কথা বলার মূল উদ্দেশ্য একটাই, হেলথ ইজ ওয়েলথ, মানে স্বাস্থ্যই সম্পদ। আজ আমি যদি সুস্থ না থাকতাম তাহলে আকাশবাণীর মঞ্চে এই কথাগুলি বলতেই পারতাম না। আমাদের আগে নিজের শরীর ও মনকে সুস্থ রাখা ভীষণ জরুরি। আমিও একটি মা ও স্ত্রী, আমার সন্তান ও স্বামী তখনই পুরোপুরি সুস্থ থাকবে যখন আমি সুস্থ থেকে ওদেরকে সুস্থ রাখার দায়িত্ব পালন করব। সুতরাং আমার কথা অনুষ্ঠানে এসে একটি বার্তা আমি দিতে চাই, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। ধন্যবাদ।
2: আমি নারী অনুষ্ঠানে আমার কথা। এই পর্বে কথা বললেন বিলোনিয়া হোলি স্পিরিট স্কুলের শিক্ষিকা মৌসুমি সাহা। আমি নারী অনুষ্ঠানে এবার দুপুরের আড্ডা। দুপুরের আড্ডা অনুষ্ঠানে আজকে আড্ডা করব, কথা বলব কলকাতার ট্যাগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে রবীন্দ্র জ্ঞানতীর্থ উপাধিপ্রাপ্ত কবি, বাচক শিল্পী এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মীনাক্ষী ভট্টাচার্যের সাথে। হ্যালো।
4: হ্যালো।
2: হ্যাঁ, আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে প্রচারিত আমি নারী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
4: নমস্কার।
2: আমি নারী অনুষ্ঠানে আজকের দুপুরের আড্ডা এই পর্বে আজকের বিষয় রাখা হয়েছে কবিতার আকাশ। তো তো আপনার কাছ থেকে নানা রকম কবিতা শুনবো, আপনি যেহেতু একজন কবি বাচক শিল্পী। তো প্রথমেই আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
4: আমি অত্যন্ত আনন্দিত যে এমন একটা সুন্দর মানে কবিতার আকাশ, নামটাই তো দারুণ আকর্ষণীয়। এরকম আমি নারী জনপ্রিয় এই অনুষ্ঠানটি, এতে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমি আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রের সকল কলাকুশলীদের এবং আপনাকে জানাচ্ছি হার্দিক।

0: আমি তো 91 ভর্তি পরিবারে আমি, আমার একদম ছোটবেলাটা কেটেছে।
1: হুম
0: তো আমাদের বাড়িতে দেখেছি যে আমার বাবা, কাকা, ছোট পিসি, ছোট পিসি শিক্ষিকা ছিলেন বিল্লো ভট্টাচার্যী, তো মা, কাকিমণি, এদের প্রচুর বই পড়তে দেখেছি। যেমন ওই যে রবীন্দ্র রচনাবলী, শরৎ সমগ্র,
1: হুম
0: বিভূতিভূষণ, বঙ্কিমচন্দ্র, এই সমস্ত নানা, আশাপূর্ণা দেবী, নানা বই ওদের পড়তে দেখেছি। আর অ্যাকচুয়ালি বাবার চাকরি সূত্রে বদলি হয়েছিলেন আগরতলা, তখন আগরতলা চলে আসি, এসে তুলসীপতি স্কুলে ভর্তি হই। এরপর স্কুলের পরে মহিলা, আগরতলা মহিলা কলেজ যে থেকে বিএ পাশ করার পর, ইন্টারভিউ দেওয়ার পর আমার চাকরি হয়ে যায়। প্রথম চাকরি হয়েছে পাবিয়াছড়া স্কুলে,
1: হুম
0: কুমারঘাটের।
1: হুম
0: তারপর ওই চলতে চলতে চাকরিটা চলাকালীনই আমি মানে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আমি পারমিশন নিয়ে প্রাইভেটে ক্যালকাটা ইউনিভার্সিটি, তখন তো ত্রিপুরা ইউনিভার্সিটি ছিল না,
1: হুম
0: আমাদের তো হায়ার সেকেন্ডারি হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড,
1: হুম হুম
0: তারপর কলেজও ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং তারপর আমি পারমিশন নিয়ে প্রাইভেটে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বাংলায় এমএ পাস করি।
1: হুম
0: তো আমরা অ্যাকচুয়ালি বেশ কয়েকজন দিয়েছিলাম পরীক্ষার্থী, তখন আমাদের মধ্যে 5 জন দিয়েছিলাম, এর মধ্যে আমি পাস করেছিলাম। যাই
1: আচ্ছা
0: হোক, তো এটা চাকরি চলাকালীন। এরপর আবার ওই মানে আমাদের শিক্ষা বিভাগ থেকে তো বিএড করানো হয়,
1: হুম
0: বিএড করেছি, সেটাও ক্যালকাটা ইউনিভার্সিটি, তখন আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি হয়নি, সেটাতে আমি ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। যাই হোক, এই পর্যন্ত আমার মানে পড়াশোনার যে জার্নিটা।
1: আচ্ছা, তো কবি ও সাহিত্যিক হিসেবে গড়ে তোলা নিজেকে, এই অনুপ্রেরণা বা এটা কি পারিবারিক পরিবেশ থেকেই পেয়েছিলেন?
0: অ্যাকচুয়ালি আমি জানি না কেন কবিতা আমাকে ভীষণ টানত একেবারে ছোটবেলা থেকে, যখন প্রথম পড়তে বসতাম ছোট ছোট ক্লাসে, তখন রবীন্দ্রনাথের ছড়া বা কবিতা ওইগুলো প্রথম পড়ে তারপর অন্য পড়া পড়তাম,
1: আচ্ছা
0: মানে ওইটা হয়তো জানি না কেন খুব ভালোবাসা ছিল। আর বাড়িতে যে পড়তে দেখেছি বড়দের, এবং আমাদের জন্য প্রচুর বই আনা হতো, মানে মানে ছোটদের জন্য, আমরা আমাদের আমরা ভাই বোনদের জন্য,
1: হুম
0: এবং মা ছিলেন অত্যন্ত সংস্কৃতি মনা, তিনি রান্নাঘরে যে মশলা খাবারের কৌটো রাখা হতো যে তাকে, তার মধ্যে একটা ট্রানজিস্টার তিনি রাখতেন,
1: হুম
0: রেখে তিনি ওইটা বিভিন্ন ধরনের গান শুনতেন, নব ঘুরিয়ে ঘুরিয়ে কোন স্টেশনে কি, সব মুখস্থ ছিল মায়ের।
1: হুম
0: ওই শুক্রবার 8টার সময় বেতার নাটক হতো,
1: হুম
0: তারপর যাত্রা হতো, মা ভালো গান করতে পারতেন, শিল্পী ছিলেন না
1: হুম
0: কারণ গান শেখেননি, কিন্তু রেডিও শুনে শুনে গান শিখে ফেলতেন,
1: হুম
0: খুব সুরেলা কণ্ঠস্বর ছিল। তো এই সমস্ত সবকিছু মিলিয়ে মানে হয়তোবা একটা ওদের পড়তে দেখতাম ভীষণ ভাবে, রাত্রিবেলা কারেন্ট চলে গেলেও হারিকেন জ্বালিয়ে পড়তে দেখেছি মায়েদের,
1: হুম
0: মাকে, বাবাকে, পিসি পিসি, কাকা, ওদের। তো সেই জন্য হয়তো এটা মানে জানি না খুব ভালো লাগতো আমার, এগুলো আমাকে খুব আকর্ষণ করতো।
1: আচ্ছা
0: তারপর ধীরে ধীরে আমি লিখতে শুরু করি আর কি।
1: আচ্ছা, তো আপনি কবি, বাচিক শিল্পী এবং একজন সাহিত্যিকও, তো এ পর্যন্ত আপনার প্রকাশিত গ্রন্থের সংখ্যা কয়টি?
0: আমার প্রকাশিত গ্রন্থের সংখ্যা খুব বেশি নয়, 9টি,
1: আচ্ছা
0: কিন্তু অগ্রন্থিত মানে অপ্রকাশিত, মানে অপ্রকাশিত বলতে অগ্রন্থিত লেখা আরো প্রচুর আছে, বিভিন্ন সংবাদপত্রের যে সাহিত্যের পাতা,
1: হুম
0: তারপর আমাদের রাজ্যে শুধু নয়, পশ্চিমবঙ্গের পরিচয় বলে একটি পত্রিকা আছে, অত্যন্ত নাম করা পত্রিকা,
1: হুম
0: সেটাতেও আমার কবিতা বেরিয়েছে। তারপর নগরপথ, পূর্বাশা এখন, এই সমস্ত গুলোতে পশ্চিমবঙ্গের, এরপর কাছার কয়েকটাতে বেরিয়েছে, সম্ভবত সেটা কল্পতরু, তারপর সোনার কাছার, ওইগুলোতে তো এগুলো অনেকগুলো লেখা আছে যেগুলো এখনো গ্রন্থিত হয়নি, কিন্তু গ্রন্থিত হয়ে

0: হচ্ছে প্রকাশিত হয়েছে
1: হ্যাঁ,
0: এরকম নটি নটি
1: পাবলিশ হয়নি
0: গ্রন্থ,
1: এরকম আরো আছে।
0: হ্যাঁ
1: হ্যাঁ,
0: নয়টি নয়টি গ্রন্থ বেরিয়েছে আর কি।
1: আচ্ছা, 9টি গ্রন্থ পাবলিশড হয়েছে।
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ,
0: হ্যাঁ
1: আরো অনেক এরকম আপনার লেখা গ্রন্থ আছে, কিন্তু ওগুলো এখনো পাবলিশড হয়নি, এরকম আছে
0: হ্যাঁ
1: আর
0: হ্যাঁ
1: কি।
0: পাণ্ডুলিপিও আছে আর প্রকাশিত নানা সাহিত্য পত্রে পত্রিকাতে আছে।
1: আচ্ছা, আপনি তো একজন নারী এবং জীবনের অনেকটা সময় পার হয়ে এসেছেন
0: হ্যাঁ
1: আপনার। আচ্ছা, জিজ্ঞেস একটু করলেই ভালো, আপনার বয়সটা এখন কত?
0: আমার 1954 সালের 9 সেপ্টেম্বর আমার জন্ম, তার মানে 71 বছর 10 মাস সম্ভবত।
1: বাবা, আচ্ছা, তো অনেকটা সময় আপনি পার হয়ে এসেছেন, অনেক
0: হ্যাঁ
1: কিছু দেখেছেন জীবনের বিভিন্ন সময়ে।
0: আমি 14 সেপ্টেম্বরে রিটায়ার করেছি, 60 বছর বয়স।
1: আচ্ছা, তো এই অনেকটা সময় পার হয়ে এসেছেন, অনেক কিছু দেখেছেন, আপনি একজন নারী, সেই হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন বা জিজ্ঞাসা, আজকের সমাজে মেয়েদের অবস্থান কোথায় বা কেমন?
0: হ্যাঁ আজকে সমাজে তো মেয়েদের অবস্থান অনেক উন্নত এবং ভালো, কিছু কিছু ক্ষেত্রে নিশ্চয়ই তার বৈপরীত্য রয়েছে। যাই হোক, যেমন আগে কখনো আমরা কল্পনাও করতে পারতাম না যে মেয়েরা রেলগাড়ি চালায় চালাবে, কল্পনাও করতে পারতাম না, এখন কিন্তু চালাচ্ছে। তারপর লরি চালাচ্ছে মেয়েরা, বিভিন্ন ইউনিভার্সিটি বলুন, তারপর কলেজ বলুন, যে কোনো ক্ষেত্রে মেয়েরা অনেক শীর্ষস্থানে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে। এখানে আমার একটা কথা আছে, শুধু মানে মেয়েদের মেয়েরা কেন, মানে ছেলেরাও তো সমানভাবে, মানে আমি ছেলে মেয়ে ওই রকম আলাদা করে ভাবতে খুব একটা ভালোবাসি না। মানে আমার মনে হয় মানুষ হিসেবে দেখাটা বোধহয় বেশি জরুরি আর কি। একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করবে, যেমন একটি মেয়ে একটি ছেলেকে সম্মান করবে, এবং ঠিক সেরকম একটি ছেলে একটি মেয়েকে সম্মান করবে, সে ছোট হোক বড় হোক, বয়সটা সেখানে বড় কথা নয়। তাহলে কি হয়, ওই মানে আমার কিছু কিছু লেখার মধ্যেও আমি অনেক সময় এগুলো তুলে ধরেছি, যেহেতু আমি লেখালেখি করি ভালো হোক মন্দ হোক, তো আমি যেমন কিছু কিছু লেখা তো এরকম লিখেছি যে
1: হ্যাঁ,
0: মানে
1: শুনি একটু আপনার লেখাটাই শুনি, বলুন।
0: ওই লেখাটা বলে যে খুঁজে বের করাটাই আর কি।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না মানে এরকম পুরুষ নারী নিয়ে এরকম কোনো লেখা যদি আপনার থেকে থাকে।
0: নিশ্চয়ই আছে।
1: হুম হুম
0: আচ্ছা ঠিক আছে, আমি একটা, এখন তো আজ তো শ্রাবণ মাস,
1: হুম হুম
0: শ্রাবণ চলে এলো,
1: হুম হুম
0: আজকে 1 তারিখ তো শ্রাবণের, না
1: হুম হুম হুম
0: তো এখানে পুরুষ নারী মানে আমি এখানে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে একটা লেখা আছে আমার,
1: হুম হুম
0: সেটাতে মানে অনেক সময় এটা দুষ্ট বা ছোট্ট একটা হয়তো খটকা দুজনের মধ্যে অনেক সময় মিষ্টি করে তর্ক করে,
1: হুম
0: তুমি আমাকে ভালোবাসো না বা ওই রকম দুজন দুজনকে, এটা মিষ্টি করে তো
1: হুম
0: মানে
1: হুম
0: জোরালো কোনো অভিযোগ নয়,
1: হুম
0: তো এইরকম একটা অভিযোগ যদি করে তো ওই সময় কথোপকথনটা আর কি,
1: হুম হুম হুম
0: কথোপকথন ঠিক না, একতরফাই কথাগুলো হচ্ছে, আমি পড়ছি,
1: হুম
0: আমি একটু ছোট করে পড়ছি আরো বড় কবিতাটা,
1: হুম হুম হুম
0: হ্যাঁ সময়ের কথা বিবেচনা করে।
1: হুম হুম হুম
0: আমার কবিতার নাম শ্রাবণ ধারায় ভিজবে এসো, শ্রাবণ ধারায় ভিজবে এসো,
1: হুম
0: এই যে কখনো পাহাড়ের কিংবা নদীর কাছে গেলে তোমাকে কি নিবিড় মনে পড়ে, এটা কি প্রেম নয়, এই যে তুমি কাজের ফাঁকে দুদণ্ড এসে বসো পাশে, গাও দু এক কলি রবীন্দ্রনাথ, এটা প্রেম নয়, এই যে সেদিন হঠাৎ তোমার কৌতুকী অষ্টরেখা দেখে অকবি আমি হয়ে গেলাম হঠাৎ কবি, এটা প্রেম নয়, এই যে আমার জন্মদিনে কোমর ব্যথা লুকিয়ে তুমি পিঠে পায়ে রাঁধো, এটা কি তবে প্রেম নয়?
1: অসাধারণ।
0: তোমার আর একটু
1: হ্যাঁ
0: তোমার এত দ্বিধার জন্যই এই প্রশ্ন। এবার তুমি বলো তাহলে এসব কি? যা হোক, দুর্ভাবনা দূরে রাখো, শ্রাবণ ধারায় ভিজবে এসো, দেখবে তখন কেমন বৃষ্টি মাখা বিশ্ব অনুপম।
1: দুর্দান্ত। আচ্ছা, আপনি ওই যে বলছিলেন ব্যতিক্রমী ঘটনাও আছে, সেটা নারী পুরুষ দুজনের ক্ষেত্রেই।
0: যেমন আমি বলছি, যেমন আজকাল অনেক সময় পত্র পত্রিকাতে আমরা দেখতে পাই
1: হুম হুম
0: যে কর্মক্ষেত্রে মেয়েরা ধর্ষিত হচ্ছে,
1: হুম হুম
0: অথবা কর্মক্ষেত্র ছাড়াও যে কোনো স্থানে
1: হুম
0: ওই রকম ভয়ঙ্কর একটা বিকৃত মানসিকতার ঘটনা ঘটছে।
1: হুম এগুলো
0: ঠিক আছে,
1: সমাজের জ্বলন্ত সমস্যা।
0: একদম।
1: হ্যাঁ
0: আরেকটা জিনিস আছে বিপরীত দিকে,
1: হুম
0: যেমন ছেলেদের মধ্যেও কিন্তু কেউ কেউ অত্যাচারিত হচ্ছে। কিরকম, আমি পত্রিকাতেই পড়েছি
1: হুম
0: যে মেয়েটির হয়তো মানে কোনো পূর্ব প্রেমিক ছিল,
1: হুম
0: কোনো কারণে তার অবস্থা আর্থিক অবস্থা ভালো ছিল না,
1: হুম
0: তো সেখানে বাবা মা বিয়ে দিতে রাজি হননি, ভালো অবস্থাপন্ন ঘরে বিয়ে দিয়েছেন,
1: হুম
0: কিন্তু ছেলেটিকে মেয়েটি মানে
1: মেনে নেয়নি।
0: বিয়ে করতে বাধ্য হয়েছে আর কি,
1: হুম হুম
0: বাধ্য হয়ে মাস দুয়েক পরে বাবার বাড়ি এসে আর ফেরত যায়নি, ওর নামে কেস করেছে যে আমাকে নির্যাতন করেছে, আমি ডিভোর্স চাইছি বলে অনেক টাকা ডিমান্ড করেছে। ঘটনাগুলো মানে এটা এটাও এটাও আমার পত্রিকাতেই পড়া, কিন্তু
1: হুম হুম
0: এরকম করে মানে তাহলে বিপরীত দিক থেকেও কিন্তু হচ্ছে,
1: হুম
0: কিন্তু কম আর কি। মেয়েরা যতটা মানে যেমন ধর্ষণটা মেয়েদের হচ্ছে,
1: হুম
0: আর ওই ওইভাবে মেয়েরা ছেলেদের করছে, কিছু
1: হুম
0: কিছু, সবাই নয়,
1: হুম
0: একদমই খুবই অল্প সংখ্যক, কিন্তু
1: হুম
0: হচ্ছে যে এটাও তো ঠিক। তো আমার আমার একটা কবিতাতে
1: হুম
0: আমি ওই ওই যে ধর্ষণের কথা পড়ার পর আমি কবিতাটা লিখেছিলাম,
1: হুম হুম হুম পড়ুন।
0: কবিতাটির নাম বোধের মৃত্যু হলে। বোধের মৃত্যু হলে, আমি অল্প করে পড়ছি, বড়
1: হুম হুম
0: বড় তো কবিতাটা, কম
1: হুম
0: ছোট করে পড়ছি।
1: হুম হুম
0: বোধের মৃত্যু হলে মানুষ উন্মাদ হয়ে যায়, সমাজের হয় গভীর অসুখ, ধর্মান্ধতার শ্যাওলা জমে জমে ঢেকে যায় নদীর গতিমুখ, তখন ধুরন্ধর প্রতিকূল হাওয়া বয়, পেঁচারা ফিস ফাস কথা কয়, শিশু হরিণের মাংস নিয়ে পড়ে যায় কারাকারি, হিংস্র ব্যাঘ্রে ও সিংহে, দৃশ্যাবলী বড়ই নিদারুণ, বোধযুক্ত তারাদের চোখ থেকে ধিক্কারে ছিটকে বেরোয় আগুন, এসব দেখে দেখে বৃদ্ধ নক্ষত্র ভাবে কত কি যে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, কবিতার খাতা যায় ভিজে, ঝরা পাতার বনান্ত জুড়ে শুনি প্রতিবাদের মর্মধ্বনি। এটুকুই পড়লাম,
1: হুম হুম হুম হুম
0: ঠিক না?
1: সত্যি
0: মানে
1: সত্যি, মানে মানুষের
0: এগুলো
1: মানসিকতার,
0: ভাবা যায় না।
1: হ্যাঁ মানসিকতার পরিবর্তন না হলে আইন,
0: এটা
1: হ্যাঁ আইন করেও মানে আইন কঠিন করে কঠোর করে সেটা কতটুক কি হবে, কতটুক লাভ হবে মানে সেটা।
0: আমিও ঠিক একমত
1: হুম
0: আপনার কথার সাথে, আমি সহমত।
1: মানুষের,
0: কারণ কি,
1: হ্যাঁ বলুন
0: বলুন আপনি বলুন।
1: না, মানুষের সেটাই বোধের যদি উন্নত না হয়, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যদি আমাদের সমাজে না থাকে, তাহলে আইন কতটুকু কার্যকর হবে সেটাও কথা।
0: একদম, মানে কঠোর আইন তো আছে, এবং ওরা দেখছে যারা এগুলো করছে, ওরাকে দেখছে না যে আরেকজন এরকম করাতে ওইরকম ভাবে তাকে শাস্তি দেওয়া হয়েছে, তারপরও সে করছে। তার মানে মূল ব্যাপারটা তার মস্তিষ্কে, তার মননে, চিন্তায় বিকৃতিটা, ঠিক না? সে কিন্তু আইনকে ভয় পাচ্ছে না। হ্যাঁ, সে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে সে কিন্তু ওই তার লালসা চরিতার্থ করছে। তো এগুলোর জন্য আমার মনে হয় যে প্রথম একেবারে বাল্যকাল থেকে পরিবারের প্রথম দৃষ্টি দেওয়া উচিত, মানে ছেলে মেয়ে নির্বিশেষে। তারপর তো স্কুল কলেজ আছেই চারপাশ, তো এগুলোর একটা মানে এগুলো সত্যি ভয়ঙ্কর ব্যাধি। এর মধ্যে মাদক দ্রব্য যে সেবন করা, এগুলো আজকাল খুব হচ্ছে, অল্প বয়সের ছেলে মেয়েরা কিন্তু মাদক দ্রব্য পান করছে, এবং যে যেটা নেশা ওইগুলো একটার সঙ্গে আরেকটা যুক্ত। আচ্ছা, আমি একটা জিনিস বলি, শ্রাবণ মাস এসেছে, আমাদের কবিগুরুর প্রয়াণ দিবস 22শে শ্রাবণ।
1: হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, যে আপনি তো রবীন্দ্রনাথকে নিয়ে বহু লেখা লিখেছেন, হ্যাঁ, এবং কলকাতার ট্যাগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে রবীন্দ্র জ্ঞানতীর্থ উপাধি প্রাপ্ত, আপনি একজন গুণী মানুষ। তো রবীন্দ্রনাথকে নিয়েই এই যে শ্রাবণ মাসে আপনার যদি কোনো মানে হ্যাঁ কবিতা যদি আপনার থাকে, হ্যাঁ, তাহলে আপনি বলুন।
0: আমি তাহলে মানে আমার নিবেশিত প্রাণের দেবতা রবি ঠাকুরের চলে যাওয়া নিয়ে আমি ছোট ছোট দুটো কবিতা বলি, ছোট ছোট দুটো কবিতা বলবো, সরি ভীষণ কাশি হয়েছে। প্রথম কবিতাটা পড়ছি, তার শীর্ষক হচ্ছে ব্যথা তোর বাইশ। আমাদের অনন্ত ক্ষতির দিবস ইতিহাসে ব্যথা তোর বাইশে শ্রাবণ, মধ্যাহ্নে সূর্য অস্তমিত। রবীন্দ্রনাথ মারা গিয়েছিলেন ঠিক দুপুরবেলা, সেই কারণে লিখেছি আর কি, মধ্যাহ্নে সূর্য অস্তমিত আমরা বিবশ, অতঃপর দুঃখের জলপদ্ম বুকে জীবন যাপন। ঘুমের মধ্যে লাফিয়ে উঠে আমি তোমায় ভীষণ ডাকতে গিয়ে আলো আঁধারে দেখি ঘরের মধ্যে দেবদারু গাছ তুমি, নৈঃশব্দের মাঝে দৃষ্টি আমার ঘোরে, ক্ষমা সুন্দর বৃষ্টি পড়ে রাত দুপুরে, চেতনার স্তর জুড়ে ছয় ঋতু সব, প্রতিদিনই ঠিকানা তোমার জানতে ইচ্ছে করে, না হোক সেটা মৃত্যু কিংবা জন্মোৎসব। আরেকটা পড়ি ছোট, আছো অন্তরে, কখনো মনে হয় তুমি আছো কাছে খুব, এই তো যেমন কোলের উপর গীতবিতান, তেমন করে হাত বাড়ালেই উৎসুক পেয়ে যাব গীতিকারকে সপ্রাণ। বৃষ্টি যখন অঝোর ধারে পড়ছে খুব দ্রুত, একটিবার বেরিয়ে এসো দেখো অন্তত বাদল দিনের প্রথম কদম ফুল, তাতে তোমার হবে না তেমন ভুল। শব্দ শুনে দরজা খুলেছে যে ঝমঝমাঝম বৃষ্টি বলল, এই বলেই পালালো, মারলো একটা ঢিল, দেখি অবাক পড়ে আছে জোব্বা একটা নীল, পড়ে আছে জোব্বা একটা নীল।
1: অসাধারণ,
0: রবীন্দ্রনাথ ঠাকুর বৃষ্টির দিনে নীল রঙের জোব্বা পড়তেন বেশি।
1: আচ্ছা আচ্ছা, আপনি একাধারে কবি, প্রাবন্ধিক, গল্পকার, নাট্যকার, বাচক শিল্পী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, মানে নানা গুণে গুণান্বিতা। তো আপনি এই এত সুদীর্ঘ জীবনে আপনি সম্মাননা কিভাবে আপনি মানে নানাভাবে সংবর্ধিত হয়েছেন শ্রোতাবন্ধুদের উদ্দেশ্যে একটু বলুন।
0: অ্যাকচুয়ালি সব কাজই করা যায় যদি তার মধ্যে একটা মানে ভালোবাসা থাকে আর কি।
1: হুম হুম
0: কোনো কাজে কোনো কাজের অন্তরায় সৃষ্টি করে না বলে আমার মনে হয় অনেক সমস্যা আসে।
1: হুম হুম
0: রবীন্দ্রনাথ বলেছেন যে জীবনের ধন কিছুই যাবে না ফেলা, কারণ যত সমস্যা আসে সমস্যাগুলো আমাদের কি করে সমস্যা থেকে উত্তরণের পথ আমরা বুদ্ধি করে আমরা কিন্তু খুঁজে বের করি,
1: হুম
0: এবং যখন সেই সমস্যাটা আমরা পেরিয়ে যাই তখন কিন্তু অত্যন্ত ভালো লাগে, তাই না?
1: হুম হুম হুম
0: সবাই তৈরি করে দিয়ে দেবে সমস্ত কিছু আর আমি একদম একটুখানি বানিয়ে খেয়ে ফেলবো, এটা তো হয় না।
1: হুম
0: জীবনটা তো কিছুতেই মানে পুষ্প কাঁটা বিছানো আমরা
1: হুম
0: জানি,
1: হুম হুম হুম
0: পুষ্প শোভিত নয়
1: হুম
0: যতই বলি না কেন। তো সেই কারণে আর যদি ভালোবাসাটা প্রখর থাকে সাহিত্যের প্রতি গানের প্রতি, যে যেরকম চিত্রশিল্পী যারা আঁকার প্রতি ওই রকম, তো আমার সব ওগুলোতে খুব ভালোবাসা ছিল। আমি প্রথম গান শেখা শুরু করি কৈলাসহরে একেবারে ছোট বয়সে, সূর্য মিশ্র
1: ম্যাডাম,
0: কাছে।
1: আমাদের মানে সময় প্রায় শেষের পথে।
0: ও বাবা,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি
0: আচ্ছা
1: আপনি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটু মানে সংক্ষেপেই আপনার জীবনে যে বিভিন্ন সম্মাননা বা সংবর্ধিত আপনি হয়েছেন সেগুলো একটু বলুন।
0: আচ্ছা ঠিক আছে।
1: হ্যাঁ
0: আমি ত্রিপুরা সরকারের কাছ থেকে আমি কৃতি শিক্ষিকা হিসেবে
1: হুম
0: 2012 সালে আমি সম্মাননা পেয়েছিলাম শিক্ষক দিবসে 5ই সেপ্টেম্বর,
1: হুম হুম
0: ওইটা আমার কাছে বিরাট ব্যাপার ছিল।
1: হুম
0: আর এমনিতে মানে ওই তো ট্যাগোর রিসার্চ তো আপনি বললেন,
1: হুম
0: যেটা রবীন্দ্র জ্ঞান তীর্থ উপাধি পেয়েছি, পড়াশোনা করি 2 বছর পড়াশোনা করে,
1: হুম হুম
0: তাই হোক। তারপর
1: কি যেন
0: আমার
1: আরেকটা কথা বলেছিলেন বিশ্বভারতীর রবীন্দ্র
0: হ্যাঁ
1: ভবনে।
0: হ্যাঁ ওইটা
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: ওইটা আমার
1: ওটাও তো
0: একটা
1: একটা হ্যাঁ বলুন।
0: নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমার 2টো বই লেখা আছে,
1: হুম
0: এর মধ্যে একটি বই হচ্ছে সৌরস্নাত রবীন্দ্রনাথ,
1: হুম
0: ওইটা বিশ্বভারতীর যে রবীন্দ্র ভবনের যে লাইব্রেরি
1: হুম
0: সেটাতে সেটা ঠাঁই পেয়েছে, এটা আমার বিরাট প্রাপ্তি।
1: সেটাই হুম
0: হ্যাঁ
1: হুম
0: এটা তুলসী প্রকাশনী থেকে বেরিয়েছিল বইটি,
1: আচ্ছা
0: আর অসমীয়া ভাষায় আমার লেখা কবিতা অনূদিত হয়েছে,
1: হুম
0: এটাও একটা প্রাপ্তি আমার।
1: হুম
0: তারপর কি যেন বলছিলাম, আমি এমনিতে কলকাতার যে CTVN একটা চ্যানেল আছে
1: হুম
0: ওইটাতে 2011 সালে আবৃত্তি করেছিলাম
1: হুম
0: আর কি,
1: হুম
0: রবীন্দ্রনাথের একটা কবিতা
1: হুম
0: সাধারণ মেয়ে ওইটা করেছিলাম।
1: হুম
0: তো এরকম মানে বিভিন্ন তাড়াতাড়ির মধ্যে সবকিছু
1: হুম হুম
0: তো ছোট্ট করে বলাও তো একটু অসুবিধা। তোমার চিত্রাঙ্গদা নৃত্যনাট্য
1: হুম
0: করিয়েছিলাম কুমারঘাটে, ওইটাতেও সরকারের তরফ থেকে আমি পুরস্কৃত হয়েছিলাম,
1: হুম
0: ওইটা কম্পিটিশন ছিল বাচ্চাদের দিয়ে করিয়েছিলাম,
1: হুম
0: স্টুডেন্টদের দিয়ে।
1: আচ্ছা
0: গানগুলো আমি গেয়েছিলাম এবং নাচও আমি শিখিয়েছিলাম, নাচ শেখানোর জন্য আমাকে আলাদা ভাবে পুরস্কৃত করা হয়
1: আচ্ছা
0: গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্ট থেকে এটা।
1: হুম হুম
0: আর আরেকটা খুব ছোট্ট করে অনেকগুলোই পেয়েছি, তবে ছোট্ট করে আরেকটা বলছি যেটা হচ্ছে যে ওই মানে মতিনগর হাই স্কুলে তখন আমি অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস,
1: হুম হুম
0: ওইখানে আমি বিশালগড়ের আর কি, ওইখানে আমি ওই মানে বিজ্ঞান নাটক কম্পিটিশন দিয়ে স্টুডেন্টসদের আমার নিজের লেখা নাটক সেটা আমি পরিচালনা করেছিলাম, ওটা ফার্স্ট হয়েছিল
1: আচ্ছা
0: বিজ্ঞান নাটক একাডেমিতে,
1: ঠিক
0: এবং
1: আছে,
0: আজকে
1: আপনাকে
0: আবিষ্কার।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি
0: ঠিক
1: আপনার
0: আছে,
1: মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে ভালো থাকবেন।
1: আমিনারী অনুষ্ঠানে দুপুরের আড্ডা, এই পর্বে শুনলেন কবি, বাচিক শিল্পী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এবং কলকাতার ট্যাগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে রবীন্দ্র জ্ঞানতীর্থ উপাধিপ্রাপ্ত মীনাক্ষী ভট্টাচার্যের কবিতা কবিতার আকাশ পর্বে। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

এতক্ষণ বিবিধ ভারতের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। আকাশবাণী মিলনিয়া কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

অনুষ্ঠানে এবারে ছবি ছোটে বেহেন, সুরকার শঙ্কর জয়কিষণ, গানের কথা লিখেছেন হসরত জয়পুরী, শিল্পী মুকেশ।

ठोकरे आ रही हर कदम पर नजर, ठोकरे आ रही हर कदम।

গানটি শুনলেন কানহাইয়া ছবি থেকে, শিল্পী ছিলেন মুকেশ গণেশ, সুর করেছেন শঙ্কর জয়কিষণ, কথা লিখেছেন শৈলেন্দ্র। অবকাশ সঞ্জনী অনুষ্ঠানে এবারের ছবি মীর নাশা মেহু, শিল্পী মুকেশ, সুরকার শঙ্কর জয়কিষণ, গীতিকার শৈলেন্দ্র।

গানটি শুনলেন এক ফুল চোর কাঁটে ছবি থেকে। শিল্পী ছিলেন মুকেশ, সুরকার শঙ্কর জয়কিষণ, গীতিকার শৈলেন্দ্র। অনুষ্ঠানে এবারে গানটি শুনুন, হরিয়ালি ওর রাস্তু। শিল্পী মুকেশ, শৈল গানের সুর করেছেন শঙ্কর জয়কিষণ, গীতিকার শৈলেন্দ্র।

0: লোকগীতি শুনলেন, লোকসঙ্গীত অনুষ্ঠানে শিল্পী ছিলেন স্বপন বসু। একটি ঘোষণা, এতদ দ্বারা সকল জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভারতের জনগণনা 2027-এর কার্যক্রম উপলক্ষে সারা রাজ্যের সাথে আমাদের জেলাতেও গৃহতালিকা ও গৃহগণনা 1 আগস্ট থেকে 30 আগস্ট 2026 ইংরেজি পর্যন্ত চলবে। স্বগণনা 17 জুলাই থেকে 31 জুলাই 2026 তারিখের মাধ্যমে সম্পন্ন করতে হবে। দেশ ও রাজ্যের উন্নয়নের স্বার্থে সকলকে এই কার্যক্রমে অংশগ্রহণ করে সঠিক তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। গৃহতালিকা ও গৃহগণনা কার্যক্রম চলাকালীন নিযুক্ত গণনাকারীগণ আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের পরিবার, আবাসন ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। যারা অনলাইনের মাধ্যমে স্বগণনা বা সেলফ এনুমারেশন করিতে ইচ্ছুক, তারা ভারত সরকারের নির্দিষ্ট জনগণনা পোর্টালে গিয়ে 17 জুলাই থেকে 31 জুলাই 2026 ইংরেজি তারিখের মধ্যে স্বগণনা সম্পন্ন করবেন। জনগণনায় প্রদত্ত সকল তথ্য আইনগতভাবে সম্পূর্ণ গোপনীয় রাখা হবে এবং শুধুমাত্র সরকারি পরিসংখ্যানগত কাজে ব্যবহার করা হবে। অতএব সকল নাগরিককে জনগণনা 2027 কার্যক্রম সফল করবার উদ্দেশ্যে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদান্তে প্রধান জনগণনা আধিকারিক, জেলাশাসক ও সমাহর্তা, দক্ষিণ ত্রিপুরা, জনগণনা পরিচালনালয়, ভারত সরকার। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী মিলনিয়া শুরু হচ্ছে কক্বরক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন কক্কাহাম।
1: আঙ্গুই মানতাবুক ভারত নি থানসাতঙ্গ ফিয়া সিনে বিশৃঙ্গ থেনাং ইসাল থানসা অংমাং লাগ হাইফান আঙ্গুই মানু থানসা ক্রি অক কেবনব খরাং সাপ্লাইতা সাশিদি বাইথাং কেবেল কাকলাই যাক খাকাম যাক সুকজয়া সেলেং হই কক সাই টংনাই রক খার ওই জবা খাইকে যেন যতন অ হাইমেনিয়াংনি ইগৈ মান্নাই বরকনি আসাইমা হান হামজাকমা সাই কক বাই কক থাইসা টঙ্গ কুমির নি কাপমুং অ ককনি কোনো ফুরুফান টংথাইগ্রি আসাইমা হা তাই ডফানি বিশৃঙ্গ কিসা জরানি বাকৈ ফান অমতুই খায়ক মা খাডুকু না খাই আংকিরিও অঙ্গৈ মানসং আবন কুবৈ হুনি রমৈ নাহারনাই তে উল আওয়ান ছকমানি ইগৈ মাংলাক 30 কোটি বরকনি কথালাইজা কাইসা কদর মা ডফানি লাংমাও কিসিসা বড় কুসংসানি জরা মূ সাবইয়া ধর্মনি কগব অওয়ান ছকমা তাই বিতিরক নাঙ্গ কাহাম গ্রংহিংখে তো জাখানো আসামা হান হামজাকমালে সাকনি থামজিয়া আবো কিসা জরানি বাকৈ জলিফান হাই না হাই হামফিনাই আং নরকনি থানিও অ কক থাইসা ন সানামো সঙ্গ আ কক থাই নরকনি লাংমা বুবাগ হামানা সাব্রম রম সাজাগৈ দঙ্গ আবং খা দফানি কঠালাইমা বরকনি থাংসং নাসিগৈ নাইখে নুগ যত কঠালাইমা থানচাখে সামুং টাংনাই রকনি বেলাই ফানুঙ্গ ভারত হানি বড় রকনি স্লাই ঐরূপনি বড় রকনি তাইব ফান নুকজাগ তামনি হনবা বরক বেলাই স্রাই স্রাই বরক বাইথানি সামুং তাই মঠানি গদালি সামুং তাংথিনি বেলাই খেন ক্ষীর ক্ষীর ফিয়া অহানি বড়রকনি সামুনি ইয়াপাই নাইখে বরক বাইথাংনি হানি সামুং টাংফ্রু গথালাই টাংমানি নখাটঙ্গ হনই উমানিয়া দেবর জরানি নখানি সালহাই অবব স্রাই স্রাই খেন নুগ্রাগো ভারতনি কাইসা ফেলাইমা কেরেই ফান সুঠাইকেরেই কতর থংক্রা কবলৈ দঙ খাকাও অজরা দাতি ন ফাই দঙ জেফ্রু বেবাক বরকন খাচঙ্গান আ ফানবাই সামুং তাঙ্গই মানানো হাক্তরনি বেবাক বড়রকনি বিশিঙ্গ হিন্দু দফারকন নুখা বরকন বখান সংসার না সামনায় সংসার বখান সামিয়া জংসে সংসার না সামনায় সিসাই ফাইনাই পরিনাই শিক্লারক বরকনি বখা কটাল ফিয়োগজাক বরকনি হালক সিদা ফাইনাই সালরকনি বাকৈ বরকনি থানি থানসা বেলাই খেন কবই জংখানাই দঙ বিশিবাসিনি সেকাং ভারত হানি মূসা থানসা তংমাক্রে অকক কবই ককতুননি রাইডা রেল মালকং লামা তাই সাই ককঠাই নি রাইডা ভারতবর্ষনি থেমুরু মুরু ন সংসা থানি সামুং টানলাংখা ফিয়া অ বিশিবাসিনি সেকাং ভারতনি থানসাক্রে অওয়ানসং ন আং সাকনাংয়াখে নরৈ খিবিনা মুসঙ্গ ভারত হানি বড়রকনি বাইথাং থানসা তংয়া হংখে ফাতারনি মূসা থানসা খ্লাইমুরক সামুং চোখলা খামুন নরক দফাবাই দফা গ্রঙ্গ হনৈ ধর্মন তাইয়া কাটি বেবাক বদলনি হামিয়া শিকল সাসৈ খিবিদি কবৈ ধর্মন তামন হন বখাও বখানি মারি নাংমান আবন কটালখে ফনুকনা নায়
0: কক্কাম অনুষ্ঠানে শুনলেন ভগিনী নিবেদিতার বাণী থেকে পাঠ। ককবরক অনুষ্ঠানে এখন শুনবেন হাচুকনি করান। তার আগে একটি বিজ্ঞপ্তি।

লোকরগ্নে বাগই শাকলাইমু খাপাংনি লোকসং যত লোকরগ্নে বাগৈন শাকলা জগৈ তঙ্গ বারত হাক্তনি লোক থিকিমু দু হাজার সাতাশ নি সামং বোতাং রগৈ নগ্নি মুংবোতাং তাই নখ থিকিমুং বসকাংনি শালমারি পয়লা আগস্ট নি সিমি শালমারি তিরিশ আগস্ট দু হাজার ছাব্বিশ জোড়া তংনাই বাইথাং থিকিমুং বসকাংনি শালমারি সতেরো জুলাই নি সিমি শালমারি একত্রিশ জুলাই দু

0: 26 নি বিশিঙ্গ পাজনানি নাংনাই হাক্ত অরতেই হাস্তেনি হামক্রেন নিবাগই যতনন শাখাও খোরসাজাক সামংবতাঙ্গ মানজাগই সয় ককথুম রুনানি বাগই খাবাই কবক জাগ নগ্নি সামংবতাং তাই নগ থেকে মুং সামংবতাংনি জরাও অসামংবাই কুরুংজাক থিকি নাইরক নরগ্নি নগ ব্রুমব্রুম থাঙ্গই নরগ্নি মুং তংথাইনি গুরুং তাই কুবুন নাংওয়ানি ককথুম থুমনাই অনলাইনে বিশিং তুই বাইথাং থিকিমুং এবা সেলফ এনোমারেশন খ্লাইনানি মুসংনাইরক ভারত হাপাংনি স্রামজাক সয় বরক থিকিমুং পোর্টালা থাঙ্গই বসকাংনি সালমারি 17 জুলাইনি সিমি সালমারি 31 জুলাই 2026 নি বিশিঙ্গ বাইথাং থিকিমুং সানমারগ্ন সপুঙ্গুই রুই মান্নাই বরক থিকিমুং মানমানি যত ককথুম কেরাং রুগুই হুজাক তংনাই তাই অব হাপাংনি থিকিমুংনি সামুঙ্গ সিমি ফুরাংজাক নাই পাইথক যত লোকরগ্নন বরক থিকিমুং 2027 সামংবুতাংন কাহাম খ্লাই পাইরনানে বাগুই সাকথান্নাও কৈমুং নারক জাগো আওয়াই খ্লাইফাং ডিএমটাই কালেক্টর সাউথ ত্রিপুরা বরক থিকিমুং নাইকনলাই ভারত হাপাং
1: কক গুরুগুণ স্থানে এখন শুনবেন হাচুকনি করাং।

শুনলেন, মগ গান শিল্পী ছিলেন শিবু মগ। এর সাথে শেষ হলো ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 MHz FM প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী।

নমস্কার কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিষাণবাণী অনুষ্ঠানে। কিষাণবাণী অনুষ্ঠানে প্রথমে জেনে নেব আবহাওয়ার পূর্বাভাস এবং এই সময়ের কৃষি পরামর্শ। আগামীকাল সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি থেকে 34 ডিগ্রি এবং 25 ডিগ্রি থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 12 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 58% হতে পারে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস, এবার জেনে নেব এই সময়ের কৃষি পরামর্শ। কৃষক বন্ধুরা, রাজ্যের কম বেশি প্রায় সব জায়গাতে বিগত কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, যার ফলে নিচু এলাকার অনেক জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমন ধানের বীজতলায় জল দাঁড়িয়ে গেলে এবং তা দীর্ঘমেয়াদী হলে প্রতিকূল পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। তাই সদ্য রোপণ করা চারাও বন্যার জলে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

থাকতে পারে, তবে আউশ ধানে পরিস্থিতি এখনও মোটামুটি স্বাভাবিক। কোথাও কোথাও বন্য পরিস্থিতি সৃষ্টি হলে তা এখনও ব্যাপক নয়। সামগ্রিকভাবে আগামী কয়েকদিনে রাজ্যে বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তাই পরিস্থিতি অনুযায়ী কৃষক ভাইরা উপযুক্ত ব্যবস্থাপনা আপনাদেরকে গ্রহণ করতে হবে। নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য রাখুন। আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য রাখলে পরিস্থিতি অনুযায়ী আপনারা পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। আমন চাষি ভাইদের উদ্দেশ্যে বলছি, আমন ধানের চারা 15 থেকে 20 দিনের হয়ে গেলে তা মূল জমিতে লাগানোর সবচাইতে উপযুক্ত সময়। যদিও অনেক চাষি ভাইরা চারার বয়স 30 থেকে 40 দিন হয়ে যাওয়ার পর মূল জমিতে নিয়ে লাগান, কিন্তু মনে রাখতে হবে 15 থেকে 20 দিনের বয়সের চারার উৎপাদন ক্ষমতা 30 থেকে 40 দিন বয়সের চারার থেকে বেশি। তাছাড়া বেশি বয়সে চারার বৃদ্ধি দেরি হয় এবং পাশকাঠি তুলনামূলক দেরিতে বের হয়। দেরিতে বের হওয়ার দরুন পাশকাঠির সংখ্যা কমে যায়, শস্যের মেয়াদ বেড়ে যায়। ঢেঁড়স চাষিবেদের উদ্দেশ্যে বলছি, ফুল অথবা ফল আসার সময় ঢেঁড়সে শোষক পোকার আক্রমণ হতে পারে। আক্রমণ হলেই চাষিভাইরা কীটনাশক ঔষধ প্রয়োগ করবেন বা স্প্রে করবেন। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকা দরুন ঔষধ স্প্রে করার আগে আবহাওয়ার পূর্বাভাস জেনে নেবেন এবং সেইভাবে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের। যারা মুরগি প্রতিপালন করছেন, কৃষক ভাইরা এই সময়ে পোলট্রি মুরগিতে কক্সিডায়োসিস রোগ দেখা দিতে পারে। মুরগির ঘর শুকনো এবং পরিষ্কার রাখতে হবে। প্রয়োজন বোধে ফিনাইল দিয়ে নির্দিষ্ট সময় পর পর ঘর ধুয়ে দিতে হবে। এই রোগ যথেষ্ট সংক্রামক, তাই আক্রান্ত মুরগি আলাদা করে রাখতে হবে। যারা শুকর প্রতিপালন করছেন, কৃষক ভাইরা শুকরে এই সময়ে কৃমির আক্রমণ হতে পারে। কৃমিনাশক ঔষধ প্রয়োগ করুন এবং যথাসম্ভব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কৃষক ভাইরা শুনলেন প্রথমে আবহাওয়ার পূর্বাভাস, এরপর শুনলেন এই সময়ের কৃষি পরামর্শ। এখন শুনুন নাটিকা বিষয় গোমতি আর ত্রিপুরার চিকন, ধান চাষে দে উচ্চ ফলন।

0: আচ্ছা আজ্জা তন্ডা কিয়ের উঠবে? আজ্জা মানে তন্ডা কালিয়া তন্ডারে কইছি যে আজ্জা আন্ডা কিয়ের উঠবে আলোচনা করবো কইছিলাম, তন্ডা মনে আছে নে?
1: আছে আছে, কি এখন দাদা মনে থাকতো না?
0: আচ্ছা
1: আন্নে কইছিলেন গুমতি দান
2: আরে
0: বাউরে আগের হুরানা দিনের কথাই কিন বলি যাওয়া হুরান দিনের হাগলে শুয়েছে আর কইলাপ নাই ওন যা হচ্ছে নিত্য নতুন দিন বুঝছো নি সব কিছু আধুনিক ভাবে চলাফিরা আধুনিক দিনের মানুষে বিছনা করে মারিতে ঘুমাইতো আর ওন গিয়া মানুষে খাটালঙ্গে ঘুমায় বুঝছো নি আগের মানুষে সিরা কাঁটা গাদ দিয়ে ঘুমাই থাকতো আর ওন গিয়া মানুষে কম্বল গাদ দিয়ে ঘুমায় হেলাই কই যে দিন পরিবর্তন হয়ে গেছে আর তুমি যে কইছ মোড়া ভাত মোড়া কাপড় উন যা এই সকলে ফেন্সি করা মানে চিকন কাপড় তো

0: আই সে কিদানের সাস করতাম এ হিয়ান কত দূরে বেড়া কল।
1: আরে বাবা এই কি হুদাউ দি ডাক্তারে আমি হুদাউ দি ডাক দিয়ে আনছি নি শুনো
2: না না
1: হ্যাঁ শুনো শুনো এবারে নতুন ভাবে বুঝছ নি গুমতি এবং ত্রিপুরা সিকন্দান এই দুইটি উচ্চ ফলনশীল গুমতি একটা আর ত্রিপুরার একটা বুঝছ না মানে দুইটা নাম আর কি এই দুইটা উচ্চ ফলনশীল যাতে দান বাড়িছে ত্রিপুরায় আর আবহাওয়ার ত্রিপুরার আবহাওয়ার সঙ্গে মিলে ইয়ারে গবেষণায় দেখা গেছে যে স্থানীয় ধান চাষের তুলনায় এই এই সিকন্দানের ফলন অনেক অনেক বেশি হেক্টর প্রতি সোয়া টন ফলন দেয় বুঝছনি অর্থাৎ কানি প্রতি প্রায় ৪০ থেকে ৪৭ কুইন্টাল ধানের ফলন দেয় তাছাড়া এই ধানের ছাল একদম চিকন খাইতে বাউরি খুব সোয়াদ এদুরি কইলাম বাজারে এই ছালের মান বহুত বেশি বহুত বেশি বহুত উন্নত
0: এগুনের কিনাম আর কনানে হামু হিয়ান কদ্দুর আন্ডারে বুঝাই করনা
1: কইয়ার কইয়ার এই বিজেলাই বলে বুঝছনি কৃষি দপ্তরে অর্থাৎ ওই এগ্রিকালচার অফিসে যোগাযোগ করলে হাইজা ও সিকন্দানের মধ্যে কিন্তু কয়েক রকমের ধান আছে ওই যে গুমতি হাইজাম বা ওই মাসুরি ভাইজাম স্বর্ণ মাসুরি আছে না এরকম বহুত সিকন্দান আছে হুজা টুজা কিয়া কিয়া নাম আছে তো যেমন এখন বর্তমানের মধ্যে যেমন ব্রিধান ২৯ ব্রিধান ২৮ ব্রি ১০২ ব্রি ১০০ ওই হাইব্রিড জাতের মধ্যে এসি এসিআই রানি বুঝছনি এসিআই রানি দানারি এইসব জাতের ধান কৃষকের মধ্যে দারুণ সারা দিছে কিন্তু এই ধানগুনা ওনগিয়া তোমরা যে ধানের নামাই কইয়ার বুঝছনি এটা হয়েছে বিধান ১০০ জিঙ্ক সমৃদ্ধ এই সিকন সিকন ধান যাত্রী বর্তমানে বেশি জনপ্রিয় হয়েছে মোড়া ধানের তুলনায় প্রতি এক মন ধানে তিন থেকে ৪০০ টাকা বেশি হাওন যায়
0: ও বাবা লাভ
1: হ্যাঁ তাহলে চিন্তা করি চাও আমরা কৃষকেরা কত লাভবান হবো এই ধান যদি চাষ করি
2: পরিচর্যা বা চাষাবাদ কিভাবে করণ লাগবে হিয়ান কদ্দুর আন্ডারে বুঝে
1: শুন শুন প্রথমত ওই জমিরে তিন চার শ্বাস দিয়ারে বুঝছনি হাফটা দি মই দি ভালা করে কাদা বানা মানে নরম বানা লাগবে আর কাদা বানাই জমিনে সমান করিয়া লাগবা চাষের মধ্যে হেক্টর প্রতি প্রায় প্রয়োজনীয় জৈব সার আবার ইউরিয়া টিএসপি এম জি এমপি ওই জিপসাম বুঝছনি ইগিন চাষের মধ্যে কিন্তু দিয়া লাগবা বীজতলা ও সারা এই তৈরি করবা যে সময় এই সুস্থ সবল সারা তৈরি করতে হইব কিন্তু মনে রাখবা মানে মাটির নরম করে ঠিক মতো চাষাবাদ করি আর এই চিকন দানের ছাড়া এই রোপণের সঠিক দূরত্ব হয়েছে কিরকম জানি
3: কিরকম
1: এই লাইন এত লাইন করে যে লইবা লাইন এত লাইনের দূরত্ব হইতে হইব ২৫ সেন্টিমিটার এবং গাছের তন গাছের দূরত্ব হইতে হইব
3: কাকা হুতা লাগবে মতো লাগে
1: হুতা লাগবে না আন্তাজ করি আর একটা ২৫ সেন্টিমিটার এবং গাছের তন গাছের দূরত্ব হইব হয়েছে ১৫ সেন্টিমিটার
2: হ্যাঁ
1: মনে রাখবা গাছের দূরত্ব ১৫ সেন্টিমিটার ভিতরে হইলে গাছের দূরত্ব বজায় থাকলে ফলন কিন্তু বৃদ্ধি হইব ঘন রইলে বালা হইতে না বুঝছনি ধানের বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে ওই সুষম মাত্রায় ইউরিয়া ও অন্যান্য সার প্রয়োগ করতে হইব আর ধান গাছে ফুল দিবার সময় বা ওই গোড়াথুঁড়ি কই নিয়ান্ডা এই গোড়াথুঁড়ি হইলে সেই সময় পর্যাপ্ত পরিমাণ ফানি ধরে রাখতে হইব মানে জলবান্ধে রাখতে হইব আর
3: জমিতে
1: হ্যাঁ
0: আচ্ছা কাকা হ্যাঁ এই গুমতি সিকন ধান এতে রোগ ব্যাধি কেরম আক্রমণ করিব না হিসাবে হিডি কোনো হোক টোকে খাই ধ্বংস করি
1: আরে না না গুমতি সিকন্দানের মধ্যে রোগ ব্যাধি খুবই কম নাইকুলিয়ে চালে একটারে নাইকুলিয়ে সারে বুঝছনি এদেরতে মানে রোগ নাইকুলিয়ে চলে গুমতি নতুন বাড়িছে তো হেলাই রোগ ব্যাধি নাই আর আবহাওয়া এক এক রকম এক্ষেত্রে মানে মাজরা পোকা

0: রোগব্যাধি নাই, তবু আবহাওয়া তো এক একখানে এক এক রকম, ঠিক আছে না? হ্যাঁ, তো মাজরা পোকা, আবার ওই এই মাজরা পোকা এবং ওই খোলা ফোড়া রোগের আক্রমণ হইতে পারে এই সময়। এই ক্ষেত্রে সঠিক সময় কীটনাশক ও ছত্রাকনাশক সহায় করিয়ারে এটার প্রতিকার করতে হইব। তবে ত্রিপুরা গুমতি সিকন্দানের মধ্যে কিন্তু বর্তমানে রোগব্যাধি নাই করলে চলে, দূরে বললাম।
1: ঠিক আছে কাকা, আন্না জানে কোন প্রতিকা নিয়ে 40-45 মন ধান হয়, আন্ডা ক্ষুদ্র চাষির গো কোনো অভাব আর থাকতো না। এক কানিতে যদি 40-45 মন ধান হয়, খামখেয়ালি কথা নিয়ে।
0: আরে বাউরে, আই অত কথা হিঙ্গান কইয়ের, এই গুমতি চিকন চালের ভাত জজুরিয়া হয়, তাছাড়া ভাত খাইতে খুব স্বাদ, কিন্তু রে কইলাম
2: শান্তি লাগে।
0: হ্যাঁ, শান্তি শান্তি পরম শান্তি। আবার বাজারে বিস্ত বিস্ত গেলে চিকন চালের চাহিদা আছে বাবু,
2: টান আছে।
0: হ্যাঁ, খুব টান আছে। আর ওই ধান বিস্ত গেল, হুরানা ধান যেসব হুরানা ধান গুঞ্জে তারা তোলে আরে, এই হুরানা ধানের তুলনায় প্রতি মনে 300-400 টাকা বেশি বেচা যায় এই ধান। ধানের ফলন হুরানা ধানের তুলনায় 41.62% বেশি ফলন ফলে এই ধানে। হেলাইয়ে তো আমরা ক্ষুদ্র চাষিরা গুমতি চিকন ধানের চাষকরণের দরকার, কারণ এই ধান চাষে ফলন বেশি দেয়, বুঝছনি? খাইতে খুব সোয়াদ আছে, স্বাদ আছে। আর বিস্তে গেল চিকন চালের চাহিদা বেশি আছে, আর ধান বেচতে গেল প্রতি মনে 300-400 টাকা বেশি বেচা যায়।
1: ঠিক আছে কাকা, এই বছর আমরা সকল চাষিরা গুমতি আর ত্রিপুরা চিকন ধানের চাষ করব।
2: হ হ হ আনে যে হিসাবে হিসাব দিছে, এই হিসাবে ফলন ভালো হইলে তো হাইব্রিড ধানের তুলো ফলন বেশি হইব,
0: বেশি হইব, বেশি হইব।
2: তাইলে আমরা সকল চাষিরা গুমতি এবং ওই ত্রিপুরা চিকন ধান এই দুইটাই উচ্চ ফলনশীল ধানের চাষ করম, আমরা লাভবান হব।
0: হবে না, একটা মূল্যবান কথা কইছে বাবা। আমরা কৃষকের লাই বৈজ্ঞানিক কর্মচারীর কর্মকর্তারা আর কি, বুঝছনি? বহুত রকমে রিসার্চ করি উন্নত মানের বীজ উৎপাদন করছে বা করের কিলে করের, ঠিক কথা কইতে আসবে
2: কৃষকের লাই করে।
0: হ্যাঁ, ভারতবর্ষে মনে হয় 30-40 লক্ষ লোক আছে, আর একটা অনুমানিক ধারণা আর ঠিক হাসা হাসা তো করতে আরিয়েন না, মনে হয় আরে 30-40 লাখ লোক আছে।
3: হ্যাঁ,
0: হ্যাঁ, 30-40 কোটি লোক হইব ভারতবর্ষে। আর চাষিরা যদি এর মধ্যে চাষিরা উন্নত মানের বীজ ন যদি পায়, বুঝছনি, তাহলে উন্নত মানের ফলন হইত না। উন্নত মানের ফলন যদি না ফলে দেশের খাদ্য ভান্ডার শূন্য হয়ে যাইব, কই আমরা দেশে দুর্ভিক্ষে দেখা দিব। হেলাইয়ে তো আমরা চাষিরা ওই চিকন ধানের চাষ করি বেশি ফলন ফলাইতে হইব, এই কথা চিন্তা করি। দেশের খাদ্য অভাব, এই খাদ্য ভান্ডার মজুত রাখতে হইব, খাদ্য অভাব দূর করতে হইব, বুঝছনি? আরে বাবা, এক শ্রেণীর লোকেরা চাষিকে ঘৃণা করে,
2: করে তো
0: করলে কিব, করলে কিব, এই কথা মনে রাখবা। যেমন শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক তেমন কৃষক হইছে খাদ্য ভান্ডারের মেরুদণ্ড। কৃষক যদি চাষ না করে, এই যত বড় কোটিপতি লোকে হোক না কেন, উনি কি চালি খাইব নি বাবা? চালি
2: হ্যাঁ,
0: টেঁয়া কি চালাই খাইতে পারিব নে? টেঁয়া না আছে, টেঁয়া কি চালাই খাইতে পারিব নি? ভাত খান লাগবো, ভাত না খাইলে মরিব। হ্যাঁ, মানুষ বাঁচত না ভাত না খাইলে, বাঁচতে পারত না। এই হিসাব করলে চাষির মূল্য সবচেয়ে বেশি,
2: বেশি তো।
0: হ্যাঁ, যাক এবার উঠিয়ে ভাও আইও কই
2: না না। আচ্ছা কাকু, হ্যাঁ, এতক্ষণ চাষ আবাদের উপর যেদিন বুঝে এর কইছে, গান শুনাই দেন চাই, গান শুনতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে।
0: আচ্ছা কইয়া কইয়া শুন, যত কৃষক ভাই সুখবর দিতে চায়।

কৃষক বন্ধুরা শুনলেন নাটিকা, বিষয় ছিল ত্রিপুরার গুমতি আর ত্রিপুরার চিকন, ধান চাষে উচ্চ ফলন, পরিবেশনায় শিবপাল এবং তাঁর দল। কৃষক বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আবারও কথা হবে আপনাদের সাথে আগামী মঙ্গলবার সন্ধ্যে 6:30 মিনিটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

একটি ঘোষণা। এতদ্ দ্বারা এলাকার সকল জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভারতের জনগণনা 2027-এর কার্যক্রম উপলক্ষে সারা রাজ্যের সাথে আমাদের জেলাতেও গৃহতালিকা ও গৃহগণনা 1 আগস্ট থেকে 30 আগস্ট 2026 ইংরেজি পর্যন্ত চলবে। স্বগণনা 17 জুলাই থেকে 31 জুলাই 2026 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। দেশ ও রাজ্যের উন্নয়নের স্বার্থে সকলকে এই কার্যক্রমে অংশগ্রহণ করে সঠিক তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। গৃহতালিকা ও গৃহগণনা কার্যক্রম চলাকালীন নিযুক্ত গণনাকারীগণ আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের পরিবার, আবাসন ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। যারা অনলাইনের মাধ্যমে স্বগণনা বা সেলফ এনুমারেশন করতে ইচ্ছুক, তারা ভারত সরকারের নির্দিষ্ট জনগণনা পোর্টালে গিয়ে 17 জুলাই থেকে 31 জুলাই 2026 তারিখের মধ্যে স্বগণনা সম্পন্ন করতে পারবেন। জনগণনায় প্রদত্ত সকল তথ্য আইনত সম্পূর্ণ গোপনীয় রাখা হবে এবং শুধুমাত্র সরকারি পরিসংখ্যানগত কাজে ব্যবহার করা হবে। অতএব সকল নাগরিককে জনগণনা 2027 কার্যক্রম সফল করবার উদ্দেশ্যে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদান্তে প্রধান জনগণনা আধিকারিক, জেলা শাসক ও সমাহর্তা, দক্ষিণ ত্রিপুরা, জনগণনা পরিচালনালয়, ভারত সরকার। ঘোষণাটি শুনলেন। জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। পদ্মপুরাণ অনুষ্ঠানে শুনবেন মনসা মঙ্গলের গান রাত 7:05। আজকের বিষয় অরুণ গরুড়ের জন্ম বৃত্তান্ত, পরিবেশনায় প্রীতম শীল এবং তাঁতল। 7:35 কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, 7:45 ককবরক এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। জনগণনা বিষয়ক বিশেষ সাক্ষাৎকার আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রাত 8:05। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম 9:30। হারানো দিনের গান শুনবেন রাত 10:00। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: উদীয়মান নাট্য সংস্থা উদীয়মান নাট্য সংস্থা জাকাতপুর বিলোনিয়া দক্ষিণ।
1: আকাশবাণী বিলোনিয়া পদ্মপুরাণ অনুষ্ঠানে এখন শুনবেন মনসা মঙ্গলের গান। আজকের বিষয় অরুণ গরুড়ের জন্ম বৃত্তান্ত, পরিবেশনায় প্রীতম শীল শর্মা এবং তাঁতোয়াল।
0: উদীয়মান নাট্য সংস্থা জাকাতপুর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা নাটক ও যাত্রা শিল্পের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। উদীয়মান নাট্য সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্মানের সাথে তাদের শিল্প প্রদর্শন করে চলেছে। আপনারা যদি এই শিল্প সংস্থার দ্বারা নাটক যাত্রা প্রদর্শন করাতে চান তাহলে যোগাযোগ করুন সংস্থার কর্ণধার শিবপালের সাথে। যোগাযোগের জন্য ফোন করবেন 9862837817 এই নম্বরে। আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন কেনাকাটা করতে? একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটার সুযোগ তো রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তির বাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
2: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
3: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স অ্যান্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রিজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রিজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরুচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে।
2: এতক্ষণ শুনলেন পদ্মপূর্ণ অনুষ্ঠানে মনুষ্যমঙ্গলের গান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলার সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে ককবরক এবং স্থানীয় বাংলার সংবাদ, এর অব্যবহিত পরেই জনগণনা বিষয়ক বিশেষ সাক্ষাৎকার আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। গুজরাটের আহমেদাবাদে বাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত হয়েছেন, আহত 10। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পাবে আর্টিকেল 370, শ্রেষ্ঠ অভিনেতা কার্তিক আরিয়ান ও মাম্মটি, শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ইয়ামি গৌতম। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি মহাকাশযান বিক্রম-1 সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপিত হয়েছে। রাশিয়ার উপর ইউক্রেনের গতরাতে ড্রোন হামলায় 8 জন নিহত হয়েছেন, আহত 60। জাপান ব্যাডমিন্টন ওপেনের মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন PV সিন্ধু। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়িতে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আজ সকালে BSF-এর 2টি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগছে প্রহরী সম্মেলনে অংশ নেন। BSF ক্যাম্পে শ্রী শাহ বৃক্ষরোপণের পাশাপাশি জওয়ানদের সঙ্গে চা চক্রে যোগ দেন। এরপর উত্তরকন্যা একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গের পুলিশের আধিকারিকরা। BSF-এর শীর্ষ আধিকারিক এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। মূলত সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে এখানে আলোচনা হয়েছে। তিনি আগামীকাল কলকাতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকেও যোগ দেবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভার্চুয়ালি রামনগর দেরাদুন এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন। এর ফলে রামনগর ও দেরাদুনের মধ্যে প্রথমবারের মতো সরাসরি কোনো এক্সপ্রেস ট্রেন পরিষেবা শুরু হল। উত্তরাখণ্ডের কুমায়ুন ও গাড়োয়াল অঞ্চলের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। দুই শহরের মধ্যে প্রথম সরাসরি এক্সপ্রেস ট্রেনের ফলে রাজ্যের মানুষ দ্রুত, সুবিধাজনক ও নির্ভরযোগ্য রেল পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে। শ্রী বৈষ্ণব জানান, হরিদ্বারের ওপর চাপ কমাতে ঋষিকেশ রেল স্টেশনটিকে একটি ফিডার স্টেশন হিসেবে গড়ে তোলা হবে। উত্তরাখণ্ডের রেল স্টেশনগুলির পুনর্নির্মাণ ও উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
1: কুমাউ আর গড়ওয়াল উত্তরাখণ্ডকে দো বহুত হি মজবুত পোলস হ্যায়। ইন দোনো পিলার্স কো জোড়নে ওয়ালি ইয়ে আজকি গাড়ি হ্যায় জো কুমাউ আর গড়ওয়াল কো জোড়েগি। ये एक नया सेतु बनेगी कुमाऊं और गढ़वाल के बीच में। हफ्ते में 2 दिन ये गाड़ी स्टार्ट हो पा रही है। जैसे जैसे यहाँ पे कैपेसिटी बढ़ती है हरिद्वार में और मुरादाबाद में, इस गाड़ी को आगे कंप्लीट रेगुलर कर लेंगे। फिर अपना ऋषिकेश कर्णप्रयाग का काम तो बहुत तेजी से चल रहा है और ये देश के लिए और उत्तराखंड के लिए विशेषकर बहुत बड़ी एक उपलब्धि होगा।
0: কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডাক্তার জিতেন্দ্র সিং বলেছেন, অভিযোগ নিষ্পত্তির সময় শুধু সেটি সুরাহার

0: এর একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা 5টি মৃতদেহ উদ্ধার করেন এবং কারখানায় আটকে পড়া আহত শ্রমিকদের নিরাপদে বের করে আনেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালগুলিতে তাদের ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে আগুন পুরোপুরি নিভিয়ে তাপমাত্রা কমানোর কাজ চলছে। অন্ধ্রপ্রদেশের পোলাভরম জেলার গাল্লাগুড়েম গ্রাম সংলগ্ন গোদাবরী নদীতে মাছ ধরার সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে 5 মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। পুলিশ স্থানীয় উদ্ধারকারী দলের সঙ্গে গ্রামবাসীরা তল্লাশি অভিযান চালিয়ে প্রত্যেকটি মৃতদেহ উদ্ধার করেছে। ন্যাশনাল হেলথ অথরিটি NHA আজ নতুন দিল্লিতে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের ওপর আয়োজিত 2 দিন ধরে জাতীয় স্তরে পর্যালোচনা সভা শেষ হয়েছে। এই 2 প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা, বাস্তবায়ন, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সবথেকে ভালো কর্মপদ্ধতি খুঁজে বের করা এবং স্বাস্থ্য পরিষেবা সংস্কারের পরবর্তী পর্যায়ের পরিকল্পনার জন্য এই সভার আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব পূর্ণ সলিল শ্রীবাস্তব জানান, এই 2 প্রকল্প বাস্তবায়নের প্রধান সূচকগুলির ভিত্তিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মদক্ষতাকে স্বীকৃতি জানিয়ে 15টি পুরস্কার দেওয়া হয়েছে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে। আর্টিকেল 370 শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মাম্মুটি এবং কার্তিক আরিয়ান। আর্টিকেল 370-তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন রাজকুমার প্রিয়াস্বামী। সেরা বাংলা কাহিনী চিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্তের পরিচালিত চালচিত্র এখন। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে সঞ্জীব শ্রীবাস্তবকে। সিনেমার ওপর সেরা লেখার জন্য পুরস্কার দেওয়া হবে কে প্রদীপ কুমার শেট্টিকে তার রচিত কন্নড়ওয়াত এর জন্য। অকাহিনী চলচ্চিত্র বিভাগে শিবপাল সিং কাং সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার পাবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি মহাকাশযান বিক্রম-1 সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপিত হয়েছে। মহাকাশযানটি হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট এরোস্পেস তৈরি করেছে। উল্লেখ্য, ভারতের মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাইয়ের স্মরণে বিক্রম-1 উৎক্ষেপিত হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যে টেলিফোনে অভিনন্দন জানান। এই মিশনকে ভারতের মহাকাশ অভিযানের এক ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করে তিনি বলেন, 4 পর্যায়ের এই রকেট দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তির প্রতিফলন।
1: और दूसरा जमीन में भी उस रूट्स को आपने मजबूती दी है जो देश के नौजवानों को आगे आने की प्रेरणा देगी।
0: সংসদে আগামী সোমবার বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাওয়া হবে। সোমবার থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। রাশিয়ার ওপর ইউক্রেনের গত রাতে ড্রোন হামলায় 8 জন নিহত এবং 60 জনেরও বেশি আহত হয়েছেন। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, একটি বড় অনলাইন খুচরো বিক্রেতা প্রতিষ্ঠানের 2টি বড় গুদাম ইউক্রেনের ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত। তাম্ভভ অঞ্চলের গভর্নর ইভজেনি পারভিশভ জানিয়েছেন, কোটেভস্কে রাতের শিফটে কর্মরত 7 শ্রমিক নিহত ও 25 জন আহত হয়েছেন। অন্যদিকে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিয়ভ জানিয়েছেন, ইলেকট্রোস্টালে 1 জন নিহত এবং 36 জন আহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলাদিমির জেলানস্কির সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই হামলাগুলি 2টি গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের সংস্থাকে লক্ষ্য করে চালানো হয়েছে। ওই 2 সংস্থা ড্রোন উৎপাদন ও নেভিগেশনের সরঞ্জামের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এ ধরনের যন্ত্রাংশ সরবরাহ করত। তিনি আরও জানান, একটি তেল সংস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থাপনা 19টি জায়গায় ইউক্রেনের 379টি ড্রোন প্রতিহত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অশান্তির জেরে আজ কুয়েতে 1টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর ফলে কুয়েতের আকাশসীমা বন্ধ করে সমস্ত বিমান চলাচল স্থগিত করা হয়েছে। টোকিওতে অনুষ্ঠিত।

জাপান ব্যাডমিন্টন ওপেনের মহিলাদের একক বিভাগের ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু খেলার যোগ্যতা অর্জন করেছেন। সেমিফাইনালে তার প্রতিপক্ষ বিশ্বের 4 নম্বর খেলোয়াড় চীনের চেন ইউফেই ম্যাচের দ্বিতীয় সেটে সরে দাঁড়ানোয় সিন্ধু ফাইনালে ওঠেন। প্রথম সেটে সিন্ধু 21-19 ব্যবধানে জয়লাভ করেন এবং দ্বিতীয় সেটেও 15-10 ব্যবধানে এগিয়েছিলেন তিনি। ঠিক সেই সময়ে তার চীনা প্রতিদ্বন্দ্বী ম্যাচ থেকে সরে দাঁড়ান। শিরোপা জয়ের লক্ষ্যে সিন্ধু আগামীকাল ফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। আর এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপের আজ রাতে মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থানে কে থাকবে সেটি নির্ধারণে মুখোমুখি হবে ইউরোপের দুই দল ফ্রান্স ও ইংল্যান্ড। ভারতীয় সময় রাত 2:30 ম্যাচটি শুরু হবে। স্পেনের কাছে সেমিফাইনালে পরাজয়ের পর ফ্রান্সের এবং আর্জেন্টিনা হারিয়ে দেওয়ায় ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযানের সমাপ্তি ঘটে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। গুজরাটের আহমেদাবাদে বাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত হয়েছেন, আহত 10। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, ককতমা প্রিয় নির্মলেন্দু আচার্য, তিনি ককতমা বুভাগ মিশন আগমন লিখেছেন ভারত নিলা হাফাং হাতাং সামরাজ রকেট বিক্রম ওয়ান কাহাম করিকে বুড়ি লাম সংখ্যা হাসতে পা ইন্দ্রসেনা রেড্ডি নালু সাকা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী থাক যাক নাই মানে কার যাক ভারত ইমান হাকতর সিকলা দোকান নাং মুখানি বাগৈ কাইসা নাংসুমানি ইয়াপরে মন্ত্রী বক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা উস্কাং ওসাতের সেকাঙ্গ রাজা কর আগরতলা ও স্মার্ট সিটি তাঙ্গু তাঙ্গি সামুদ্র পাইসুর নান সাকা ফান বসিকা হায়ুং কাপ ফুটবল নুই সাই নিচিত দগ্নি উলখা মাজুগ্রেম চমগাক নাই ম্যাচ তিনি হর ফ্রান্স বাই ইংল্যান্ড সেলাইয়ান তাবুক ককতমা সক্রবই মিশন আগমনের বিসংতে ভারতের পুইলা হাফাং ফাতারনি সুনামজাক রকেট বিক্রম ওয়ান কাহাম করংখে গুরিলা মথাং সগিখা অন্ধ্রপ্রদেশ নি শ্রীহরিকোটাও তংনাই সতীশ ধাওয়ান নখায়ুং থাইনি দিবর দামচেনই দামই সতী বাও নখায়ুং ফাইসিং কক্সাজাখা ও সামংনি বিসংতে ভারত সরকার ফাতারনি ইয়াকতই নখায়ুঙ্গ গুরিলা ম আচগ্রবই মানসলাবনাই হায়ুংনি উলথাম হাকতর হিনই গসিমুং মানখা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী ও সামুং কাহামনি বাকি স্কাইরুট এরোস্পেস হামবাই ইয়াফারকা মন্ত্রী বক্রক সাকা তিনি ও চাসারুমুং ভারতনি নখায়ুং ফাইসিং কক সামুংনি কাইসা কতর ফুনুকমারি ভারতনি হাফাং ফাতারনি দিখল মানজাকমুং বাং রুগমা বাই কতাল কারিমুংনি লামা ফিয়ক জাখা ও চাসারুমুং লেখাজোখা করই সিকলারগ্ন তাইব কতর কতর ইমাং নুকথানি তাই কতাল কারিথানি খাতুং রুয়ান কাসুং মন্ত্রী রাজনাথ সিং সাকা থানাই বিসিচি নুয় কেন্দ্রনি হাফাং কাসুমুং রায়দান রাগ্রুথানি সেকাংবারিয়া সেব রুই দো তিনি দিল্লি কতাল ফোর্সেস ফার্স্ট কনক্লেভ কগনারকথানি ব ম কক সাকা ব সাকা ভারতনি বাকই সামুং সিত্রান কেবেংথানি সই সৈজাক লাখ হিনই কারিজাক ককমুং সিমিয়া আবো কাইসা ক্রাক তাংরাইদা ভারত সামুং সিত্রা তাংনাই রগনি ইয়াফাং গো সিমি সুপ্রাক জাগলাক সামুং নাংখে বরগনি হুইজাক বাথাক থাই রগব হাবান কাসুমুং মন্ত্রী সাকা অপারেশন সিদুর তাং সেবনি ফাইসিংতুই চবানি কাইসা খুরচা ততক ফুনুকমারি ও চবাও কোতালকু কাসুমুংনি মানে কনই সামুঙ্গ পোনাংজাক মানে সেবুক লুকু কক সিলসামুং তাই পেনশন বেচেবনি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সাকা পেনশন নতুই কক শিলসামুং রগ্ন টংসংনি বুখাক্তই ইয়াকা থাইকলাইও যেতুইখে পেনশন মানাই রগ দরবার নক রগ থাইয়াতই পেনশন মানাই রগ্নি ওয়ানমা তাই মুচুকমা রগ্ন সুপংথানি খা রুথাইকলাইও তিনি দিল্লি কতাল পেন

Son Dorbani Ulni Bosong Bremni Loy Klima Pandawa Kok Narukuru Bomokok Saka Doctor Singh Saka Pension Manai Rogni Hamkrai Bedek Srai Srai Tai Samung Dorunan Nahari Kichasuk Sunam Pirjak Raida Chengrika Tai Pension Sef Sab Rogno Digitized Klajaka Ar Bengot Ramuni Pension Kurunjak Dorba Rogno Paisur Nan Bagui Pan Boxing Jaka Attorney General O Bosaka Dorba Nog Bo Zora Kubang Rumui Dorba Chuli Riawi Raida Kaham Chasarinani Tangse Tai Motani Yakto Dorba Rogno Paisugru Tai Klayo Hastafa Indosana Reddy Nalusaka Mundribakrong Nurnumudani Pagdagnai Mani Karjak Barotni Imang Hakotoni Sikla Dopani Tinang Mutangtani Mutangani Bagui Kaisa Nangsukmani Yapri তিনি আগরতলানি মহারাজা বীরবিক্রম কলেজ ফেকজাকনাই মানে কারজাক ত্রিপুরানতিয়ই হাসতে বেরেমনি লয় ক্লাইমান পান্দা ও কগনারপুর হাসতে ফা ম কক সাকা মন্ত্রী বক্রকনি মন কি বাত পান্দান রগই বসাকা ফেকজাকনাই মানে হদান মুনাগনি ফাইসিং খিকলাই রুও তাই হদান দরা রুও আবো খরকসা বরক বিনি নুখং তাই যত দফানো দরা রুও হাসতে ফা তাই বসাকা ত্রিপুরা চিকনসা হাসতে ফান হায়ুং বেরেমনি আরি কলক তংমা বাই খগুই ফেকজাকনাই মানুনি ফালমানি বাংরুও ফিয়া বিএসএফ আসাম রাইফেলস সেঙ্ক্রাক বাহিনী টিএসআর ত্রিপুরা পুলিশ তাই কুবুনি কেরং মুথাং মুথাংনাই মথারক খগুই ফেকজাকনাই মানুই ফালমান কাসুথানি সাকথারুই তঙ ও সামুঙ্গ হদানি যত মাফা ফরিংনাই সেরিংনাই টংথারনি ওজা জুদা জুদা হদা হামক্রাই মথা বাইথাং বুচুঙ্গুই সামুং তাংনাই মথা তাই যত হজাক বড় রক পালখে সামুং তাংনা নাঙ্গহিনই হাস্তেফা সাকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তে হাফাং পুলিশ বাহিনী রগ্ন তাইব কোতালকু করুং তাংসে রুকজাক তাই লুকুরগ্নি কিচিং সনামথানি থাকিয়াউই সামুং তাঙুই দঙ তিনি আর কে নগরনি এ চন্দ্র রামারাও টিএসআর ফুরুংমা থাইও ফিল চুকু চিনই বেসনি কোতাল চিতকজাক পুলিশ কনস্টেবল রগ্নি পাসিং আউট প্যারেডনি মেল ব মকক সাকা মন্ত্রীকরা সাকা টংকসং লুকুরগ্নি নক ব্রুম ব্রুম ডাকতি তাই নাংমানি সই বিচার তুনের নানি নাহারই কোতাল ফৌজদারি কেরং রগ্ন তিউই হাস্তেনি যত পুলিশ রগ্ন রেম বাই রেম ফ্রংজাগুই তঙ মেল কোতাল চিতকজাক খরগ ব্রুইরা চিসনিচি কনস্টেবল রগ্নি পাসিং আউট অংখা মেল চেন্দ্রপ কোতাল চিতকজাক কনস্টেবল রগ মন্ত্রী অক্রানি ফাইসিং কুচকাওয়াজ ফনুখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ ককতুমা খনাই তংবায়ু আকাশবাণী কক্তমানী আপডেট মানান বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাইদি নিউজ অন এআইআর অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমানী আপডেট মানান খে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গানা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা বুসকাং ওসাতের নিশকাংন রাজাখর আগরতলা ও স্মার্ট সিটি তাংবুতাং সামুং রক পাইসুর নান সাকা ফান বক্সিনকা তিনি মন্ত্রীকরা বিদুরকর্তা লামপ্রাণী সিমি পূর্বাশা আশ্রম চুমুনি মোর চুমুনি লালবাহাদুর ক্লাব উজা নবনগর প্যারাডাইস চুমুনি আমচাইও তাংজাগুই তংনাই স্মার্ট সিটি তাংবুতাংনি সামুং গুরি নাইখা গুরি নাইফুরু বিন লগি তংবাইখা আগরতলা আউলি নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত আউলি কমিশনার সাজু ওয়াহিদ আকসং মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী অ তালনি বুসকাং নুইচি দক সালমারি কক্তি সালনি ফুং দামচি সব আকাশবাণী মন কি বাত পান্দাব হাকত তাই বুইহা কত নই লুকুরক বাই ককলাম সালাইয়ান অব অঙ্গান মন কি পাতনি ফিল সারা থামচি দক বেরেমনি পান্দা মন্ত্রী বক্রক লুকুরক ন বরকনি ওয়ানসুকমা খাকামা কক মন কি বাত ও সাহরনানি কবক্ষা মাই গভ ওপেন ফোরাম এবা নমো অ্যাপস লুকুরগ্নি ওয়ানসুকমুং রগ্ন রহরি মানান টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খাইয়ই হিন্দি এবা ইংরেজি বাই ওয়ানসুকমুং রগ্ন রেকর্ড খাইয়ই মানান আবন কারিব 1922 নম্বর মিস কল রিবুই যে লিঙ্ক মানান আপতুইব এস এম এস খাইয়ই মানবায়ন ফোন লাইন ও তালনি বুসকাং সাল নুইচি ব্রুই সালমারি জরা ফিয়ক জাক তঙ্গন তালব্রুই মুথাকজাক তংমানি উল ও হাতিনি সিমি চেংজাক ফিরকা ন্যাশনেল ওল্ড এজ পেনশন স্কিম ও সেব মানাইরকনি ব্যাংক একাউন্ট বাতানি রাং হাবরুমু হ
হদা হামগ্রাই তাই হদা রং নাইখং নি তাংরা তপন কুমার দাস তিনি আকাশবাণী কক্তমা থমনাই ন সাকা ও হাতি।

ইয়ো তালনৈনি মানথাই রাং সেব মানাই রোগনি ব্যাংক একাউন্ট রহর জাখা মানথাই তংমানি রাং উল রহর জাগানো বসাখা কিসাসু জঞ্জাল তংমা বাই বাতা ইয়াফার থানি ক্যাবিং মুং নুকজাকমানি বসাখা হাস্তে ও ব্যাপকই খরক সার আসাই ব্রিচি ব্রুই সাই চাকরা রোগ ন্যাশনাল ওল্ড এজ পেনশন মাননাই তঙ কগলক কুরুং সুকান্ত ভট্টাচার্যনি বিসি সারা আচাইমা সাল পালাইনাই কমিটিনি চেতন বাই তিনি খুয়াই আউলিও ককলাম সালাইমান বান্দা কাইসা সংসাজাখা আরো মানজাখা উড়িষ্যা হাইকোর্টনি আগেনি দরবারফাং সুভাশিস তলাপাত্র এমএলএ নির্মল বিশ্বাস আকো সং হায়ুংকাক ফুটবল নুই সাই নৈচিদ্যকনি উল্থাম মাসুগ্রাম চংজাকনাই ম্যাচ তিনি ভারতনি জরা হরনি দাম নৈতামুই সতী থামচি ও ফ্রান্স বাই ইংল্যান্ড থংলাইয়ানো সেমিফাইনাল চ্যানজাকমানি উল ব্রোঞ্জ মেডেল মাননানি নাহারই বদল কাহিনী ও ম্যাচ থংলাইয়ানো কুমনি বুখাক খনা হরনি দামচি নৈতামুই সতী থামচি ও ফাইনাল ম্যাচ স্পেন বাই আর্জেন্টিনা থংলাইয়ানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাগরণ সেকেন্ড ডিভিশন লীগ ফুটবল বাতে মুং তিন থুমুঙ্গ নবোদয় সংঘ কোপলাইংখা উমাকান্ত মিনিষ্ট্রি ডিএমও সারিগ সংসাজাক তুমাব নবোদয় সংঘ কাইনি কাইসা গোলনি ফেরবাই ত্রিপুরা স্পোর্টস স্কুল ন মেচেনখা বয়ারখকনি কক্তুমা বুস্কাং দাম নুচি ব্রুই সালথাং গুমুতি সালগ্রা সিপাহীজলা হাঙ্গর বেলাইকে ওয়াতি ইউ মানহিনই হজাক মংরেখা নবার্তিবার নাইখং খনা সালনি সাকানি তুংমারি থামচি দাম ডিগ্রি তাই খামানি নুচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি সালনি সাকানি তুংমারি তংমানি থামচি দাম দশমিক নুই ডিগ্রি তাই খামানি নুচি বা দশমিক ব্রুই ডিগ্রি সেলসিয়াস পাইরে নান সেকাং তিনি কক্তুমা বুবাক ডক তাইসা পরিও মিশন আগমনী বিসিংতই ভারতনি পুইলা হাফাং ফাতার নিসনামজাক রকেট বিক্রম ওয়ান কাম করেন খেক গুড়ি লামো থাং সবিখা হাস্তে ভাই ইন্দ্রসোনা রেড্ডু নাল্লু সাকা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী ফেকজাকনাই মানি কারজাক ভারতনি ইমাং হাকতনি সিকলা দোপানি থিনাং মুথাং নানি বাগৈ কাইসা নাংসুক মানি ইয়াপ্রি মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা বুস্কাং ওসাত্তেরনি সুকাংন রাজাখর আগরতলা ও স্মার্ট সিটি তাংবুতাংনি সামুগ্রক পাইসুরু নেন সাকা ফান বক্সিং কা হায়ুং কাপ ফুটবল নুই সাই নুচি দগনি উলথাম আজুগ্রাম চংজাকনাই ম্যাচ তিনি হর ফ্রান্স বা ইংল্যান্ড থাকলায়ানো কক্তুমা তিনবাগী অরণ পাইখা উলনি কক্তুমা আওয়াইঙ্গানো খনাফুং দামসনি তামুই সতী ব্রিজিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, প্রধানমন্ত্রী নেশামুক্ত ভারতের স্বপ্ন দেশের যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সরকার পুলিশ বাহিনীকে আরও আধুনিকীকরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। মিশন আগমনের বিক্রম ওয়ান রকেট সফলভাবে কক্ষপথে পৌঁছল। বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান অর্জনের লক্ষ্যে আজ নামছে ফ্রান্স ও ইংল্যান্ড। এবার সংবাদ বিস্তারিত। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেশামুক্ত ভারতের স্বপ্ন দেশের যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজে নেশামুক্ত ত্রিপুরা বিষয়ে রাজ্যস্তরীয় কর্মশালায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে ধরে রাজ্যপাল বলেন, মাদক সমাজে অন্ধকার, ধ্বংস এবং বিপর্যয় ডেকে আনে, যা ব্যক্তি, পরিবার এবং সমগ্র সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। তিনি বলেন, কিছু অপশক্তি মাদককে অস্ত্র হিসেবে ব্যবহার করে দেশের যুব সমাজকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে। তরুণ তরুণীদের নেশার ফাঁদে ফেলে তাদের স্বাস্থ্য, সম্ভাবনা ও ভবিষ্যৎ নষ্ট করার পাশাপাশি পরিবারকে দুর্বল করে দেওয়া হচ্ছে। তাই এই সামাজিক ব্যাধিকে বিস্তার লাভের আগেই নির্মূল করা অত্যন্ত জরুরি। রাজ্যপাল আরও বলেন, ত্রিপুরা আয়তনে ছোট হলেও দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত থাকার কারণে মাদক পাচারের ঝুঁকি বেশি। তবে বিএসএফ, আসাম রাইফেলস, সেনাবাহিনী, টিএসআর, ত্রিপুরা পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা মাদক পাচারের রোধে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধুমাত্র সরকারের একার পক্ষে নেশার বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। এই সংগ্রামে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, ধর্মীয় নেতা, বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবক, আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রতিটা সচেতন নাগরিকের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে রাজ্যপাল মন্তব্য করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিগত ১২ বছরের কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। আজ নয়াদিল্লিতে ফোর্সেস ফার্স্ট কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, ভারতের জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা কেবল একটি বিবৃতি নয়, বরং এটি একটি দৃঢ় কর্মপন্থা। ভারত সন্ত্রাসীদের দোরগোড়াতেই আঘাত হানবে না, প্রয়োজনে তাদের গোপন আস্তানায়ও প্রবেশ করবে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, অপারেশন সিঁদুর ছিল প্রযুক্তিগত যুদ্ধের এক উল্লেখযোগ্য উদাহরণ। এই যুদ্ধে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম

ব্যবহার করা হয়েছিল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আসন্ন শরদ উৎসবের আগেই রাজধানী আগরতলায় স্মার্ট সিটি প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করার উপর জোর দিয়েছেন। তিনি আজ বিদুরকর্তা চৌমুহনী থেকে পূর্বাশা আশ্রম চৌমুহনী, মঠ চৌমুহনী, লালবাহাদুর ক্লাব, উজান অভয়নগর, প্যারাডাইস চৌমুহনী এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের কাজ সরে জমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, পুর কমিশনার সাজু ওয়াহিদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার পুলিশ বাহিনীকে আধুনিকীকরণ, দক্ষ, প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। আজ আর কে নগর স্থিত এ চন্দ্র রামারাও টিএসআর প্রশিক্ষণ কেন্দ্রে 92তম ব্যাচের নবনিযুক্ত পুলিশ কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার সাইবার অপরাধ দমন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলিকে অগ্রাধিকার দিচ্ছে। আইন প্রয়োগের পাশাপাশি পুলিশ কর্মীকে মানবিক মূল্যবোধ, সংবেদনশীলতা এবং সততা এবং পেশাদায়িত্ব বজায় রাখার ক্ষেত্রে সচেষ্ট থাকার জন্য তিনি পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর ন্যায় বিচার পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন ফৌজদারি আইনসমূহ সম্পর্কে রাজ্য পুলিশের সবাইকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ বলেন, নবনিযুক্ত কনস্টেবলদের দক্ষ, দায়িত্বশীল পুলিশ সদস্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবেলা, জননিরাপত্তা ইত্যাদি বিষয়েও তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে নবনিযুক্ত মোট 470 জন পুরুষ কনস্টেবলের পাসিং আউট সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতেই নবনিযুক্ত কনস্টেবলগণ কুচকা আওয়াজ প্রদর্শনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান। কর্মী জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, পেনশন সংক্রান্ত বিরোধগুলি প্রশাসনিকভাবে সমাধান করা উচিত, যাতে পেনশনভোগীরা আদালতে যেতে বাধ্য না হন। পেনশনভোগীদের উদ্বেগ ও আকাঙ্ক্ষা পূরণের দিকেও মনোযোগ দেওয়া উচিত। আজ নয়াদিল্লিতে পেনশন মোকদ্দমা বিষয়ক দ্বিতীয় জাতীয় কর্মশালায় ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। ডক্টর সিং বলেন, পেনশনভোগী কল্যাণ বিভাগ স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু সংস্কার চালু করেছে এবং পেনশন পরিষেবাগুলিকে ডিজিটাইজড করেছে। অ্যান্টনি জেনারেল আর ভেঙ্কটরমণি পেনশন সংক্রান্ত মামলা শূন্যে নামিয়ে আনার উপর জোর দেন। তিনি বলেন, আদালতের দীর্ঘ লড়াইয়ের পরিবর্তে উন্নত নীতি বাস্তবায়ন, প্রযুক্তি এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা উচিত। প্রায় 4 মাস স্থগিত থাকার পর চলতি সপ্তাহ থেকে পুনরায় ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার অর্থ প্রদান শুরু হয়েছে। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তপন কুমার দাস আজ আকাশবাণীর সংবাদ প্রতিনিধিকে জানিয়েছেন, চলতি সপ্তাহে বকেয়া 2 মাসের ভাতার টাকা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, বাকি টাকা পরবর্তী সময়ে মিটিয়ে দেওয়া হবে। তিনি জানান, কারিগরি কারণে ভাতা মিটিয়ে দেওয়ার নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, তবে রাজ্য সরকারের অন্যান্য ভাতা নিয়মিত রয়েছে। তিনি জানান, রাজ্যে প্রায় 1,44,000 বৃদ্ধ বৃদ্ধা ন্যাশনাল ওল্ড এজ পেনশনের আওতায় রয়েছেন। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে আজ খোয়াই শহরে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সুভাষিস তলাপাত্র, বিধায়ক নির্মল বিশ্বাস প্রমুখ। এখবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়াল। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এ মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। মিশন আগমের অধীনে ভারতে প্রথম বেসরকারিভাবে তৈরি রকেট বিক্রম 1 সফলভাবে কক্ষপথে পৌঁছেছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দুপুর 12:05 এই উৎক্ষেপণটি সম্পন্ন হয়। এই মাইলফলকের মাধ্যমে ভারত বেসরকারিভাবে কক্ষপথে উৎক্ষেপণ সক্ষমতা অর্জনকারী বিশ্বের তৃতীয় দেশ হিসেবে স্বীকৃতি পেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যের জন্য স্কাইরুট অ্যারোস্পেসকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আজকের এই সাফল্য ভারতের মহাকাশ যাত্রার একটি যুগান্তকারী মুহূর্ত। ভারতের বেসরকারি ক্ষেত্রে ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন দিগন্ত উন্মোচন করছে এবং উদ্ভাবনকে ত্বরান্বিত করছে। এই সাফল্য অগণিত তরুণকে আরও বড় স্বপ্ন দেখতে এবং নির্ভয়ে উদ্ভাবন করতে উৎসাহিত করবে। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য

অভিযানে দ্বিতীয় পর্বে আজ সাঁতরাত ব্লকের পথই মকপাড়া এসপি স্কুলে এক বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মোট 302 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কড়া নিরাপত্তার মধ্যে জম্মুর ভগবতীনগর থেকে আজ আরও 3,632 জন অমরনাথ তীর্থযাত্রী দক্ষিণ কাশ্মীরের পবিত্র গুহা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রশাসন, পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। উল্লেখ্য, যাত্রা শুরুর মাত্র 15 দিনের মধ্যেই 350,000-এরও বেশি ভক্ত পবিত্র গুহা মন্দিরে দর্শন করেছেন। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়ার পৌরোহিত্যে আজ কিল্লা ব্লকের রেশন ডিলারদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি কিল্লা ব্লক এলাকার জনসাধারণের মধ্যে নিরবচ্ছিন্নভাবে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। ব্লকের 16টি ডিসি ভিলেজের 22 জন রেশন ডিলারগণ এই বৈঠকে উপস্থিত ছিলেন। শ্রাবণ মাসের প্রথম দিনে আজ চোলাইবাড়ির মহামুনি টিলার ত্রিপুরেশ্বর শিব মন্দিরে মাসব্যাপী শিবের স্নানাভিষেক উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতার সন্ধ্যায় প্রদীপ হাতে মহিলাদের নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 20 জুলাই শ্রাবণের প্রথম সোমবার কাকুলিয়ার মোহরী নদী থেকে জল এনে শিবের স্নানাভিষেক করানো হবে। এখন খেলার খবর। ফুটবল বিশ্বকাপ 2026-এর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভারতীয় সময় আজ রাত 2:30-এর মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ড। সেমিফাইনালে পরাজিত হওয়ার পর ব্রোঞ্জ পদক অর্জনের লক্ষ্যে দুই দল এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে আগামীকাল 19 জুলাই রাত 12:30 মিনিটে টুর্নামেন্টের মেগা ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। সংবাদ শেষ করার আগে আবারও বিশেষ বিশেষ খবর। রাজ্যপাল ইন্দ্র সেনের এটি নাল্লু বলেছেন, প্রধানমন্ত্রী নেশামুক্ত ভারতের স্বপ্ন দেশের যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সরকার পুলিশ বাহিনীকে আরও আধুনিকীকরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। মিশন আগমনের বিক্রম ওয়ান রকেট সফলভাবে কক্ষপথে পৌঁছল। বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান অর্জনের লক্ষ্যে আজ নামছে ফ্রান্স ও ইংল্যান্ড। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা। এখন শুনবেন জনগণনা 2027। এ নিয়ে ডাইরেক্টরেট অফ সেন্সাস অপারেশন ত্রিপুরা শাখার ডেপুটি রেজিস্ট্রার জেনারেল শ্রী প্রসেনজিৎ নাথ চৌধুরীর সাক্ষাৎকার।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে আজকে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। বিশেষ অনুষ্ঠান বলতে একটি বিশেষ যে বলা যায় যে কর্মযজ্ঞ শুরু হয়েছে আমাদের ভারতবর্ষ জুড়ে, আপনারা সকলেই জানেন, সেটা হলো 2027-এর জনগণনা। 2027-এর জনগণনা যদিও সেটাকে বলা হচ্ছে, কিন্তু তার একটা সূচনা পর্ব কিন্তু শুরু হয়ে গেছে গত 17 জুলাই থেকে। 17 জুলাই থেকে 15 দিনের জন্য, আমি যদি ভুল না করি, স্বগণনার একটা কর্মসূচি কিন্তু চালু হয়ে গেছে। এবং সেখানে আপনারা অনলাইনে গিয়ে আপনাদের যে ইনফরমেশনগুলো রয়েছে, ব্যক্তিগত যে পরিসংখ্যানগুলো রয়েছে, সেগুলো আপনারা সেখানে দিতে পারেন। তারপরে সেখান থেকে আপনাকে একটা ইউনিক নাম্বার দেওয়া হবে, সেটা আপনারা রেখে দেবেন, পরবর্তী সময়ে জনগণনার জন্য যারা আসবেন তাদেরকে আপনি সেটা দিতে পারেন। তো যাই হোক, আমি বলবো না সব কিছু, আজকে এই বিষয় নিয়ে কি কি আমাদের কর্তব্য রয়েছে, কি কি করণীয় রয়েছে, সেই সম্পর্কে বলবার জন্য আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডাইরেক্টরেট অফ সেন্সাস অপারেশন ত্রিপুরার ডেপুটি রেজিস্ট্রার জেনারেল প্রসেনজিৎ নাথ চৌধুরী। শ্রী চৌধুরী, আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে, বিশেষ করে আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদের আকাশবাণী শ্রোতাদের জন্য যে আপনি সময় দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রথমে যেটা জানতে চাইব আপনার কাছে, সেটা হলো যে এই জনগণনা নিয়ে বেতারের একটা বিশেষ ভূমিকা সবসময় থাকে, এই ব্যাপারে আপনি কি বলবেন?
2: নমস্কার সুমন ভট্টাচার্য মহোদয়। তো আজকে আমাদের যে সেন্সাস 2027 জনগণনার যেটা কর্মযোগ্য শুরু হয়ে গেছে, তো সেটার অ্যাকচুয়ালি বিশেষ একটা সময় আছে। সেন্সাস 2027 অ্যাকচুয়ালি 10 বছর পরে পরে হওয়ার কথা, সেটা 2021 হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা কোভিডের জন্য আমরা করতে পারি নাই, তো সেটা আমরা এখন 15 বছর পর 2027-এ করতে যাচ্ছি। তো সেটার জন্য অ্যাকচুয়ালি বেসিক্যালি এই কর্মযোগের জন্য বিশাল ম্যান পাওয়ার দরকার হয়। তো সেটা দরকার হয়, দরকার হওয়ার জন্য আমাদের অনেকগুলো স্টেপস আছে, যেমন কি কারা কাজ করবে, এটার জন্য একটা ফ্রেম প্রিপেয়ার করতে হয়, সেন্সাস কোথায় যাব আমরা, কার থেকে মানে ইনফরমেশনগুলো আমরা কালেকশন করব। তো সেটার জন্য আমাদের যেটা প্রথা, যেটা সেন্সাসের এনুমারেটর এবং সুপারভাইজার ওনারা অ্যাকচুয়াল ফিল্ডে গিয়ে কাজ করেন। তো সেটার সময়কাল হচ্ছে বেসিক্যালি 1 আগস্ট থেকে 30 আগস্ট অবধি 30 দিনের পিরিয়ড। তো সেটা দুইটা দিক আছে, একটা হচ্ছে গিয়ে আমাদের ফ্রেম প্রিপেয়ার করা, কোথায় যাবেন, সেটার জন্য আমাদের একটা বিশাল কর্মযজ্ঞের দরকার, এবং হচ্ছে গিয়ে ওরা কি করবেন গিয়ে, তো সেটার জন্য আলাদা একটা বিশেষ হায়ারার্কি বলা যেতে পারে, সেটা আছে একটা। তো আমি যদি প্রথম বলি কোথায় যাবেন ওনারা, তো সেটার জন্য আমাদের কি হয়, জুরিসডিকশন অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ, সেটাকে আমাদের বিস্তৃতভাবে ক্লিয়ার করে দিতে হবে যারা ফিল্ডে যাবেন। তো সেটার জন্য বেসিক্যালি আমাদের কি হয়, জুরিসডিকশন যেটাকে আমরা বলি সেটাকে আমাদেরকে ফিক্স করে নিতে হয়। তো সেটা ফিক্স করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি গভর্নমেন্টের তরফ থেকে সেটাকে, যদি মানে অনেক সময় কি হয়, ভিলেজ ডিস্ট্রিক্ট সেগুলার এরিয়া চেঞ্জ হতে থাকে, তো সেটার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নোটিফিকেশন বেরোয়, সেটা হচ্ছে গিয়ে 31/12/2025 সেটার পিরিয়ডটা ছিল, সেটা গভর্নমেন্টের থেকে নোটিফিকেশন করা হয়েছে, যাতে তারপরে আর কোনো যাতে ডিসিশন চেঞ্জ করা না হয়। তো সেটা করার পরেই আমাদের অ্যাকচুয়াল যে ফ্রেমিংয়ের কাজটা কন্টিনিউ চলে যাচ্ছে, যা যা ভিলেজ ছিল, ডিস্ট্রিক্ট ছিল, আরবান বডির এরিয়া জুরিডিকশন, স্টেটের কি জুরিডিকশন, সবগুলো আমাদের কম্পাইল করে ফাইনালাইজ করার পর তারপর আমাদের তার উপরে আমরা বিশেষভাবে ফ্রেমের উপরে কীভাবে আমরা সেটাকে ইনোমেটার সুপারভাইজারদের কাজ দিব, সেটার জন্য স্টেপসগুলো আরম্ভ হয়ে যায়। তো সেটার জন্য কি হয়, আমাদের সেন্সাসের একটা বিশেষ সিস্টেম আছে, চার্জ অফিসার ডিক্লেয়ার করা হয়। তো সেটা কি হয়, যারা ব্লকের আমাদের রুরাল পার্টে ব্লক বিডিওরা আছেন, ওনারা হচ্ছেন গিয়ে একবারে নিচের যেটা লেভেল আছে সেটাতে ওনারা কাজ কার্য পরিচালনার জন্য থাকেন। তার উপরে আছেন আমাদের ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টে ডিএম এন্ড কালেক্টর হচ্ছেন গিয়ে প্রিন্সিপাল সেন্সাস অফিসার, তার উপরে স্টেটে আমাদের নোডাল অফিসার একজন ডিক্লেয়ার করা হয় সেন্সাস সিস্টেমের জন্য, তো উনি হচ্ছেন গিয়ে সেক্রেটারি প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডক্টর বিকাশ সিং মহোদয়। এবং সঙ্গে সঙ্গে আমরা সেন্সাস নির্দেশালয়ের তরফ থেকে আমরা কন্টিনিউ প্রত্যেকটা স্টেজের জন্য আমরা এটাকে আমাদের যে সেন্ট্রালি দিল্লিতে হেডকোয়ার্টার আছে, সেখান থেকে যা যা নির্দেশ আসে সেটাকে আমরা পাস অন করি এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা পর্যাপ্ত পদক্ষেপগুলো আমরা নিতে থাকি।
1: আচ্ছা, তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে আমরা, আমার যে প্রশ্নটা ছিল যে বেতারের কি ভূমিকা রয়েছে বা দূরদর্শনের কি ভূমিকা রয়েছে, সেই ক্ষেত্রে একটা জিনিস অন্ততপক্ষে আজকে এই আকাশবাণীতে বসে অনুষ্ঠান করার সময় এই কথা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আকাশবাণী ভারতবর্ষের অন্তত 98% লোকের কাছে গিয়ে পৌঁছায়, বলা যায় যে এটা 10% ধরা যেতে পারে। তো এই যে জনগণনার যে পদ্ধতি যেটা স্যার এতক্ষণ বলছিলেন, শ্রী চৌধুরী এতক্ষণ বলছিলেন যে বিভিন্ন রকমভাবে তার পরিপ্রেক্ষিত তৈরি করা হয়, বিভিন্ন জন বিভিন্ন রকম দায়িত্ব নিয়ে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, এখন প্রথম কথা যেটা সেটা হলো জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া, পার্টিসিপেশন ছাড়া, অংশগ্রহণ ছাড়া এটা তো সম্ভব নয়।
2: ঠিক।
1: এবং এই কাজটাই কিন্তু, অর্থাৎ জনগণকে সচেতন করার যে গুরু দায়িত্ব বা গুরু ভার, সেটা কিন্তু অনেকটাই করে নিতে পারেন নিঃসন্দেহে অন্যান্য যারা মাধ্যম রয়েছে, ইলেকট্রনিক মাধ্যম রয়েছে, আরও অনেক মাধ্যম রয়েছে, সেটার সঙ্গে সঙ্গে আকাশবাণী এই সচেতনতাটা তৈরি করে দেওয়ার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে, তাই নয় কি?
2: ঠিক।
1: আচ্ছা, আমরা তাহলে প্রথম প্রশ্নটা মোটামুটি জানলাম। এবারে এই যে কার্যক্রম, অর্থাৎ জনগণনা 2027 যে কার্যক্রমের যে প্রস্তুতি সেটা সম্পর্কেও আপনি এতক্ষণ বলছিলেন, তো আমরা একটা জিনিস জানি যেটা আমি শুরুতেই যেটা বলছিলাম যে সেলফ এনুমারেশন, এটা একটা অনলাইনে গিয়ে এটা করা যেতে পারে, আমরা সেটা করতে পারি। সেখানে এই গেটওয়েতে কি কি প্রশ্ন রয়েছে এবং সেগুলো মূল তথ্য সংগ্রহ প্রক্রিয়ার প্রশ্নের মতোই কি, মানে এই সম্পর্কে যদি আপনি আর একটু বলেন।
2: অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমাদের এবার মানে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কি, আমাদের এবার ফার্স্ট টাইম ডিজিটাল সেন্সাস আমরা করতে যাচ্ছি। তো ডিজিটাল সেন্সাস করব, সেটা আমাদের পিরিয়ডটা হচ্ছে 1 আগস্ট থেকে 30 আগস্ট। তো ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি কি হবে, এনুমারেটাররা এইচএলও যাদের হাউস লিস্টিং অপারেশন অ্যাপ বলি আমরা, যেটা ওনারা নিজেদের মোবাইলে সেটা ইউজ করে করবেন, কিন্তু এবার তার সঙ্গে আরেকটা বিশেষ সুযোগ দেওয়া হয়েছে যেটা সেলফ এনুমারেশন বলা হচ্ছিল, সেটা একটা এক্সট্রা এডিশনাল ফিচার্স বলা যেতে পারে এখানে রাখা হয়েছে। যাতে এটা কেন রাখা হয়েছে, এটাকে এটাও কিন্তু নতুন, কোনো অ্যাকচুয়াল সেন্সাসের আগে কোনো সময়ে কিন্তু সেলফ এনুমারেশনের কোনো সেরকম প্রাবধান ছিল না। তো সেটা এবার নতুন করে করা হয়েছে, কারণ কি যে দেখা যাচ্ছে আমরা সিচুয়েশনের সঙ্গে সঙ্গে কিছু কিছু জিনিস আমাদেরকে অ্যাডপ্ট করতে হয়। তো দেখা যাচ্ছে আগের সেন্সাসগুলোতে অনেক সময় কি মানুষজন অনেক ব্যস্ত থাকেন, তো ওনাদেরকে সঠিক সময় এনুমারেটার যখন যান তখন ওনাদেরকে পান না, বা ওনাদের অনেক ব্যস্ততা থাকে যেটা উনি ওনারা সময় দিতে পারেন না, বা অনেক আছেন সকালবেলা যান রাত্রিবেলা আসেন, এনুমারেটারের সঙ্গে দেখাই হয় না, বা অল্প সময় হলে ওনারা পারেন না। তো সেটার জন্য
1: এছাড়া আরেকটা জিনিস আছে, ধরুন ত্রিপুরাতে ওরা স্থায়ীভাবে বসবাস করেন কিন্তু এখন ওনারা হয়তো জীবিকার কারণে অন্য রাজ্যে আছেন,
2: ঠিক,
1: সেই ক্ষেত্রে কি এটা যদি ওরা করে যায়, অর্থাৎ সেলফ এনুমারেশন যদি করে, সেটা কি বৈধ বলে গণ্য হবে?
2: হ্যাঁ, সেটাতে হচ্ছে কি, আমি এটাতে আরেকটু স্পষ্ট করতে চাইছি, যেমন সেইবারে আমাদের যে সেন্সাসের ফেজটা, ফার্স্ট ফেজ যেটা, সেটা নাম হচ্ছে হাউস লিস্টিং এন্ড হাউজিং সেন্সাস। তো আমরা হাউসগুলোকে প্রথমেই আমরা কভার করব, পপুলেশন কাভারেজটা আমাদের সেকেন্ড ফেজে হবে। তো তার জন্য আমাদের হাউসটা কভার করতেই হবে, কভার করব, এবং যারা থাকেন, যারা অ্যাকচুয়ালি রেগুলারলি নর্মালি থাকেন এই মানে আমাদের যা এনুমারেটার গেছেন, যে লোকেশনে গেছেন, ওই লোকেশনে থাকেন যদি, তাহলে ওনাদেরকে ইয়ে করা হবে, বা উনি টেম্পোরারি সাপোজ কয়েকদিনের জন্য বাইরে গেছেন এনুমারেটার এসে, তো 2-4 দিন পাবেন না ওনাকে, তো উনিও তো একটু বাইরে আছেন, উনি এখানেই থাকেন, এখানেরই নর্মাল উনি, তাহলে তো উনি উনিকে সেলফ এনুমারেশন করতে পারেন। তো সেটার জন্য একটা বলাই বাহুল্য যে আপনি যেটা বলছিলেন যে কেউ বাইরে থাকে সেলফ এনুমারেশন করে নিলেন, কিন্তু প্রসিজার যেটা আপনি প্রথমে নিজেই বলেছিলেন যে সেলফ একটা আইডি ক্রিয়েট হয়, সেটা সত্যি, তো পোর্টাল সেটার জন্য কোনো অ্যাপ নেই, কিন্তু সেটার জন্য একটা নির্দিষ্ট পোর্টাল আছে, লগ ইন করতে হবে সেখানে মোবাইল রেজিস্ট্রেশন করে, তারপর নিজের হেড অফ দ্য হাউসহোল্ড নাম দিয়ে সেলফ এনুমারেশন আইডি একটা জেনারেট হবে সিস্টেমের মাধ্যমে। তো ওনার বিস্তৃত তথ্যগুলো উনি দিয়ে দিলেন, একটা আইডি জেনারেট হবে, কিন্তু সেটা কিন্তু একটা টেম্পোরারি সার্ভারে গিয়ে জমা হয়ে থাকে, সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল কাউন্টিং এর পারপাসের মধ্যে আসে না এই সময়টাতে।
1: আচ্ছা,
2: কিন্তু যখন এনুমারেটার ঘরে ঘরে যাবেন, এনুমারেটার তো জানেন না কে সেলফ এনুমারেশন করেছেন না করেছেন, ওনার দায়িত্ব হচ্ছে উনি প্রত্যেকটা ঘরে যাবেন এবং কভার করবেন এবং জিজ্ঞেস করবেন যে আপনারা কি সেলফ এনুমারেশন করেছিলেন, হয়তো বা হতে পারে কি একজন মেম্বার করেছেন, অন্য মেম্বাররা জানে না ব্যাপারটা। তো সেটার জন্য আমাদেরকে ট্রেনিং এর, এটা একটা ট্রেনিং এর পার্টের মধ্যে পড়ছে, আমরা সবাইকে বলছি এনুমারেটার যারা ফিল্ডে যাবেন, যে আপনারা জিজ্ঞেস করবেন যে আপনাদের ঘরের কেউ সেলফ এনুমারেশন করেছেন কিনা। হ্যাঁ বলবেন, হ্যাঁ করেছি, তাহলে কি ওনার থেকে আইডিটা নেবেন, নিয়ে ওনার যে চলো অ্যাপ আছে সেখানে উনিটা এন্ট্রি করবেন। করার সঙ্গে সঙ্গে কি হবে, উনি যা ডাটা ফিল আপ করেছিলেন ওই আমাদের এনুমারেটরের কাছে সেটা উঠে আসবে। তারপরে তো উনি যখন ভেরিফাই করবেন, বা যদি কোনো রেসিডেন্টরা বলেন যে না আমি করার সময় তা বুঝতে পারি না, এই জিনিসটা অল্প একটু মনে হয় ঠিক হয় নাই, তো সেটারও সুযোগ আছে সেখানে। তো উনিও সেটা ওইখানে এই মুহূর্তে এনুমারেটর যখন যাবেন তখন ওইটা কারেকশন করিয়ে নিতে পারেন।
1: এখানে একটা কথা বোধ হয় বলে দেওয়া খুব প্রয়োজন যে এই সেলফ এনুমারেশন বা নিজে থেকে স্বগণনা যেটা, এটা কিন্তু কম্পালসারি নয় কিছু,
2: ঠিক,
1: এটা মোটেও বাধ্যবাধকতা নেই। আপনি যদি মনে করেন সেটা আপনার জন্য ঠিকঠাক হচ্ছে না, অর্থাৎ আপনি সেখানে কমফোর্টেবল ফিল করছেন না, করার দরকার নেই। যারা জনগণনা করবেন তারা আপনার বাড়িতে এলে আপনি আপনার সঠিক তথ্যটি তাদের দিন,
2: ঠিক,
1: তাদের সঙ্গে সহযোগিতা করুন এবং আমাদের এই বিশাল কর্মযজ্ঞে একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে নিজেকে পরিপূর্ণ করুন। আচ্ছা, এখানে বলি আমাদের এখানেও রয়েছে, বাইরের শহরে তো রয়েছে, যেমন মাল্টি স্টোরির বিল্ডিং রয়েছে, অনেকগুলো ফ্ল্যাটে বিভিন্ন জন বাস করে, সেই ক্ষেত্রে গণনাকারীরা কিভাবে সেটা ইয়ে করবেন?
2: তো সেটাতে আমাদের অ্যাকচুয়ালি টেকনিক্যাল সিস্টেম, টেকনিক্যালি ওনাদের বিশাল ট্রেনিং আমাদের ক্যাসকেড আছে। ট্রেনিং মানে কি বলে, ট্রেনিং তো অ্যাকচুয়ালি ইনভার্টার সুপারভাইজার অ্যাকচুয়ালি যে নিজের একটা দায়িত্ব পালন করছেন সেটা নয়, ওনারা নিজেদেরকে একটা ন্যাশনাল ডিউটি হিসাবে করছেন সেটা হিসাবে আমরাকে ওনাদের কাছে একটা স্পিরিট ক্রিয়েটের জন্য আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে ওনাদেরকে পাস অন করার চেষ্টা করেছি। অলরেডি ট্রেনিং আমাদের পুরোপুরি অলমোস্ট শেষ যে জন্য সেটার একটা বিশাল মানে হায়ার আর কি বলা যাবে, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, ন্যাশনাল ট্রেনার, মাস্টার ট্রেনার, ফিল্ড ট্রেনার, তারপর গিয়ে আলটিমেটলি ইউনিভার্সিটি ট্রেনিং দেওয়া হয়েছে। তো সেখানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ট্রেনিংয়ে এটা সবসময় ভুল হওয়ার চান্স থাকে বা কিছু মিসিং হওয়ার চান্স থাকে, সেটা বারবারই বলা হচ্ছে যে আমাদের একটা কনসেপ্ট আছে বিল্ডিং নাম্বার অ্যান্ড সেন্সাস হাউস নাম্বার। তো সেটা ওনারা একটা বড় বিল্ডিং মাস্টি, আপনি যেটা বললেন মাল্টি স্টোরিড বিল্ডিং, সেখানে ওনারা বিল্ডিং নাম্বার একটা দেবেন, তারপর সেখানে কতটা পরিবার আছে সেটার ওনারা কাউন্টিং নোট করবেন এবং সেন্সাস হাউস হিসেবে ডিক্লেয়ার করবেন। আরও কিছু টেকনিক্যাল ব্যাপার বস্তু আছে, যেমন কিছু রেসিডেন্স মানুষ থাকেন সঙ্গে সঙ্গে কোনো একটা ব্যবসায়িক কিছু একটা করেন ঘরের মধ্যে, সেটার ব্যাপারেও ইনফরমেশনগুলো নেবেন, বা কিছু ফ্ল্যাট হতে পারে যে মানুষ থাকেন না অথচ অন্য দোকান বা অন্য কোনো স্পেসিফিক্যালি কোনো কমার্শিয়াল পারপাসের জন্য ইউজ হয়, তো সেগুলোর জন্য নাম্বারিং করবেন এবং তার নির্দিষ্ট কোড আছে আমাদের সিস্টেমে, তো সেটা অ্যাকর্ডিং কোড দিয়ে উনি এগিয়ে যাবেন।
1: এখানে আরেকটা জিনিস একটু আমি শ্রোতা বন্ধুদের কাছে, অর্থাৎ যারা এই অনুষ্ঠান শুনছেন, বলা যায় যে ভারতবর্ষের জনগণকে বা ত্রিপুরার যারা জনগণ আছেন তাদেরকে বলি যে এই সমস্ত যে তথ্যগুলি তারা জানতে চাইবেন যারা আপনাদের কাছে যাচ্ছেন, যেমন শ্রী চৌধুরী বলছিলেন যে অনেক রকম, অনেক ফিল্ডে অনেক রকম অনেক লোক রয়েছেন যারা এই কাজটা সুচারুভাবে সম্পন্ন করতে চেষ্টা করছেন, এইখানে আপনার যে তথ্য

0: রয়েছে সেটা সঠিকভাবে দিন। আপনি এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই যে এই তথ্য দিলে পরে আপনার অন্য কোন রকম ভবিষ্যতে কোনো বিপদ হতে পারে, এরকম কিছু, তাই তো?
1: ঠিক,
0: হ্যাঁ,
1: সত্যি।
0: সুতরাং যেটা আপনার সত্য তথ্য যেটা রয়েছে, এই তথ্যটি কিন্তু আপনি অবশ্যই তাদেরকে দিন যারা আপনার কাছে যাচ্ছে। কারণ এক্ষেত্রে একটা কথা বলি, এই জনগণনা সেটা কিন্তু আমাদের দেশের ভবিষ্যতের উন্নতির জন্য, একটা বিশেষ
1: পরিকাঠামো
0: উন্নয়নের জন্য এটা একটা বিশেষ ভূমিকা পালন করবে। সুতরাং এই উন্নয়নে আপনিও সাথী হন, আপনিও একজন সক্রিয় সহযোগী হন, এটা কিন্তু আমাদের পক্ষ থেকে বলা রইল। আচ্ছা, যারা ভাড়া থাকেন, আপনি যেটা বলছিলেন, কেউ হয়তো কমার্শিয়ালি ব্যবহার করছে কিন্তু সেটা রেন্টে রয়েছে, বা এছাড়াও বাইরের শহর থেকে এসে এখানে ভাড়া থাকেন, তাদের ক্ষেত্রে কিভাবে এই গণনার?
1: তো আমাদের গণনাকারীরা যদি এই পিরিয়ডে, যে পিরিয়ডটাতে আমাদের সার্ভে পিরিয়ড, সেটা স্পেসিফিক পিরিয়ড থাকে, সেটা অ্যাকচুয়ালি আমাদের যে স্পেসিফাইড পিরিয়ড সেটার বাইরে যেতে পারবেন না ফিল্ড ওয়ার্ক করার জন্য। এই পিরিয়ডের মধ্যে যদি ওনারা মানে প্রেজেন্ট থাকেন তাহলেই শুধু ওনাদেরকে কাউন্ট করা হবে, এবং সেটার জন্য নির্দিষ্ট কোড আছে। সাপোজ ভাড়া থাকলে পরে আমাদের ওনারশিপ স্ট্যাটাস অফ দ্য হাউস, সেটারও প্রভিশন আছে, আমাদের কয়েকটা কোড আছে। যদি নিজের বাড়ি নিজের ঘর থাকেন, নিজেই থাকেন, সেটার জন্য একটা কোড আছে, নির্দিষ্ট কোড, ওন্ড। বা কেউ হতে পারে নিজে ভাড়া থাকছেন, ওনার অন্য জায়গায় ঘর আছে, নিজের ঘর আছে, তো সেটারও স্পেসিফিক কোড আছে যে রেন্টেড বাট ওন হাউস এলসওয়্যার, বা রেন্টেড নো হাউস এনিওয়্যার। তো যে বিভিন্ন সিচুয়েশন হতে পারে, তো অ্যাকর্ডিংলি কোডগুলো দেওয়া আছে। সেটার জন্য ভয় পাওয়ার কিছু নাই যে আমি তো এখানে ভাড়া থাকছি তো আমারটা তো এখানে রিপোর্টিং করাটা ঠিক হবে না, সেরকম কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি সেন্সাস হচ্ছে কি, একটা স্পেসিফাইড পিরিয়ডের মধ্যে সব জায়গায় একসঙ্গে হচ্ছে, যাতে অন্য জায়গায়ও আমাদের সেই এনুমারেটাররা যাচ্ছেন সেখানে ওনাদেরটা কভার করবেন বিল্ডিংটা, সেটার জন্য কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তো সেটার জন্য আপনারা নিশ্চিন্ত থাকবেন, কারণ ভাড়াটিয়া বা অনেক সময় কী হন, মানে যারা মালিক থাকেন ওনারা ভাড়াটিয়াদের যারা ঘরে থাকেন ওনাদের ইনফরমেশনটা দিতে চান না, বলেন না ওনারা তো বাড়িতে কোন দিন চলে যাবেন। তো কোন দিন চলে যাবেন ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু আমরা পিরিয়ডে পেয়েছি বা আমরা মানে সার্ভে পিরিয়ডে পাচ্ছি, তো আমাদের কাউন্ট করতে হবে, মানে কোনো সেটাতে কোনো অসুবিধা নেই। সেটাই হচ্ছে গিয়ে মূল দেখার বিষয়, সেটাই অনেক সময় মিস হয়ে যায় অনেক সময়।
0: আচ্ছা, এইখানে একটু সংশয় দেখা দিয়েছে, সেটা হলো ধরুন অনেকেই আছেন, ধরুন মা বাবা এখানে থাকেন, ছেলেরা বা মেয়েরা বাইরের শহরে থাকেন, চাকরি সূত্রে হোক, বিবাহ সূত্রে হোক, যেখানেই হোক, এখন যিনি অভিভাবক রয়েছেন, বাবা রয়েছেন বা মা রয়েছেন, তারা কি সম্পূর্ণ তথ্য দেবেন? তো মানে কতজন, যেমন একটা তথ্য রয়েছে বা প্রশ্ন রয়েছে যে আপনারা পরিবারে কতজন রয়েছেন, সেক্ষেত্রে যদি চারজন থাকে চারজনই দেওয়া হবে, পাঁচজন থাকলে পাঁচজনই উনি দিয়ে দেবেন।
1: ঠিক, হ্যাঁ।
0: তো সেইখানে যে দুজন বাইরে রয়েছে,
1: ঠিক,
0: তাদের ক্ষেত্রে গণনাকারীরা যখন যাবে ওরা কি বলবে? বাইরের শহরে যারা রয়েছেন, যারা ত্রিপুরা স্থায়ীভাবে বসবাস করে,
1: হ্যাঁ, এখন এখানে অ্যাকচুয়ালি যারা থাকছেন, সাপোজ আপনি যেটা বলছিলেন মা বাবা থাকছেন, তো ছেলেরা অন্য জায়গায় থাকছেন, তো ছেলেদেরটা ছেলেদের জায়গায়ই হবে, বা অনেক কি পড়াশোনা করার জন্য যায়, বাইরে পড়াশোনা করছে বা চাকরি করছে শুধু, তো অন্যদেরটা ওখানেই কাউন্ট হবে। কিন্তু আমাদেরটা যেখানে আমরা পিরিয়ডে পাচ্ছি, আমাদের পার্টিকুলার এরিয়াতে যাদেরকে একটা পার্টিকুলার হাউসের মধ্যে হাউস হোল্ড পাচ্ছি, এবং ওনাদের যা যতজন মেম্বার আছেন যারা এখন নর্মালি থাকছেন সেখানে, সেটার সংখ্যাটাই আমরা এখানে বলার জন্য ওনাদেরকে বলবো। ওনারা হয়তো বা টেম্পর, এখানে আবার একটা জিনিস বলার আছে, আমাদের নর্মালি কী হয়, অনেক লোক ভাবেন যে উনি বাকি সব মেম্বার তো আমাদের রেশন কার্ডের মধ্যেই আছেন, একই রেশন কার্ডেই তো আমরা মেম্বার, ওনার তো রেশন কার্ড থেকে নাম কাটা হয় নাই। বা আপনি যেটা একটা বললেন, এটা ছাড়াও আর কিছু সিচুয়েশন হয়, সাপোজ ছেলে শহরে থাকে, ভাড়া থাকছে, তো সে তো আমাদেরই ইয়ে মেম্বার, আমাদের রেশন কার্ড থেকে তো নাম আলাদা করে নেই। কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখানে জিনিসটা একটু ক্লিয়ার করতে চাইছি, রেশন কার্ডের সঙ্গে অ্যাকচুয়ালি আমাদের কোনো সেরকম সম্পর্ক নেই। রেশন কার্ড আমাদের জন্য কাউন্টিং করার জন্য কি, কারোর যদি রেশন কার্ডে নাম কাটা চলে যাবে বা রেশন কার্ডে আছে জন্য আমাদের এখানে দিতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। ফিজিক্যালি যারা আছেন সেটাই আমরা এখানে তুলে ধরি, সেটাই আমাদের কনসেপ্ট বেসিক্যালি। আমাদের অনেক সময় কমন সেন্সে অনেক কিছু মনে হয় ঠিক, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এসপার প্রপার ডেফিনেশনে চলতে চাই।
0: আরেকটু আমি জিজ্ঞেস করি, সেটা হলো ধরুন গণনাকারী এসে আমাকে জিজ্ঞেস করলো যে আপনারা পরিবারে কতজন আছে,
1: ঠিক,
0: তো আমরা চারজন আছি,
1: ঠিক,
0: কিন্তু দুজন বাইরে থাকে,
1: ঠিক,
0: তো আমরা কি বলবো? আমরা দুজন,
1: চারজনের মধ্যে থেকে দুজন বাইরে থাকেন, চারজন আছেন, আচ্ছা চারজন আছেন, অন্য দুজন বাইরে থাকছেন,
0: হ্যাঁ অন্য দুজন বাইরে থাকছেন,
1: আমাদের ছজন মেম্বার ছিলেন, দুজন বাইরে থাকছেন, সেটাও হতে পারে। তো সেটা যদি হয় তাহলে আমি চারজনই বলবেন, চারজনই নিব আমরা,
0: না যখন স্বগণনার ক্ষেত্রে হচ্ছে,
1: আচ্ছা স্বগণনার ক্ষেত্রে, হ্যাঁ ঠিক, স্বগণনার ক্ষেত্রে তো ইনভার্টারের সঙ্গে ইন্টারঅ্যাকশন হচ্ছে না,
0: না তো সেখানে দুটো জিনিস দেওয়ার কোনো অপশন নেই,
1: না
0: তো সেক্ষেত্রে তো চারজনই আমার দিতে হবে,
1: হ্যাঁ চারজনই দিতে হবে। হয়তো আপনি হয়তো কনসেপ্ট ভালো করে বুঝেন, ক্লিয়ার হয় নাই, সাপোজ আপনি পাঁচ ছয় জনও দিয়ে দিলেন, তো তখন যখন এনুমারেটর আসবে তখন

0: জিজ্ঞেস করবে আপনাকে ৬ জন, তো উনি বলবেন না আমি তো ২ জন ওয়ার্কার ছিলেন, ওটা ক্লিয়ারিফাই হয়ে যাবে।
1: এটা গণনাকারী আসার পরে যখন আমি বললাম যে আমরা ৪ জন কিন্তু ২ জন বাইরে আছেন, উনি কি কত সংখ্যা লিখবেন, ২ জন লিখবেন না ৪ জন লিখবেন?
0: আচ্ছা, তো উনি ২জনই লিখবেন,
1: আর যারা বাইরে আছে বাইরেরটা
0: বাইরে থাকছেন রেগুলারলি,
1: ওখানকার জনগণনার ক্ষেত্রে
0: ওখানেই ওদের জায়গায় ওটাই করা হবে। অলরেডি অন্য সিটি, যে অনেক সিটি আমাদের অলরেডি হয়ে গেছে সেন্সাস, তো অন্য জায়গায় থেকেতান যে দুই পিরিয়ডে তো অলরেডি হয়ে গেছে।
1: আচ্ছা,
0: তো সেটাই হচ্ছে কি আমাদের মূল উদ্দেশ্য।
1: আচ্ছা, আমি আবার বলি এটা একটা বিশাল কর্মযজ্ঞ, এবং এইখানে যদি কেউ ভুলবশত ভুল করে ফেলেন কোনো তথ্য দেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেটাকে শুদ্ধ করার কোনো ঠিক
0: অবশ্যই আছে। তো আমাদের, আমি যেটা প্রথম বলছিলাম যে যেটা তথ্য দিবেন সেটা অ্যাকচুয়ালি সঠিকভাবে দিতে হবে, ঠিক আছে, কিন্তু যদি ভুলভ্রান্তি হয়ে গেল তাহলে কিন্তু ইনোমেটার যখন আসবেন, যদি উনি নিজেও নাও বলেন, তাও ইনোমেটার দায়িত্ব হচ্ছে গিয়ে যেটা ওনার কাছে আসবে অ্যাপে, যেটা আপনি ফিল আপ করেছিলেন আগে সেলফ ইনোমারেশন হিসাবে নিজে নিজে করেছিলেন, সেটাকে উনি আর একটু দেখবেন, দেখে ওনার যদি কিছু রিপিটেড মনে হয় বা সঠিক হয় নাই মনে হয়, সেটা আবার উনি জিজ্ঞাসা করে কারেকশন করতে পারবেন।
1: আচ্ছা, সেই
0: সেই সুযোগটা আছে অবশ্যই। হ্যাঁ, তখনই কিন্তু ভেরিফাই করে যখন সিঙ্ক করবেন এনোমেটার, তখন কিন্তু অ্যাকচুয়ালি সিস্টেমের মধ্যে ডাটাটা এসে গেল, আপনি যেটা সগণনা নিজে করেছিলেন সেটা এসে গেল। তার থেকে এটা বোঝা যাচ্ছে যে আপনি কেউ ছিলেন এখানে অথচ ঘর আছেন, উনি অন্য জায়গায় সেলফ ইনফরমেশন করে দিয়েছেন, বললেন যে আমার তো সেলফ ইনফরমেশন হয়ে গেছে, তার মানে কিন্তু সেন্সাসের ডাটা বেশি আসে নাই, কিন্তু যতক্ষণ এনোমেটার ওনাকে পাচ্ছেন না গিয়ে ফিল্ডে নিজের স্পেসিফাইড এরিয়াতে গিয়ে, ততক্ষণ কিন্তু নথিভুক্ত হচ্ছে না কিন্তু।
1: আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো কোনো একটা তথ্য ভুল রয়েছে, সেটাকে কি গণনাকারী যারা যাবেন বা এই কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কি সেটা শনাক্ত করতে পারবেন?
0: হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি, এটা আরেকটা জিনিস বলা জরুরি যে আমাদের অ্যাকচুয়ালি সেন্সাসের একটা বিশেষ মানে সিস্টেম আছে যেটাতে কি আমরা কোনো ডকুমেন্ট ভেরিফাই করতে চাইতে পারি না। কোনো ডকুমেন্ট, আপনার বলছেন আপনার তো রেশন কার্ডে কতজন আছে, দেখি আপনার রেশন কার্ড, আপনার আধার কার্ড দেখি, আপনার কি কতজনের নাম আছে কি না আছে, এসবের কোনো আমাদের কোনো সুযোগ নেই।
1: কিন্তু এটা কিন্তু খুব প্রয়োজনীয় তথ্য আপনি বললেন।
0: হ্যাঁ,
1: অর্থাৎ যিনি গণনাকারী যাবেন এরা কোনো কাগজ দেখতে চাই
0: না, উনি কোনো চার্জ করতে পারবেন না, ক্লেম করতে পারবেন না যে ঠিক আছে তোমার আপনার একটা কপি দেন, যেটা বলছেন সেটা সঠিক কিনা আমি দেখি।
1: আচ্ছা, এটা এটা কিন্তু শ্রোতা বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যে কোনো জনগণনাকারী যদি আপনার কাছে কোনো রকম কাগজ চায় আপনি দিতে বাধ্য নন।
0: ঠিক, কিন্তু উনি যেটা নিজের স্যাটিসফ্যাকশনে বলছেন, অথবা নিজে যদি নিজে কিছু ঠিক আছে আমি কনফার্ম হতে পারছি না আমি একটু দেখে নেই, তো এটা নিজের ব্যাপার, উনি নিজের ডকুমেন্ট নিজে দেখে নিয়ে যদি কিছু বলতে চান বলবেন, যদি সঠিক তথ্য দিতে চান এটা ওনার নিজস্ব ব্যাপার,
1: ব্যক্তিগত ব্যাপার।
0: হ্যাঁ, তো সেটা অবশ্যই করতে পারেন। তো সেটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে গিয়ে আমরা অনেক সময় এনোমেটার বলেন যে না ওনারা তো বলেছেন সেটা, হ্যাঁ এটা তো আমরা নিতে বাধ্য, তো সঠিক তথ্যের ক্ষেত্রে এটা বিশেষ উপযোগী, তো কিছু যেকোনো কেউ যেকোনো কিছু বলতে পারে, তো তার জন্য আমাদের সবসময় বলা হয় যে এনোমেটার যাতে নিজেরা পলাইটলি অ্যাপ্রোচ করেন, এনোমেটার মানে যখনই যাবেন কোনো বাড়িতে প্রপারলি অ্যাপ্রোচ করেন, এবং ওনাদের ওনারা যাতে ওনাকে অবিশ্বাস করেন, একটু এরকম একটা সিচুয়েশন যাতে ক্রিয়েট না হয়, যাতে ট্রাস্ট ব্যাপারটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আমাদের ট্রেনিংয়ের মধ্যেও বলা হয় ওদেরকে, যে একজন আরেকজনকে যদি ট্রাস্ট করতে পারে তাহলেই উনার সঠিক তথ্যটা দিবে, এবং এটার হ্যাঁ ওই জিনিসটা হচ্ছে গিয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আদারওয়াইজ আমরা ডকুমেন্ট চাচ্ছি না, তো যে কোনো কিছু ডাটা আসতেই পারে।
1: এখানে একটা বিশ্বাস কথা বললেন বা বিশ্বাসযোগ্যতার কথা বললেন, একটা পারস্পরিক বিশ্বাসের উপর নির্ভর করেই এই কাজটা এগিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি একটু আগেও যেটা বলছিলাম যে এমন কোনো তথ্য আপনি দিতে চাইছেন না যেটা আপনার মনে হচ্ছে যে ভবিষ্যতে আপনাকে বিপদে ফেলবে, সেই ক্ষেত্রে আপনারা এই সমস্ত তথ্যগুলো, ব্যক্তিগত তথ্যগুলো গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে কি পদক্ষেপ নিয়েছেন, সেটা কি গোপনীয় থাকবে?
0: ঠিক, তো সেটাও ইম্পর্টেন্ট। আমরা অ্যাকচুয়ালি সেন্সাসে যাচ্ছি যে অ্যাকচুয়ালি নোটিফিকেশন হয়েছে, গেজেট নোটিফিকেশন না হয়ে আমরা কেউ ফিল্ডে যেতে পারি না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নোটিফিকেশন করেছে, তারপর স্টেট গভর্নমেন্ট এটাকে রিপাবলিশ করে, তারপরেই আমরা একমাত্র ফিল্ডে ইনফরমেশন আনতে পারি, এবং যে রেসিডেন্টরা আছেন ওনাদেরকে আমরা এই আন্ডারে কনফিডেন্স, যে আন্ডার সেকশন ১৫ বলা হয় সেটাকে, আন্ডারে যে ইন্ডিভিজুয়াল ইনফরমেশনটা কিছুই ডিসক্লোজ করা হবে না। কিন্তু এটাও বলা ঠিক যে আরটিআই বা অন্য ধরনের যে কোনো কোর্টে বা কোনো কিছুতে এভিডেন্স হিসেবে সেন্সাসের ডাটা, মানে নিজের নিজের ইন্ডিভিজুয়াল ডাটা যেটা, সেটা কিন্তু কোনো ক্রমেই ডিসক্লোজ করা হয় না, সেটা আমরা ল বাউন্ড। কিন্তু সেখানে আবার প্রশ্ন হচ্ছে, তাহলে তো ডাটা কালেকশন করা হচ্ছে কেন? আপনারা তো সব নাম অনুযায়ী নিচ্ছেন, সবার নাম লিখছেন, তো সেটার ব্যাপারে ওনাদের কনফিডেন্সের জন্য সেটাই জানা দরকার যে আমরা যেটা ডাটা কালেকশন করছি সেটা বিশেষ অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ অনুযায়ী পাবলিকেশন করা হয় সেন্সাস থেকে, সেখানে কোনো ইন্ডিভিজুয়ালের কোনো

0: নাম কিছু ম্যাটার থাকে না। এই ভিলেজে এই ফেসিলিটিটা কত কত আছে, কী আছে, ড্রিঙ্কিং ওয়াটার কতটুকু আছে, কতজনের কী আছে না আছে সেটা ব্যাপারে আমরা বলছি, নাকি কোনো একজন পার্টিকুলার এক্স ওয়াই ওনার ঘরে কী আছে এই পাওয়া গেছিলো, সেরকম কোনো সিস্টেম নেই বা কেউই বলতে পারবে না। যখনই এনোমেটার থেকে সাবমিট হয়ে যাবে ডাটাটা, অ্যাপে করবেন, তার পরবর্তী সময় পরবর্তী উনি আর কিছুই দেখতে পারবেন না।
1: আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, একটা প্রশ্ন আপনার কাছে শ্রোতা বন্ধুদের তরফ থেকে। আপনারা এই যে বললেন যে কোনো ব্যক্তিগত তথ্য দেওয়ার কোনো ব্যাপার নেই, একটা পাড়া বা মহল্লায় কত পার্সেন্ট লোক শুদ্ধ পানীয় জল পাচ্ছে বা পাকা ঘরে থাকছে,
0: যাই ইনফরমেশন আমরা কালেকশন করছি,
1: এই ধরনের ব্যাপার, এখন এই জনগণনায় কোন কোন বিষয়গুলির উপর জনগণ জানতে পারবে, মানে শুধুমাত্র জনসংখ্যা কত আছে তাই না, আরো অনেক কিছু জানতে পারবে?
0: ঠিক, তো আমরা সেন্সাস বলি, আমরা শুধু সবাই সাধারণ মানুষ এটাই ভাবি, আমরা যে ভাবেন যে যে আমরা শুধু মাথাগুনতি বা পপুলেশন কত আসবে সেটা, কিন্তু সেটা নয়, কিন্তু সেটার থেকে অনেক কিছু জিনিস বেরিয়ে আসে, হাউজিং কন্ডিশন, তারপর আপনাদের অ্যামেনিটিস, কী সুযোগ সুবিধা ওনারা উপভোগ করেন বা ওনাদের কী কী অ্যাসেটস আছে, সম্পদ যেটা বলা হয় স্পেসিফিক কোয়েশন অনুযায়ী, আমাদের সাত আটটা কোয়েশন আছে, মানে সাপোজ আপনাদের অ্যামিউনিটিস বললে আপনাদের ওয়েস্ট ওয়াটার কোথায় গিয়ে পড়ছে বা ল্যাট্রিন ফেসিলিটি কী আছে কি না, ইলেকট্রিসিটি কী ইলেকট্রিসিটি ইউজ করেন বা ঘরে রান্না করার জন্য এলপিজি কানেকশন আছে কি না বা আপনাদের রান্না করার জন্য কী ধরনের ফুয়েল ইউজ করেন, সেইগুলো জিনিসগুলো আমাদের বিস্তারিতভাবে দেওয়া থাকে। কিন্তু সাধারণভাবে মনে হচ্ছে আমাদের 33টা কোয়েশ্চন বেসিক্যালি, এটার উপরেই এনোমেটার সুপারভাইজাররা ইনফরমেশন কালেকশন করবেন, কিন্তু পরবর্তী সময়ে কিছু কিছু ছোটো ছোটো ইনফরমেশন অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা মিনিং ক্যারি করে। সাপোজ একটা ফ্যামিলিতে আপনার কি বলে এসসি, সাপোজ এসসি এসটির আমরা ব্যাপার আছে, এসসি এসটি কিনা ফ্যামিলি, তো একজন হেড অফ দ্য হাউস হোল্ড উনি এসটি সাপোজ, তো ওনার ঘরে এই ফেসিলিটি আছে, তো হিসাবে অনেক ক্রস ক্লাসিফিকেশন করার সুযোগ থাকে ডাটার থেকে, সেটা যে কোনো ডাটার থেকে অনেক কিছু পরিসংখ্যান বেরিয়ে আসে।
1: এবার জনগণনার শেষে যখন আমরা চাইব তখন শুধুমাত্র মাথা গোনা নয়,
0: ঠিক,
1: তাদের আর্থসামাজিক অবস্থাটাও আমরা জানতে পারব,
0: ঠিক,
1: কি কি নাগরিক সুবিধা তাদের জন্য প্রযোজ্য রয়েছে সেটাও আমরা জানতে পারবো, এবং জাতিগত সংখ্যা কি আছে সেটাও জানা যাবে।
0: হ্যাঁ, জাতিগত সংখ্যাটা অ্যাকচুয়ালি আমাদের এসসি এসটিটা তো আমাদের প্রত্যেকটা সেন্সাসেই করা হয়, এটা ম্যান্ডেটরিলি এসসি এসটি নিতে হয়, কিন্তু আবার যেটা কাস্টের ব্যাপারটা এডিশনাল কোয়েশ্চন যেটা, সেটা অ্যাকচুয়ালি আমাদের এই ফিসে আমরা এটার ব্যাপারে কোনো নেই, কোনো কোয়েশ্চন নেই এটার জন্য, এটা আমাদের সেকেন্ড ফিস যখন হবে ফেব্রুয়ারি মাসে 2027-এ, তখন কাস্টের ব্যাপারে আলাদা একটা কোয়েশ্চন থাকবে। তো কাস্ট ব্যাপার যেটা আমরা কাস্ট সেন্সাস বলছি সেটা অ্যাকচুয়ালি সেকেন্ড ফিসেই, সেকেন্ড ফিসে যা হবে সেখন মানে সেটা।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের ডাইরেক্টরেট অফ সেন্সাস অপারেশন ত্রিপুরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডেপুটি রেজিস্ট্রার জেনারেল প্রসেনজিৎ নাথ চৌধুরীর সঙ্গে, এবং আপনারা জানতে পারলেন অনেক কিছু এই জনগণনা 2027 নিয়ে। এটা শুরু হয়ে গেছে এবং আপনাদের সক্রিয় সহযোগিতা এবং অংশগ্রহণ ছাড়া এই যে উন্নয়নের প্রতি একটা বিশাল পদক্ষেপ ভারত সরকার নিয়েছেন সেটা কিন্তু সম্ভব হবে না যদি আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ না করেন। তো আপনাদের অংশগ্রহণ হোক, সক্রিয়ভাবে অংশগ্রহণ হোক, আপনারা সহযোগিতা করুন, আমরা আশা করছি যে এই জনগণনা প্রক্রিয়া সুচারুভাবে সম্পন্ন হবে। আপনাকে অনেক ধন্যবাদ।
2: এতক্ষণ শুনলেন জনগণনা 2027 এ নিয়ে ডাইরেক্টরেট অফ সেন্সাস অপারেশন ত্রিপুরা শাখার ডেপুটি রেজিস্ট্রার জেনারেল প্রসেনজিৎ নাথ চৌধুরীর সাক্ষাৎকার। আকাশবাণী।

0: এতক্ষণ প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় ককবরক এবং বাংলা সংবাদ, এর অব্যবহিত পরেই জনগণনা বিষয়ক বিশেষ সাক্ষাৎকার আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মিলনিয়া শুরু হচ্ছে বাংলা ও হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান মনের মতো গান। ফোন ইন মনের মতো গান, ফোন করবেন 8731875545 এই নম্বরে। হ্যালো, কে আছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, নাম বলুন।
1: আমার

0: 83 বিশ্বজিৎ পাল,
1: হিরোশিমা থেকে বিশ্বজিৎ পাল।
0: হ্যাঁ ভালো আছেন স্যার?
1: আছি, ভালো আছি। আপনি কেমন আছেন?
0: আমাকে একটি বাংলা ছায়াছবি থেকে গান শুনিয়ে দেবেন, সাথী ছায়াছবি থেকে।
1: সাথী?
0: হ্যাঁ,
1: কি গান?
0: ও সাথী রে শুনো না মনে কি যে ব্যথা দিল,
1: হ্যাঁ
0: ও সাথী রে।
1: দেখেছেন এই ছবি আপনি?
0: না আমি দেখিনি, আমি শুনেছি আর কি।
1: কে গেয়েছেন এই গানটি?
0: এই গানটি কে গেয়েছেন সেটা আমি বলতে পারবো না, মানে শুনেছি।
1: কোথায় শুনেছেন?
0: আমি টিভিতে শুনেছি।
1: টিভিতে শুনেছেন?
0: হ্যাঁ, ও সাথীরে শোনো না মনে কি যে ব্যথা দিল।
1: ছবির নাম জানেন তো?
0: হ্যাঁ হ্যাঁ,
1: কি
0: সাথী সাথী।
1: ছবির নামও সাথী?
0: হ্যাঁ,
1: অন্য কোনো ছবির নাম বলুন। এত ভালো ভালো
0: মন্দিরে
1: ছবি আছে, গান আছে, বাংলা গান।
0: ছায়াছবি থেকে গান শুনে নিন,
1: ঠিক
0: সবলাল
1: আছে,
0: পাথরেতে চিনিয়ে আনতে পারেন।
1: খুব সুন্দর গান।
0: ওই
1: কিছু কিছু
0: দিয়ে
1: গান
0: কথা
1: আছে
0: বললাম,
1: এগুলি আমরা আমরা আমাদের কিছু বাধ্যবাধকতা আছে, শুনতে শোনাতে পারবো না। মন্দিরা ছবির গান,
0: হ্যাঁ হ্যাঁ, সব লাল পাথরেতে চুনি হতে পারে না,
1: অনেক আগের, অনেক পুরনো ছবি,
0: হ্যাঁ
1: 90-এর দশকের ছবি এটা। কি কারণ আপনি?
0: আমি একটু টুকটাক কাজ করি, আমি দৃষ্টি প্রতিবন্ধী, আমি বাড়ি ঘরে টুকটাক কাজ করি।
1: এটা দেখেছেন, ছবি দেখেছেন?
0: না ছবি দেখিনি, আমি এনে শুনছি।
1: দেখেননি?
0: তো আমার সাথে শুনলেন দু একজন শ্রোতা বন্ধু, অবিনাশ তেলি,
1: হ্যাঁ
0: আর শুনলেন আগরতলা থেকে সুমন মোহরি, দুপুর থেকে দীপা দাস,
1: হ্যাঁ
0: আপনিও শুনলেন।
1: ঠিক আছে, শুনুন আপনার পছন্দের গান।
0: হ্যাঁ, শুভরাত্রি, ভালো থাকবেন।
1: ভালো থাকবেন।

0: হ্যালো,
1: হ্যালো দাদা ভাই, কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি।
0: কি নাম আপনার?
1: কুমারঘাট থেকে বুল্টি দাস।
0: বুল্টি দাস, কুমারঘাট থেকে। বলুন, কি গান শুনতে চান?
1: আরাধনা।
0: বাংলা ছবি?
1: মোর স্বপ্নের সাথী তুমি, শিশুর দ্বার কণ্ঠে।
0: হ্যাঁ, কার কণ্ঠে?
1: শিশুর দ্বার কণ্ঠে।
0: কিশোর দার কণ্ঠে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শোনাচ্ছে, শুনুন। অবশ্যই আমাকে তো শুনতেই হবে, আবার তো আজ শুনতেই হবে আমাকে। ঠিক আছে, নমস্কার আপনাকে।

0: হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি সুমন মৌরি বলছি, আগরতলা থেকে।
0: হ্যাঁ,
1: শুনতে পাচ্ছেন?
0: কি নাম বললেন? তাড়াতাড়ি বলুন।
1: সুমন মৌরি, আগরতলা থেকে বলছি।
0: হ্যাঁ, কি গান শুনতে চান?
1: স্যার, আমি একটি গান শুনব, ছবির নাম হলো অচেনা অতিথি।
0: সব বাংলা ছবি, হিন্দি
1: অচেনা
0: ছবির গান
1: গানটা
0: শুনুন।
1: হলো খুশির অনেক রঙে যে হাসি কাজানো।
0: কি বললেন আমার বন্ধু? হ্যাঁ,
1: গানটা হলো খুশির অনেক রঙে যে হাসি থাকে না, অচেনা অতিথি থেকে। ঠিক আছে,
0: ঠিক আছে, চেষ্টা করছি শোনাবো। হ্যাঁ, শুনুন আপনি, ধন্যবাদ।
1: ধন্যবাদ।

0: हेलो
1: हेलो।
0: আমি এখানে হইতে অমিত সুর বলছি।
1: হ্যাঁ বিন্দু বল, কি গান শুনতেছি?
0: এই আমি শুনতে চাই বাংলা মুভি আর কি, সাথী ছবির গান।
1: সব বাংলা
0: শুনে
1: ছায়াছবির গান
0: শুনে
1: শুনতে চাইছেন, সময়ও নেই, একটা হিন্দি গান শুনুন।
0: হিন্দি গান বলতা।
1: বলুন।
0: আচ্ছা তাহলে এটা শোনান, ডন টু হাবা হাবা, ওই গানটা শুনে নিন।
1: ডন টু ছবির গান না?
0: হাবা হাবা এই গানটা কমন।
1: এটা কোনটা?
0: হাবা হাবা
1: ও আচ্ছা আচ্ছা,
0: ডন টু দেখ।
1: ছবি দেখেছেন?
0: হ্যালো,
1: ছবি দেখেছেন আপনি?
0: আমি কথাটা বুঝতে পারিনি।
1: এটা পুরনো ছবি না?
0: হ্যাঁ পুরনো ছবি, ডন টু আর কি,
1: ও
0: হাবা হাবা।
1: ও 1988-এর ছবি।
0: তোমার কু লুটা দে, এটা আর কি হাবা হাবা, ডন টু।
1: ঠিক আছে শুনুন। হ্যাঁ
0: ঠিক আছে, দুইজন শ্রোতা বন্ধুর নাম বলি,
1: বলুন
0: শ্রীপাল
1: বলুন
0: ও নারায়ণ মজুমদার, আর
1: বলুন।
0: কৃষ্ণমোহন বরসিং ত্রিবেন্দ্রম থেকে। রাখি তাহলে।
1: আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।

0: हेलो हेलो,
1: আগে কৃষ্ণ মোহন মরাঠি,
0: হ্যাঁ, কি গান শুনতে চান বলুন?
1: আজকে হিন্দি ছবি আনন্দ ছবি,
0: হ্যাঁ,
1: এর লাইনটি হলো চুরি বলে পায়ের বলে গড়ে কাঙ্গানা।
0: আনন্দ
1: হ্যাঁ
0: আনন্দ ছবির গান।
1: হ্যাঁ হ্যাঁ এই তো আনন্দ, আনন্দ ছবির নাম হলো আনন্দ হিন্দি ছবি।
0: গানের লাইনটা কি বলুন?
1: চুরি বলে পায়েল বলে গড়ে কাঙ্গানা,
0: আচ্ছা,
1: পাগলে।
0: হুম হুম হুম ঠিক আছে ঠিক আছে,
1: আচ্ছা আমি দুই তিনজনের বন্ধুদের নাম বলবো,
0: খুব
1: সবাই
0: তাড়াতাড়ি
1: শুনবে
0: বলুন
1: একটু।
0: না, আপনার সময় নেই। গান,
1: হ্যাঁ, আমার বন্ধু অমিত সুর শান্তিবাদ থেকে, নারায়ণ চন্দ্র মজুমদার,
0: হুম
1: গোপাল মহাদাস, আশুতোষ দাদার প্রয়াস থেকে, আর সবাইকে দিয়ে শুনবে স্যার।
0: ঠিক আছে, থ্যাংক ইউ, শুনুন।
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার আপনাকে।

এতক্ষণ শুনলেন ফোন ইন মনের মতো গান, আকাশবাণী মিলনিয়া। শুরু হচ্ছে যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ বসে পড়লাম সকলের প্রিয় অনুষ্ঠান যুববাণীতে। আজ পরিবেশিত হবে সঞ্জীবন কালচারাল একাডেমির শিল্পীবৃন্দদের পরিবেশনা। আজকের শিল্পীরা অনন্যা মজুমদার, সায়ন্তিকা চক্রবর্তী, অন্বেষা শীল শর্মা, বিশ্বজিৎ চক্রবর্তী, সায়ন্তিকা বৈদ্য, সম্পিতা চক্রবর্তী, দেবৃত ঘোষ এবং তবলায় সঙ্গত দেবেন প্রসেনজিৎ চক্রবর্তী। আজকে আমরা একটি দেশাত্মবোধক গানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি শুরু করছি।

0: এবার আমরা শুনব যুববন্ধু অন্বেষা শীল শর্মার কণ্ঠে একটি আবৃত্তি,
1: কবি সুকুমার রায়ের গোপচুরি। হেডা পিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে, আতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে তি তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারানা আজব কথা, তাও কি হয় সত্যি, গোপ জুড়া তো তিন্নি আছে কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরি আয়না, মোটেও গোপ হয়নি চুরি কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারো কথা ধার ধারি নেই সব বেটাকেই চিনি। নোংরা ছাটা খ্যাংরা জাঠা বিচ্ছিরি আর ময়লা, এমন গোপ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা, এগোপ যদি আমার বলিস করবো তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই, ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায়, আপেশের এই বাদরগুলো মাথায় খালি গোবর, গোপ জোড়া তো কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি, গোপকে বলে তোমার আমার গোপ কি কারোর কেনা, গোপের আমি গোপের তুমি তাই দিয়ে যায় চেনা। নমস্কার।
0: আবৃত্তির পর আমাদের গান শোনাবে সায়ন্তিকা চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী। পরিবেশনায় ছিল সঞ্জীবন কালচারাল একাডেমির শিল্পী বৃন্দরা অনন্যা মজুমদার, সায়ন্তিকা চক্রবর্তী, অন্বেষা শীল শর্মা, বিশ্বজিৎ চক্রবর্তী, সায়ন্তিকা বৈদ্য, সম্পিতা চক্রবর্তী, দেবৃত ঘোষ, তবলায় প্রসেনজিৎ চক্রবর্তী। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

এতক্ষণ শুনলেন যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। অনুষ্ঠানটি পরিবেশন হয়েছিলেন সঞ্জীবন কালচারাল একাডেমি। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হলো।

আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সারগম। অনুষ্ঠানে আজ শুনবেন বেহালা বাদন, শিল্পী ভিজে যোগ।

লবাদন শিল্পী ছিলেন ভিজি যোগ। শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সারগম আকাশবাণী মিলনে। শুরু হচ্ছে বরিষ্ঠ নাগরিকদের জন্য অনুষ্ঠান হারানো দিনের গান। আজকের শিল্পী হিমন্ত মুখোপাধ্যায়।